আকাশবাণী মুর্শিদাবাদ, আজ বুধবার, 13ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 19ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 23রা জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 10 সেকেন্ড।

তিনি বলেছেন, নারীর মুক্তি আসবে তখনই যখন সে শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠবে।

আমার কাজ জাতিকে উদ্বুদ্ধ করা। আমার উদ্দেশ্য রামকৃষ্ণ বেদান্ত নয়, আমার উদ্দেশ্য জনসাধারণের মধ্যে মনুষ্যত্ব জাগানো।

জাতিকে জাগিয়ে তুলতে হলে, দেশে জাতীয়তাবাদের প্রসার ঘটাতে হলে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষা। শিক্ষাই তৈরি করে জাতির মেরুদণ্ড।

শুনলেন ভগিনী নিবেদিতার কথা, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন ভক্তিগীতি। প্রথম শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসে রড্রিগেস চার দিনের সফরে আজ ভারতে আসছেন। জার্মানিতে ওরার সময় ভারতীয় নাগরিকদের এখন থেকে আর ট্রানজিট ভিসার প্রয়োজন হবে না। সিবিএসইর অনস্ট্রিম মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে সরকার এক সদস্যের কমিটি গঠন করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে ছয় উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তার উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসে রড্রিগেস চার দিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেসের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ডেলসে রড্রিগেসের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক

0: sector, and they are keen to explore more opportunities to further enhance their presence.
1: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। ভারত দ্বর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কে কোন তৃতীয় পক্ষেরই ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশে এখনো অমীমাংসিত রয়ে গেছে।
0: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
1: জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। ভারত এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ার্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্র স্ক্যান করা অনুলিপিগুলি যাচাই এবং উত্তরপত্রের মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। পোর্টালটি চালু হওয়ার পরপরই কিছু অসাধু চক্র একের পর এক সাইবার আক্রমণের মাধ্যমে পরিষেবা ব্যাহত করার চেষ্টা চালায়। সিবিএসই জানিয়েছে যে সর্বশেষ যে আক্রমণটি চালানো হয়েছিল তা ছিল একটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় আক্রমণের প্রচেষ্টা, যার ফলে মাত্র 2 মিনিটের মধ্যে পোর্টালটিতে 15 লক্ষ হিট রেকর্ড করা হয়, সেই সঙ্গে 1 লক্ষেরও বেশিবার অননুমোদিতভাবে ফাইল অ্যাক্সেস করার চেষ্টা চালানো হয়। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রী সীতারাম এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাহুল সিং এর স্থলাভিষিক্ত করা হয়েছে। রাহুল সিংকে বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনা আজ আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30টায় রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলা শাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রম 2 আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষাগুলি অত্যন্ত কঠোর উৎক্ষেপণ পরিস্থিতি এবং জটিল গতিপথের মধ্যে দিয়ে পরিচালনা করা হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রটির সমস্ত রকমের সক্ষমতা সম্পর্কে সুনিশ্চিত হয়েছে। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরের কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা

0: অতিক্রম করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে এটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে ছয় উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। অপর সেমিফাইনালে বিকেল 4টায় বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসে রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের আজ থেকে ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে সরকার 1 সদস্যের কমিটি গঠন করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। খবর শেষ হল, এরপর খবর শুনুন সকাল 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী দূর্ণিবার।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

মোহাম্মদ রফির কণ্ঠে নজরুল গীতি শুনলেন। এর সঙ্গে শেষ হলো আমাদের নজরুল গীতির অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন কৃষি পরামর্শ। ধানের জন্য বলা হয়েছে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী দুই তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আমের জন্য বলা হয়েছে বজ্র ঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পাকা ফল দ্রুত সংগ্রহ করুন। আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব, ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। পরামর্শ দেওয়া হয়েছে সবজি ও লম্বা ফসলের জন্য সমর্থন দিন যাতে গাছ না হেলে পড়ে, জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়, পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো নিরাপদ স্থানে সংগ্রহ করুন, ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ এড়িয়ে চলুন। শুনলেন কৃষি পরামর্শ, আকাশবাণী মুর্শিদাবাদ।

এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দুই একটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার দুই একটি অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন আপনাদের আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেব। 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপর শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। 7:45 শুনবেন বাংলা ছায়াছবির গান। 8:00 শুভ সকাল, আজকের বিষয় বন্ধু যখন সাইকেল। 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 9:05 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন। 12:58 থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 2:05 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। 2:40 অনুরোধের আসর, আজ শুনবেন লোকগীতি। 3:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। 3:10 দিনান্তিকা। 3:30 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5:00 রবীন্দ্রসঙ্গীত। 5:15 নজরুলগীতি। 5:30 ক্ষেত খামারের কথা। 6:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 6:05 শুনবেন কীর্তন। সন্ধে 6:35 থাকবে গ্রামীণ সংবাদ। 6:40 স্বচ্ছ ভারত। 6:55 অতুল প্রসাদী গান। 7:10 আজ সন্ধ্যায়। 7:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। 8:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ। 8:10 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 8:25 শুনবেন বাংলা আধুনিক গান। 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:15 ব্রডকাস্ট অফ এ স্পেশাল সিরিজ বাই NSD আকাশবাণী অন ভ্যারিয়াস থিমস রিগার্ডিং কমপ্লিশন অফ 12 ইয়ার্স অফ গভর্নমেন্ট। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 জলসাঘর।

আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপরে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি বেঙ্গালোরে ইনস্টিটিউট অফ সায়েন্স সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণ শিবিরেরও উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ারচান্দ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তে শপথ বাক্য পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পদ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন ডি কে শিবকুমার। ইতিমধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে।
1: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
0: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসা

0: তার আর প্রয়োজন হবে না। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ের্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: While close to 98% of India-Nepal boundary has been demarcated, there are some unresolved segments. The shifting of the course of Gandak River has resulted in this situation. In addition, there are cases of cross-border occupation and encroachment of no man's land in demarcated segments of the boundary, which are currently being mapped jointly. We have established bilateral mechanisms to deal with all aspects of boundary matters. It should be clear to all concerned that there is no role for any third parties in a bilateral matter between India and Nepal.
0: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রে স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 21তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকাউরেস পেয়েছেন 91টি ভোট। খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর মাস থেকে এক বছর এই পদে আসীন থাকবেন। ইউএনজিএ সভাপতি নির্বাচিত হওয়ার পর ডক্টর রহমান বলেন, এই পদের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য এবং মানব কাজ করবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইউএনজিএ সভাপতি নির্বাচিত হয় ডক্টর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। চাকরিতে সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়েকে পরিবারের সদস্য হিসেবে গণ্য না করা অযৌক্তিক এবং সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। বিচারপতি পি এস নরসিমহা ও আলোক আরাদের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টে একটি রায় বাতিল করে এই মন্তব্য করেছেন। ওই রায়ে বলা হয়েছিল, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের তালিকার মধ্যে বিবাহিত মেয়েরা পড়ে না। প্রয়াত এক ব্যবসায়ীর বিবাহিত মেয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, যেটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধ

বর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েভস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করেছে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালেস ক্যাপসি প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার আজ প্রথম বৈঠক, নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে আজই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3000 টাকা করে পাঠানো শুরু হবে। ব্লক ও পৌরসভা এলাকায় নির্বাচিত 100 জন উপভোক্তার হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হবে। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের হওয়া 12টির মধ্যে 4টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে বিপুল পরিমাণ উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আজ থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাগড়ে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য 90 দিন সময় দেওয়া হয়েছে। 25 থেকে 60 বছর বয়সী মহিলা উপভোক্তারা এই সুবিধা পাবেন। একটি প্রতিবেদন।
1: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালুর প্রস্তুতি শুরু করে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে আবেদনপত্র জমা নেওয়া এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ জোর কদমে চলেছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে একাধিক স্তরে নথি যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে অনুমোদিত উপভোক্তা

0: তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন, পূর্ববর্তী বিভিন্ন সামাজিক প্রকল্পে অনিয়ম ও ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসায় এবার শুরু হচ্ছে কড়া যাচাই প্রক্রিয়া। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে অন্নপূর্ণা যোজনার সূচনাকে বড় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি হিসেবেই তুলে ধরছে রাজ্য সরকার। তাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: প্রকল্পের সূচনার পর নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের 12টির মধ্যে 4টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। কলকাতা নগর দায়রা আদালতে গতকাল মোট 31 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়। এর মধ্যে 2টি মামলায় মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম ও একরামুল বাগানির নাম রয়েছে। ডিজিটাল ও প্রযুক্তিগত তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ এবং একাধিক প্রত্যক্ষদর্শীর স্বাক্ষর ভিত্তিতে তৈরি চার্জশিটে উল্লেখ করা হয়েছে, বেআইনিভাবে জড়ো হয়ে অভিযুক্তরা ওই দিন রাস্তা অবরোধের পাশাপাশি বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করে। ঘটনার প্রায় 2 মাসের মাথায় চার্জশিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবে সই জালিয়াতির অভিযোগের তদন্তে দলের 3 বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছে ব্যাংশাল আদালত। তদন্তের স্বার্থে তৃণমূল কংগ্রেস বিধায়ক অরূপ রায়, শুভাশিস দাস ও বাহারুল ইসলামের হস্তাক্ষরে নমুনা নেবেন আধিকারিকরা। সিআইডি ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে 5 সদস্যের সিট বিধায়কদের সইয়ে অসঙ্গতির অভিযোগে তদন্ত করছে। উল্লেখ, পরিষদীয় দলের রেজলিউশনে থাকা স্বাক্ষর নিয়ে তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের প্রেক্ষিতেই বিধানসভার সচিবালয়ের তরফে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়। এদিকে সিপিআইএম থেকে বহিষ্কার হওয়ার পরেও ঋতব্রতকে দলে নেওয়ায় মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
2: আমরা তো দাঁড়িয়েছিলাম বটেই, নীতি নৈতিকতার প্রশ্নে কখনো আমরা কম্প্রোমাইজ করিনি। আমাদের একজন রাজ্যসভার সদস্য নৈতিকতার প্রশ্নে আমরা তাকে বহিষ্কার করে সচেতন ভাবে বহিষ্কার করি, তার পার্টি বা মানুষের জন্য নীতি নৈতিকতাকে বাদ দিয়ে রাজনীতি কখনো হওয়া উচিত নয় এইভাবে।
1: রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে নিজেদের স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যের মানুষ কার্যত তাদের রাস্তায় বসিয়ে দিয়েছেন। বর্তমানে রাজ্যের কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই, যা দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি।
3: পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে, তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আদৌ কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল, তিনি আপোষহীন ভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলে, তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা।
1: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, একসময় ভয় ও প্রলোভন দেখিয়ে কংগ্রেস দলকে ভেঙে পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল তৃণমূল কংগ্রেস, আজ নিজেই তারা সেই অস্ত্রে বিধ্বস্ত হচ্ছে।
4: এই পশ্চিমবঙ্গে তৃণমূল যে খেলা জন্ম দিয়েছে, দল ভাঙানোর খেলা, আজকে সেই খেলাই তৃণমূল বিধ্বস্ত হচ্ছে। যখন কংগ্রেস বিরোধী দলের তপ্পা পেয়েছিল, এইভাবে গোটা কংগ্রেস দলটাকে ভাঙিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কংগ্রেস দলটাকে ভেঙে তারা পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল। তাদেরই দলের এমএলএরা ভোট শেষ হতে হতেই তৃণমূল দল ছেড়ে দলে দলে পলায়ন করছেন। তারা মনে করছেন দিদি তো আর ক্ষমতায় নেই, আর বাজার নেই মার্কেটে, কুরুকম্মে খেতে গেলে চলে বিজেপিকে ধরি।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের শঙ্কা থেকে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় এবং সাংবিধানিকভাবেও তা অবৈধ। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। 5 জুনের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। গত বছর ডিসেম্বরে ওই অনুষ্ঠানে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা, স্টেডিয়ামে ভাঙচুরও করা হয়। ঘটনার পরই অনুষ্ঠানের আয়োজক স্বতন্ত্র দত্তকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি জামিনে মুক্ত। স্বতন্ত্র অরূপ বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে গত শনিবার FIR করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদিকে গ্রেপ্তারির আশঙ্কায় ইতোমধ্যেই আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অরূপ। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে বিপুল পরিমাণ উই পোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ওই ঘর বন্ধ ছিল, কলেজ কর্তৃপক্ষ গতকাল তালা ভেঙে বাক্সবন্দি ওই টাকা উদ্ধার করে। রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়া ভর্তির সময় ইউনিয়ন বা ছাত্র সংসদের নামে কোনো ফি আদায় করতে পারবে না বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। এক নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্র সংসদ ফি হিসেবে সংগৃহীত টাকার পুরোটা একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে সুরক্ষিত অবস্থায় গচ্ছিত রাখতে হবে। এখনও পর্যন্ত ছাত্র সংসদ তহবিলের টাকায় কোথায় কিভাবে খরচ হয়েছে তার অডিট রিপোর্ট এক মাসের মধ্যে ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের কাছে জমা দিতেও বলা হয়েছে। তিন দিনের ব্যবধানে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে বাঘের আক্রমণে দুই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও একজন। গত রবিবার কুলতলির হলদিবাড়ি জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারান বছর পঞ্চাশের গোপাল চক্রবর্তী। পরদিনই কৈখালী এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৎস্যজীবী ৪৫ বছরের গৌর বিহারী জানার মৃত্যু হয়। এদিকে ওই এলাকায় বাঘের হামলায় গুরুতর জখম গোপাল নস্কর কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে, বেড়েছে তাপমাত্রাও। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় দেড় ডিগ্রি বেশি। আগামী তিন চার দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত পাঁচ জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, গতকালও প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে বলে খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার আজ প্রথম বৈঠক, নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে আজই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মালদার মোথাবাড়িতে SIR এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও হেনস্থার ঘটনায় দায়ের চারটি মামলায় চার্জশিট দিয়েছে NIA। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। প্রথম গান গেয়েছেন অরিজিৎ সিং, ছবির নাম।

0: ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: থেকে সাবধান।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুষ্ঠান শুভ সকাল। আমাদের আজকের বিষয়, বন্ধু যখন সাইকেল। সাইকেল এমন একটা স্মৃতি যা অনেকেই সর্বাঙ্গে বয়ে বেড়াচ্ছেন। অনেকেই মানে ধরুন যারা যারা সাইকেল চালিয়েছেন তারা জানেন, সাইকেল শেখার সময় চিবুক, হাঁটু, পায়ের গোড়ালি যে কোনো জায়গায় সর্বত্র ক্ষত বিরাজমান। আর সেই সময় হয়তো প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু সেইভাবে আমাদের যারা অভিভাবক একদম চিন্তা করতেন না। তারা বলতেন, সাইকেল শিখবে কী করে যদি না পড়ে যায়, যদি না কেটে যায়। এই যে ক্ষত চিহ্ন, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু স্মৃতি জড়িয়ে আছে। আর এক্ষেত্রে কোনো রকম বাধা, কোনো নিয়ম কিচ্ছু ছিল না। ছোট্টবেলার সাইকেল চালিয়ে যেখানে সেখানে চলে যাওয়া যেত, সেই স্মৃতি, সেই ভালোবাসা, সে তো এখন নেই। আমরা যারা বড়, তারা তাকে ভুলতে বসেছি। এই ভোলাটা সত্যি কি উচিত? দেখুন, সাইকেল নিয়ে তো ছেলে মানুষই ছিল একটা সময়। সাইকেল একালেও আছে, সেই মোহগ্রস্ত অবস্থা অবশ্য নেই। কারণ একটাই, এখন আমরা ওই পেট্রোল চালিত বা ডিজেল চালিত জিনিস ছাড়া চাপতে পারি না। সময় বদলাচ্ছে, আর তার জন্য আমাদের স্ট্যাটাসের যে ধারণা সেটাও বদলাচ্ছে। সত্যি কি, যাকে আমরা স্ট্যাটাসের সিম্বল হিসেবে ধরছি তারা আমাদের বন্ধু? তা তো নয়। আমরা প্রত্যেকেই জানি কিভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, কিভাবে আমরা প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছি। সেখানে দাঁড়িয়ে আমাদের সেই ছোট্টবেলাকার বন্ধু সাইকেল, তাকে আমরা ভুলি কেমন করে? তাকে আমাদের ভোলা চলবে না, দরকার হলে তাকে ফিরিয়ে আনতে হবে। আজ সাইকেলের জন্যই দিন, আজ 3রা জুন। তাই আজকে আমাদের বিষয়, বন্ধু যখন সাইকেল।

হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয়নি। হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে

কতদিন দেখা হয়নি, সময় চলে গেছে এবং চলেছি, চলতি জীবনের গল্প বলছি। সময় চলে গেছে এবং চলেছি, চলতি জীবন।

না, এখন গ্যারেজের 1 কোটি সেই সাইকেলটা পড়ে থাকে না, যেটাতে ধুলো পড়ে থাকতো, যেটা দেখে মায়া আমাদের জেগেই উঠত, সেই সাইকেলটাও কালের

নিয়মেই কোথাও না কোথাও হারিয়ে গিয়েছে। তার বদলে চার চাকা, দু চাকা বা অন্য কিছু থাকতেই পারে। তবে এখনও সাইকেলটা বুকে চেপে ধরে বেঁচে থাকেন অনেকেই, সাইকেলই তাদের বন্ধু। কিন্তু হঠাৎ করে আমার যেন মনে হচ্ছে এই সময়টা, মানে সাইকেলকে বন্ধু করার সময়টা বোধহয় আরও বেশি প্রয়োজন হয়ে পড়ছে। আমরা চারপাশে তো দেখতেই পাচ্ছি আমাদের অবস্থা, তো আজকে সেই পুরনো বন্ধুকে ফিরে আনার চেষ্টা করব। চলে আসি মেসেজে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, বন্ধু যখন সাইকেল তখন সে শুধু একটি বাহন নয়, সে শৈশবের সঙ্গী, স্বাধীনতার প্রতীক এবং অসংখ্য স্মৃতির সাক্ষী। গ্রামের মিঠো পথ কিংবা শহরের গলি, সাইকেলের চাকার ঘূর্ণনের সঙ্গে জড়িয়ে থাকে আনন্দ, অভিযান, আরও নতুন কিছু আবিষ্কারের গল্প। ক্লান্ত বিকেলে কিংবা ভোরের নির্মল বাতাসে সাইকেল যেন নীরবে বলে, চলো একটু দূরে ঘুরে আসি। জীবনের ব্যস্ততার মাঝেও সাইকেল আমাদের সরলতার কথা মনে করিয়ে দেয়। জ্বালানি নয়, শুধু দু পায়ের শক্তিতেই এগিয়ে চলে সে। তাই পরিবেশের বন্ধু হওয়ার পাশাপাশি সুস্থ জীবনেরও সঙ্গী। সত্যি, বন্ধু যখন সাইকেল তখন প্রতিটি পথই হয়ে ওঠে একটু বেশি সুন্দর, একটু বেশি আপন। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন। সত্যি সত্যি সাইকেলে গেলে যেভাবে আমরা রাস্তাটাকে চিনতে শিখি, বুঝতে শিখি, অন্য কোনো বাহনে সেটা হয়তো সম্ভব হয় না, পরের চিঠিতে চলে যাই। বানপুর চাঁদপুর নদিয়া থেকে রজত বিশ্বাস আপনি লিখেছেন, ছোটবেলা থেকে বড়বেলা এই একটা মাত্র সাথী যে কখনো আমাদের ছেড়ে যায় না। ছোটবেলায় কাঁপা কাঁপা হাতে সেই যে সাইকেলের হ্যান্ডেল ধরেছিলাম আজও ভুলিনি। পরিবেশ বান্ধব এই মাধ্যমটি যুগ যুগ থাকবে, আজও বিকেল হলে সাইকেল নিয়ে নেমে পড়ি। এটা একটা নেশা হাই স্কুলের সময় থেকে। রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখেছেন।

আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে আপনি লিখেছেন, অল্প খরচে অতি সুন্দর একটা বাহনের কথা তুলে ধরেছেন। সাইকেল এমন একটা বাহন যা ব্যবহার করতে অতি সামান্য খরচ হয়। প্রথমে একবার কিনে নেওয়ার পরে কেবল মাঝে মাঝে মেরামতি সামান্য খরচ করে দীর্ঘদিন একে বন্ধু হিসেবে ব্যবহার করা যায়। সাইকেল চালানো শরীরের পক্ষে এক ধরনের ব্যায়াম বলা যেতে পারে। আমি ছোটবেলা থেকে সাইকেল চড়তে অভ্যস্ত। 1980 সালে আমি একটা সাইকেল কিনেছিলাম যা আজও আমাদের বন্ধু হয়ে আমাকে সাহায্যদানে অকৃপণ। কাছাকাছি ভ্রমণকালে সাইকেল আমার পরম বন্ধু। নিয়মিত সাইকেল চালানোর জন্য আমার শরীরটা ভালোই আছে, সেই কারণেই আমি সাইকেলকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখেছেন, সেই হাপ প্যাটেলের বন্ধু বাহন এখন আমার পরিবারের অন্যতম একজন হয়ে উঠেছে। আমি দুদিন বাড়িতে না থাকলেও চলবে, কিন্তু উনিবিহীন নইব নইব চ, কারণ মাঠ থেকে আলু পটল নিয়ে বাজার যাওয়া থেকে শুরু করে রেশনের চাল গম ধান বানিয়ে বাড়িতে নিয়ে আসা সবই ওনার সাহায্যে। আর কৈশোরের কত প্রেমের মুহূর্তের সাক্ষী, কিরিং কিরিং।

তিন ঘন্টিই তার কোনো ডায়েরি নেই, 2টি ঘন্টিতে দাঁড়িয়ে থাকা, 3টি ঘন্টিতে 30 মিনিট অপেক্ষায় থাকা, তারপর সামনের সিটে তাকে বসিয়ে প্রথম কফি খাওয়ার স্মৃতি তো আছে, আরও কত কি, সবই ওই সাইকেলকে ঘিরে। শুধু তাই নয়, মাঝে মাঝে এখনো ও আকাশ সোনা সোনা এই মাটি সবুজ সবুজ গাইতে গাইতে বেরিয়ে পড়ি পাড়ার ভাইদের নিয়ে কাছাকাছি কোনো জায়গায় নতুন কিছু আবিষ্কারের আশায়, ছবি তোলার নেশায়। যেমন আমার বাড়ি থেকে 25 কিলোমিটার পূর্ব দিকে হাওড়া জেলার আন্দুল পুরনো জমিদার বাড়ি, মুন্সিরহাট লোকনাথ মন্দির, আমতা মা মেলাইচণ্ডীর মন্দির, ফতেপুর আশ্রম, উলুবেড়িয়া গঙ্গার ঘাট, রূপনারায়ণের তীরে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাস ভিটা দেউলটিতে। কখনো ভোরের বেলায় বেরিয়ে পড়ি বাহনকে সঙ্গী করে, উত্তরে আমাদের হুগলির তারকেশ্বর বা কামারপুকুরের উদ্দেশ্যে। অনেক সময় ফেরার পথে ঘণ্টেশ্বর হয়ে কৃষ্ণনগর, গুপ্ত বৃন্দাবন, তারপর ভারত বিখ্যাত সেই মহাপুরুষ রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুলের মাটিতে প্রণাম ঠুকে একদিনেই বাড়িতে ফিরেছি কতবার ওই সাইকেলকে ভরসা করে। অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখেছেন, সত্যি সত্যি আপনার সাইকেল ভ্রমণের সঙ্গে আমরাও কিন্তু প্রচুর জায়গা ঘুরে নিলাম, কিন্তু সময় কম, পুরোটা পড়তে পারলাম না।

মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে আপনি লিখেছেন, কি স্বাধীনতা, কি আনন্দ, দূরত্বের সমস্ত বাধাকে এই বাহনটা যেন তীক্ষ্ণ সুদর্শন চক্রের মতো অনায়াসেই কাটিয়ে দিয়ে চলে যাওয়া যায়। ঝড়ের বাতাস যেন চাকার আকার ধারণ করে, উন্মত্তের মতো মানুষকে পিঠে করিয়া লইয়া ছুটে। টিং টিং শব্দের জাদুতে আমাদের শৈশবকে মোহিত করে রাখে এই সাইকেল। টিং টিং বাজে বেল, ওই চলে সাইকেল, চাকা দুটো ঘুর ঘুর নিয়ে যাই বহু দূর। ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, সরে সরে যাও না, চড়িতেছি সাইকেল, দেখিতে কি পাও না, ঘাড়ে যদি পড়ি বাপু প্রাণ হবে অন্ত, পথ মাঝে রবে পড়ে চিরকুট দন্ত, যেও না যেও না শেথা, শেথা চলে সাইকেল। প্রাগৈতিহাসিক সময়ে সাইকেলের মডেল ছিল ভিন্ন ধরনের। 1870 সালে তিন চাকার সাইকেলের নাম ছিল ট্যান্ডেম। পেনি ফার্ডিংয়ের এছাড়াও ভেলোসিপেড সাইকেল, যার বৈশিষ্ট্যগুলো ছিল এই রকম, সামনের চাকাটা বড় ছিল, পিছনের চাকাটা বেশ ছোট। আজকাল সাইকেল আমাদের পুষ্পরথ, বিখ্যাত অখ্যাত ছাত্রছাত্রী মাস্টারমশাই হকার কয়লা সবার বাহনেই সাইকেল। বেশ মনে পড়ে সাইকেল নিয়ে প্রদর্শনী, হাফ প্যাডেল থেকে ফুল প্যাডেল অবধি জীবনের সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে। ভাঙা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়, রেলিং বেয়ে উঠে চিঠি দেওয়া যায়। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন। সত্যি সত্যি ভাঙা সাইকেল নিয়ে অনেক কিছু করা যায়, রাজ্য জয়ও করা যায়। আর এই প্রসঙ্গে ওই যে চাঁদে যাওয়া নিয়ে আমার ওই ইটির দৃশ্যটার কথা মনে পড়ল, যেখানে এলিয়েনকে নিয়ে চাঁদের উপর দিয়ে উড়ে যাচ্ছে সাইকেল। সত্যি সত্যি সাইকেল তো স্বাধীনতারই প্রতীক। একটা ফোন নিয়ে নিই, হ্যালো হ্যালো, না শোনা যাচ্ছে না। আসলে আমাদের 9434921300 কোনো কারণে সমস্যা করছে, আমি ফোন দেখতে পাচ্ছি না। তবে আমাদের আরেকটি ফোন এখনো সচল রয়েছে, দেখে নেব। হ্যালো, না

हेलो, আমি বরং মেসেজে চলে আসি। এবারের মেসেজ কে পাঠিয়েছেন? মনিরা বেগম, বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে। দুচাকার কেরামতি প্যাডেলে টিপা, বন্ধুকে সাথে নিয়ে যেথা খুশি যা, আলপথ মেটোপথ কোথাও নাই মানা, বন্ধুর সাইকেল পিঠে ছড়ি বহুদূর দিই পারি, কর্দমাক্ত পথে বন্ধুকে করি বহন, অন্য সময়ে বন্ধু হয় বাহন, বন্ধুকে সাথে নিয়ে লালপথ পেরিয়ে পৌঁছতাম বিদ্যালয়ে, সেই স্মৃতি আজও মনে দেয় দোলা, মিঠো পথ ধরি বাড়ি ফেরার পালা, পথের ধারে সাইকেল ফেলে ভাঙতাম জমিতে আগ, দেখলে কৃষক লাগাতো হাঁক, সাইকেল চড়ি দ্রুত প্যাডেল করি ফিরতাম বাড়ি। মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

রিনা রায়মন্ডল বহরমপুর গোড়াবাজার থেকে লিখেছেন, বন্ধু যখন সাইকেল, সাইকেল কেবল একটি বাহন নয়, এটি বিশ্বস্ত বন্ধুদের মধ্যে একটি হতে পারে। নিঃশব্দ সঙ্গ দেয়, শারীরিক মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো যায় এই বন্ধুর সঙ্গে, স্বল্প খরচে এর পরিচর্যা করা যায়, পরিবেশ দূষণকারী, কোনো জ্বালানি এতে লাগে না। তাই সাইকেল কেবল মাত্র মানুষের বন্ধু নয়, পরিবেশেরও বন্ধু। বর্তমানে যানবাহনের জ্বালানি জনিত দূষণ দানব থেকে বাঁচতে হলে এই দ্বিচক্র যানটিকে আপন করতে হবে। বড় দুঃখের সঙ্গে বলছি, বর্তমানে মোটর সাইকেল স্কুটির দাপটে সাইকেলের বেলির সেই ক্রিং ক্রিং আওয়াজ খুব একটা শোনা যায় না। ছোটবেলাকার একটা কবিতা মনে পড়ে গেল, ক্রিং ক্রিং সাইকেল দেখিতে কি পাও না, ঘাড়ে যদি পড়ে যায় দোষটা কি দেবে না। চোখের সামনে ভেসে ওঠে স্বনামধন্য তিন নায়কের সাইকেলে চেপে মিঠো পথ দিয়ে অজানা শপথ ছায়াছবির ও আকাশ সোনা সোনা গানটি গাইতে যাওয়ার মনোরম দৃশ্য। এই ছড়া, এই দৃশ্য সাইকেলকে বন্ধু করার জন্য আমাদের অনুপ্রাণিত করবে আশা রাখছি। রিনা রায়মন্ডল বহরমপুর গোড়াবাজার থেকে লিখেছেন।

রতন বন্দ্যোপাধ্যায় রাতমা রামপুরহাট থেকে লিখেছেন। আমার ছোটবেলার কথা মনে পড়ল। আমার এক বন্ধু তার উপনয়নে তার ভিক্ষামার কাছ থেকে একটি সাইকেল উপহার পেয়েছিল। তার পরের বছর আমার যখন পৈতে হলো, আমি তখন ভিক্ষামায়ের কাছে সাইকেল নেওয়ার জন্য জুলুম করেছিলাম। কিন্তু আমার ভিক্ষামা আর্থিকভাবে সেরকম সচ্ছল ছিলেন না। আমাকে একটা ছাগলের বাচ্চা দিয়ে বলেছিলেন, বাবা এটাকে

ননি, তুমি লিখেছ, সাইকেল আমাদের পরম বন্ধু, আমি একটু সাইকেল চালাচ্ছি, আমার দাদু আমাকে একটা ছোট্ট সাইকেল উপহার দিয়েছেন, আমি খুব আনন্দ পেয়েছি। মা কোনো জিনিস আনতে দিলে আমি সাইকেল নিয়ে সেই জিনিসটা দৌড় দিয়ে নিয়ে আসি, একদম না করি না, তবে পায়ে হেঁটে যেতে চায় না, সাইকেল চাপার আনন্দই আলাদা। একবার আমি সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, তারপর সাইকেল চাপা শিখতে পেরেছি। দাদু বলে সাইকেল থেকে না পড়লে সাইকেল চাপা শেখা যায় না। ননি, সত্যি সত্যি আমরাও এটা বলি যে কিছুতেই সাইকেল চাপা শেখা যায় না যদি না কেউ সাইকেল থেকে না পড়ে। আর তুমি যে সাইকেলটা নিয়ে বেরোও এটা জেনে ভালো লাগলো।

আচ্ছা, বারবার ও আকাশ শোনা শোনার কথা হচ্ছে, তো এত কথার মাঝে একটু গানে তো যেতেই হবে, তাই গানে চলে যাই।

সাতাশে সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের ১২ নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: হ্যালো,
1: কে আছেন সঙ্গে?
0: হ্যাঁ দিদি, নমস্কার।
1: নমস্কার,
0: আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
1: বলুন।
0: হ্যাঁ দেখুন, সাইকেলের মতো উপকারী বন্ধু আর কিন্তু কেউ নেই। কারণ হ্যাঁ, ওই যে শরীর স্বাস্থ্য যেটা ঠিক রাখি আর কি, যদি সাইকেল ঠিক মতো চালানো যায়। তো আমিও নিয়ম করে প্রতিদিন হ্যাঁ প্রায় সাইকেলে করেই টিউশনি করাতে যাই, প্রায় আপনার 7-7-14 কিলোমিটার নিয়ম করে। এটা এবার প্রত্যেক দিনের ব্যাপার। আর যখন দিদি মানে এখন তো নানা রকমের গণপরিবহন, স্কুটি, ইয়ে মানে বিভিন্ন ধরনের, কিন্তু সাইকেল সাইকেলই। হ্যাঁ, হফম্যান যেটা আবিষ্কার করে গিয়েছিলেন সেই সাইকেলের হয়তো কিছু রূপান্তর ঘটেছে, হ্যাঁ, কিন্তু নাম এই সাইকেল বলেই ডাকা হয়। আর এই প্রসঙ্গে একটা ঘটনার কথা বলবো দিদি। হ্যাঁ, সামনেই জামাই ষষ্ঠী, তো সেই স্মৃতিটা আমার মনে পড়ে গেল। তো সেদিন ছিল গণপরিবহন সব বন্ধ। হ্যাঁ, তার আগের দিনে ঘোষণা হয়েছিল যে কালকে কিন্তু গণপরিবহন সমস্ত রকম বন্ধ থাকবে। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে মানে আমি এই দুবরাজপুর থেকে 10 কিলোমিটার। তো রাত্রেবেলায় সাইকেলটাকে খুব ভালো করে পরিষ্কার করে অব্যবহৃত মোবিল টোবিল দিয়ে বেশ ফ্রি করলাম সাইকেলটাকে। তারপর সকালবেলায় জামাই ষষ্ঠীর দিন, হ্যাঁ, মিসেসকে চাপিয়ে চললাম শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী করতে। হ্যাঁ, মিসেস বসেছিল ক্যারিয়ারের পেছনে, আমাকে বললো বাম্পার গুলো একটু সাবধানে চালাবে, হ্যাঁ, যাতে করে আমি উল্টে না পড়ি। আমি তখন বললাম না না না, তুমি আমার নতুন বউ, তোমাকে কি ফেলে দিলে চলে? হ্যাঁ, তো এইভাবে যখন ওখানে পৌঁছলাম তখন দেখলাম গিন্নির মুখের গান, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো।
1: সুন্দর অভিজ্ঞতা। আর এইভাবে এই যে আপনার বন্ধু যে বাহন, সেই মুহূর্তে যে আপনাকে বাঁচিয়ে দিয়েছে, নতুন বউকে যে আপনি ফেলে দেননি, এটা কিন্তু যথেষ্ট। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।
0: না
1: দেখুন, আমাদের সময় তো ওরকম নয়।
0: আপনি আমাকে 10 মিনিট দিয়েছেন।
1: না না, একদমই না। কারণ হচ্ছে বিষয়টা, আপনাদের প্রত্যেককে বুঝতে হবে যে আমাদের সময় যেটা সেটা কম, আমাদের এত বন্ধু রয়েছেন, তাদেরকে তো কথা বলতে দিতে হবে। তাই কথা আমরা একটু স্বল্পাকারে বলবো। আচ্ছা, আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 03482259648। আপনারা ফোন করুন আমাদের, আমরা সঙ্গে আছি। দেখে নেব আর একটা ফোন। হ্যালো,
2: নমস্কার, আমি রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি। বন্ধু যখন সাইকেল সাইকেল বিভিন্ন কোয়ালিটির হয়, বিভিন্ন ভাবে বিভিন্ন ডিজাইনে পাওয়া যায়।
1: আপনার সাইকেল কি বন্ধু?
2: অবশ্যই আমার সাইকেল বন্ধু।
1: আপনার আছে সাইকেল?
2: অবশ্যই সাইকেল আছে। তো সাইকেল সম্বন্ধে আমি দুটো কথা বলি। আমার সাইকেল সম্বন্ধে, আমার সাইকেলে একবার উঠেছি, পর পর 5-7 দিন সাইকেলেই স্নান করা, সাইকেলই খাওয়া, সাইকেলে যেতেই পায়খানা, প্রসব, সাইকেলেই সবকিছু, এই কাজও করেছি।
1: মানে
2: আপনি
1: কি রেকর্ড করতে চেয়েছিলেন নাকি সাইকেল?
2: রেকর্ড না, এটা এটা সাইকেলের যে একটা সাইকেল ঘুরে ঘুরে সাইকেলের উপরে যে বিভিন্ন জিমন্যাস্টিক্স করা হয়, সেই সাইকেল মাস্টার ছিলাম আমি তখন। তবে সেই সাইকেলে সাইকেলে উঠে সারাদিন সারারাত একই ভাবে সাইকেলে থেকেছি। তবে সাইকেল আমার বন্ধু অবশ্যই। আর এই সাইকেলের সময় তখন আমি বিভিন্ন মানুষ, বিভিন্ন গ্রামের মানুষ, তাদের সকলের ভাই, হ্যাঁ, সকলের রফিকুল ভাই ছিলাম। আর তখন কি আনন্দ পেতাম এই সাইকেল খেলাটা করে। তবে সাইকেলে চেপে বিভিন্ন জায়গায় গিয়েছি, সাইকেলে মনে মনে বলেছিল কে যে আমি হ্যান্ডেল ধরবো না, তুমি যত দূর বড় আমি একই ভাবে চলে যাবো, তাই গিয়েছি। কারণ এই অবস্থা সাইকেলে রানিং অবস্থা চলতে হলে সাইকেলে দাঁড়িয়ে 1-2 ঘন্টা সাইকেলেই চেপে সাইকেলের উপরে দাঁড়িয়ে থেকেছি। এই ব্যালেন্স তো ছিল আমার।
1: খুব ভালো লাগলো জেনে, এই যে সাইকেলকে নিয়ে আপনার একটা আবেগ জড়িয়ে আছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার।
2: 89-90-91 3 বছর সাইকেলের সঙ্গে আমি ছিলাম। আমি এইটুকু বললাম, নমস্কার, ভালো থাকবেন,
1: আপনিও ভালো থাকবেন। বন্ধুরা, এই যে সাইকেল নিয়ে এত কথা হচ্ছে কেন বলুন তো? আজ গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। এমন একটা দিন যে পালিত হতে পারে সেটা কিন্তু আমাদের 2018 সালের আগেও জানা ছিল না। 2018 সালে মূলত পরিবেশের কথা মাথায় রেখে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে 3রা জুন বিশ্ব সাইকেল দিবস পালিত হবে। দূষণ এড়াতে সরকারি উদ্যোগে সাইকেল চালানোর সুবিধাগুলো প্রচার করা হয়। বেলজিয়াম, সুইজারল্যান্ড, জাপান, নরওয়ে, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডসের মতো পশ্চিমী দেশগুলোতে ব্যাপকভাবে জনপ্রিয় সাইকেল। আর দেখবেন বিশ্বের সমস্ত উন্নত দেশগুলো নিজের দেশকে বাঁচানোর জন্য সাইকেল চালায়। আর আমরা কী করি? আমাদের যে বাতাসের গুণগত মান, যেটা আমাদের ফোনে নজরে পড়ে, দেখবেন কতটা খারাপ। অথচ তবুও আমরা যদি পাশের বাড়িও যেতে চাই, তবুও স্কুটি কিংবা মোটরসাইকেল এটা আমাদের বার করতেই হবে। কেন এটা তো বুঝে পাই না। সাইকেল আমাদের ছোটবেলার প্রত্যেকের বন্ধু ছিল, সেই বন্ধুকে এত দ্রুত হারিয়ে ফেলছি আমরা। আর সেই বন্ধুর কথা মনে না রেখে যে আমাদের ক্ষতি করে তাকে বন্ধু হিসেবে বেছে নিচ্ছি, এ কেমন কথা!

0: আমাদের 9434921300 এই নাম্বারটিও আপাতত সচল, আপনারা এই নাম্বারেও ফোন করতে পারেন। হ্যালো,
1: হ্যাঁ হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, আমি বাহিরি বিল্ডিং থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, সাইকেল যখন বন্ধু, দেখুন সত্যি তাই। হ্যাঁ, যখন ক্লাস 9-10 উঠলাম, আমাদের স্কুলটা হাই স্কুল ছিল।
0: আচ্ছা, আপনার কথার কিন্তু ইকো আসছে, আপনি রেডিওটা বন্ধ করে দিন।
1: রেডিও তো অনেক দূরে আছে,
0: তাহলেও একটু ইকো আসছে। আচ্ছা বলুন।
1: তো দেখুন, তো স্কুল ছিল অনেকটাই দূর, তো 1-1.5 কিলোমিটার স্কুল। তো যখন আমি মাধ্যমিক পাস করলাম, তখন দিদা আমাকে একটা, আমার মায়ের দিদা, হ্যাঁ, উনি আমাদের বাড়িতে থাকতেন, তো উনি আমাকে একটা সাইকেল কিনে দিয়েছিলেন। সেই সাইকেলটা করে আমি, তার আগে সাইকেল চালানো শিখেছিলাম, কিন্তু স্কুল যেতাম সবাই মিলে একসঙ্গে। তারপর থেকে ওই সাইকেলটাই আমার বন্ধু হয়ে গেল, এবং প্রত্যেক দিন ওই সাইকেলে করেই স্কুলে যেতাম, এবং সেই সাইকেল এখনো পর্যন্ত সযত্নে আমার কাছে আছে। সেটা আমার বাপের বাড়িতে আছে, এখন আমার ভাইজিরা ওই সাইকেলটা ব্যবহার করে। আমার ছেলেও মাঝে মাঝে যখন গরমের ছুটিতে মামার বাড়ি যেত, তখন কিন্তু ওই সাইকেলটা ব্যবহার করতো।
0: বাবা যাই, এখনো পর্যন্ত যত্ন সহকারে সেই সাইকেলটা আপনারা রেখে দিয়েছেন, এটা অনেক বড় বিষয়। সেই বন্ধুকে আপনারা ফেলেননি সেটা জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা, একটা মেসেজ পড়ে নি। শীষ মোহাম্মদ, শিশান, ড্রিম হাউস বাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন, আমাদের বাড়িতে একটি হ্যান্ডেল বাঁকা সাইকেল ছিল, পিলাতি সাইকেল। সেই সাইকেলের খুব কদর ছিল, যার দরকার হতো মেজা।

গিয়ে বলতো, আজ তোদের সাইকেলটা নেব। দু তিন দিন আগে থেকে বুক হয়ে থাকতো, একটা ছোট পাম্পার লাগানো থাকতো বাড়িতে, যারা যারা সেই সাইকেল নিয়ে যেত তারা তেল দিয়ে পাম্প করে নিয়ে যেত। কেউ যেত তোর তার শ্বশুর বাড়ি, কেউ পিসির বাড়ি, কেউ মাসির বাড়ি, মোট কথা ওই একটা সাইকেলে যার প্রয়োজন হতো, প্রয়োজন মিটে যেত। আমাদের গ্রামে তখন সীমিত লোকের সাইকেল। তখন কলেজে উঠলাম, সাইকেল কিনতে চাইলাম, টাকাও জোগাড় হয়েছিল, কে যেন সেই টাকা আমার নিয়ে নিল। সাইকেল কিনলাম সেই 1977 সালে প্রথম চাকরি পাওয়ার পর। এই সাইকেল 2026, এখনও আছে তবে চলবার মতো অবস্থায় নেই। আমি সাইকেল আর চালাইনি, কত দূর দূর সেই সাইকেল চেপে গেছি, রঘুনাথগঞ্জ, মোড়গ্রাম, আরও দূর ঝাড়খণ্ডে গ্রাম, সব সাইকেলে ঘুরেছি। আমার বন্ধু ছিল সেই সাইকেল, সে আমাকে বুঝল আমি কি চাইছি, সেই রকম তার স্পিড ছিল। আজকে আমি আর সাইকেল চালাই না, আমার বন্ধু গোডাউন ঘরে এক কোনায় পড়ে আছে। মাঝে মাঝে তেল দিয়ে থাকি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, বলি বন্ধু আর তোর পিঠে চড়ে এখানে ওখানে যেতে পারবো না, তুই বুড়ো হয়েছিস, আমিও বুড়ো হয়েছি। শেষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস, বাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে লিখেছেন।

0: অভিরূপ বিরাটির বাবা খুব সুন্দর সাইকেল চালান, কিন্তু আমি এখনও সাইকেল চালাতে পারছি না, তবে হাফ প্যাডেল করছি, আবার পড়ে যাচ্ছি। দুদিন আগে আমার পা সাইকেলের চেনের মধ্যে ঠুকে গিয়েছিল, একটু কেটে গেছে। ঠাকুমা বলে সাইকেল থেকে না পড়লে সাইকেলের চাপা শেখা যায় না। অভিরূপ বিরাটি থেকে লিখেছ, এই যে হাফ প্যাডেল, তারপর ফুল প্যাডেল, তারপর তোমার চারপাশটা তোমার হাতের মুঠোয়। বসুয়া থেকে মিন্টু দালাল। সাইকেল আমার এমন এক বন্ধু যে কখনো কথা বলে না, কিন্তু মাঝে মাঝে এমন ধাক্কা দেয় যে সব কথা মনে পড়ে যায়। ওকে খেতে দিতে হয় না, শুধু টায়ারে একটু হাওয়া দিলেই খুশি। পেট্রোল লাগে না বলে বাবাও খুশি, আমিও খুশি। তবে সাইকেলের অনেক বায়না আছে, হাওয়া কম হলেই আজ আর এক পাও চলবো না। আবার ব্রেক খারাপ হলে মনে হয় সে নিজেই বেড়াতে বেরিয়েছে। একদিন এত জোর চালাচ্ছিলাম যে সাইকেল আমাকে নিয়ে গেল, আমি কোথায় যাচ্ছি সেটাই ভুলে গেলাম। তাই বলি, সাইকেল শুধু বন্ধু নয়, মাঝে মাঝে শিক্ষকও বটে, পড়ে গেলে শিক্ষা দিয়ে দেয়। বসুয়া থেকে মিন্টু দালাল লিখেছেন। অদিতি দাস ওরাহার ভগবান গোলা সুন্দরপুর থেকে লিখেছেন, এই সাইকেল আমাদের জীবন সঙ্গী, এতে কোনো তেল লাগে না, পরিবেশ দূষিত হয় না। এই সাইকেল বন্ধু ছিল বলে আমি জিয়াগঞ্জ কলেজ প্রতিদিন যেতে পারতাম। ধরুন আমি কলেজে যাব, বাসে অনেক লেট বা দেরি, তাহলে কলেজ যেতে অনেক দেরি হয়ে যাবে। আজকেও আমি বাজার যাই এই সাইকেলে চেপে। সবার হোক চিরসাথী সাইকেল। অদিতি দাস ওরাহার ভগবান গোলা সুন্দরপুর থেকে লিখেছেন। নিয়ে নেব আর একটা ফোন। হ্যালো,
1: হ্যালো,
0: কি বলছেন?
1: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দায় হাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন।
1: সাইকেল যখন আমার বন্ধু, এই বিষয়টা যখন উঠেছে তখন আমাকে বলতেই হয় সেই শৈশব কাল থেকে। আমি তখন খড়ে পড়ি, ধরুন 1972 সালে, তখন মানে একটা সাইকেলের দাম মানে প্রচুর ছিল। তা বাবা যাই হোক সাইকেল কিনতো না, বাবা মাস্টার ছিল, কিন্তু ওই মানে যে ছাত্রগুলো বাবা পড়াতো তাদের, তারা যে অনেকগুলো অবস্থাপন্ন মানুষ ছিল তাদের সাইকেল থাকতো। তা সেই যে সাইকেল তারা আনতো সেই সাইকেল নিয়েই কিন্তু আমি হাত পেটে টিকি, এবং সেটা শেখার সময় অনেক পাটা কেটে যায়, এবং সেই তখন থেকে সাইকেল আমার বন্ধু হয়ে গিয়েছিল। এবং সেই তারপর আস্তে আস্তে যখন একটা সাইকেল পয়সা জমিয়ে একটা সাইকেল কিনি, সাইকেল কিনে তখনকার যে রাস্তা সে রাস্তা খুবই মানে কাদায় ছিল আর কি। সেই কাদার মধ্যে বর্ষাকালে তো সাইকেল চালানো খুবই অসুবিধা হতো, তবু সেই বন্ধুটাকে নিয়ে এই সেই কাদার মধ্যে যে কত আনন্দ সাইকেল নিয়ে পেতাম তো বলাই যায় না। তা সেই সাইকেল বাড়িতে আমার মোটরসাইকেল আছে আছে, কিন্তু তবু আমার সাইকেল এখনো আছে। এবং এই বন্ধুটাকে আমি 4-5 সাইকেল কিনে অনেকজনকে দান করেছি, কারণ এই সাইকেল আমাদের জীবনে শুধু মানে যাতায়াতের পক্ষে বন্ধু নয়, বিভিন্ন সুস্থ শরীরকে সুস্থ রাখতে
0: একদম শরীর সুস্থ রাখার জন্য সাইকেল খুব প্রয়োজন। আসলে গবেষণায় দেখা গেছে প্রকৃতির মাঝে সাইকেল চালালে এন্ডোরফিনস আর অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়, যেটা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয়, কারণ আত্মবিশ্বাস বাড়ে সেখানে।
1: এই জন্য আজকে 62 বয়সেও কিন্তু আমার আমি ওই সাইকেল নিয়ে এখানে ওখান টেনশন তুলতে বা অন্যান্য জায়গায় কিন্তু যাই এবং ঘুরে বেড়াই, এবং এত সুন্দর লাগে। শরীর ধরুন খুব সুস্থই রয়েছে,
0: এইভাবে সাইকেল চালিয়ে আপনি দীর্ঘ নিরোগ জীবন যাপন করুন, এটাই চাইব। আসলে বন্ধুরা, সত্যি সত্যি নিয়মিত যারা সাইকেল চালান তাদের কাছে কিন্তু এটা মেডিটেশনের কাজ করে। আর মনোসংযোগ বেড়ে যায়। আর কারুর যদি খুব চিন্তা হয়, সাইকেল চালিয়ে সেই চিন্তা কিন্তু দূর করা যায়।

এবারে আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দুইটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হওয়ার খবরে জানানো হয়েছে, হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার দুই একটি অঞ্চলে। কাজের খবর দিয়ে দিই। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ স্কিম 2026 অনুসারে মুর্শিদাবাদ সহ অন্যান্য সন্নিহিত জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী 1 জুন থেকে 12 জুন, অর্থাৎ 12 জুন মানে আগামী কাল পর্যন্ত, 2026 অনলাইন কমন এন্ট্রান্স টেস্টের জন্য অগ্নিপথ স্কিমের রেজিস্ট্রেশন পর্ব অনুষ্ঠিত হবে দুর্গাপুর আসানসোল শহরে। আবেদনকারীরা তাদের অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, www.joinindianarmy.nic.in। রেজিস্ট্রেশন করা আবেদনকারী যারা এখনও তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পাচ্ছেন না, তারা বহরমপুর মুর্শিদাবাদের আর্মি রিক্রুটিং অফিসে যোগাযোগ করতে পারেন। অন্য কোনো তথ্যের জন্য নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার আবেদনকারী বহরমপুরের আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। শুনলেন কাজের খবর। এবারে একটা খবরে চলে আসি। মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টি-20 ক্রিকেটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। তারা সবুজ সংঘ সেবা সমিতিকে হারিয়েছে।

একটা মেসেজে চলে যাই। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, সাইকেল চালানো এক চমৎকার ব্যায়াম যা হৃদযন্ত্র ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণ করে, পায়ের পেশি শক্তিশালী করে, মানসিক চাপ কমায়। সাইকেল পরিবেশ বান্ধব সাশ্রয়ী। নিয়মিত সাইকেল চালালে মেরুদণ্ড শক্তিশালী হয়, সোজা হয়ে বসার অভ্যেস গড়ে ওঠে। সাইকেল চালানোর সময় মস্তিষ্ক বেশি অক্সিজেন গ্রহণ করে, যা মস্তিষ্কের কার্যকারিতা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছে।

0: বন্ধুরা, সময় তো প্রায় শেষের দিকে, ঘড়ি বলছে 8:50। আমি কিন্তু মেসেজ একটু ছোট করে বলছি। খাগড়াকান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন, পরিবেশবান্ধব অত্যন্ত স্বল্প ব্যয়ে শরীরচর্চার সহায়ক উপকারী। একটা সময়ে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ইত্যাদির পরে গ্রাম ও শহরের মধ্যে অত্যন্ত অল্প খরচে যোগাযোগ রক্ষাকারী আধুনিক যান হিসেবে বাজারে এসেই মানুষের মন জয় করে নিয়েছিল বাইসাইকেল। তখনকার নিরিখে সাইকেলের দাম মাত্র 50 টাকার নিচে থাকলেও বেশিরভাগ মানুষ এটা কিনতে পারতেন না। তখন শুধুমাত্র পুলিশ, দারোগারা তদন্তের কাজে আর চিকিৎসকরা দূরে দূরে চিকিৎসার কাজে বহুল পরিমাণে সাইকেল ব্যবহার করতেন। শোনা যায় ব্রিটিশ পিরিয়ডে সাইকেলেরও নাকি লাইসেন্স লাগত। পরবর্তীকালে মেয়ের বিয়েতে জামাইকে সাইকেল উপহার দেওয়ার রেওয়াজ ছিল। আমি সাইকেল চালিয়ে বহরমপুর থেকে জিয়াগঞ্জ কলেজে নিয়মিত পড়তে যেতাম। সাইকেল নিয়ে অনেক স্মৃতি মনের মাঝে উঁকি মারলেও এখন সেটা লেখার খুব সময় কম। এটা বলতে হবে, বিশ্বজুড়ে সাইকেল প্রেম ছিল, আছে এবং আরও বাড়ছে। খাগড়াকান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন। গৌড়া ছাপড়া নদিয়া থেকে আপনি, আচ্ছা, হীরামন শেখ আর রেহেনা শেখ লিখেছেন, তাই তো? নামটা এখানে কিন্তু দেননি। লিখেছেন, সাইকেল আমার নিত্যদিনের সঙ্গী, সত্যি সাইকেল আমার বন্ধু, সারাদিন সাইকেলের সঙ্গে চলাফেরা করি। আচ্ছা, বাংলাদেশ বরিশাল থেকে শুনছেন, হুমায়ুন কবির আমাদের সঙ্গে আছেন। খাগড়াকান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা, আপনি লিখেছেন, বন্ধু তো অনেক সময় হয়, সময়ের ধারাই তারা ব্যস্ততার বেড়া চালে আড়াল হয়ে যায়, বন্ধুত্ব থাকে তার জায়গায়। সাইকেল এমন এক বন্ধু যে সারা জীবন থেকে যায় বন্ধুর কাছে। সাইকেল শুধুমাত্র কোনো সাধারণ বাহন নয়, এর সঙ্গে আমাদের জীবনের সারা বেলার আবেগ ছড়িয়ে আছে। এই বন্ধুর পিঠে চড়ে অন্য বন্ধুদের সাথে এ প্রান্ত থেকে ও প্রান্তে, কখনো ধীরে কখনো গতিতে ছুটে চলা, সে কি আনন্দ! মনে হতো এক নিশ্চিত ভরসা, চাকরি জীবনের 25 বছর এই বন্ধু আমার পাশে থেকেছে, সুখে দুঃখে আমার হাত ছাড়েনি, আমিও না। এখন বাড়িতে 4টি সাইকেল, কিন্তু সত্যি চালানোর কেউ নেই, অলস হয়ে বসে আছে। সময় করে আমি সেই বন্ধুকে পরিষ্কার করে তার গায়ে হাত বুলিয়ে বন্ধুত্বের স্পর্শ অনুভব করি। তারও বয়স হয়েছে, আগলে রাখি সযত্নে। ভরপুর কান্দনগর থেকে চন্দ্রনাথ সাহা। একটা ফোন নিয়ে নি। হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে আছেন সঙ্গে?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: বলুন, সময় তো প্রায় শেষের দিকে, বুঝতেই পারছেন।
1: হ্যাঁ, বন্ধু যখন সাইকেল, আমার প্রিয় বন্ধু হচ্ছে সাইকেল। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে সাইকেল ব্যবহার করি, এখনো পর্যন্ত সাইকেল ব্যবহার করছি, এবং দৈনিক 1 ঘন্টা করে সাইকেল আমি চড়াই বইকাল বেলাতে। হ্যাঁ, এটাই আমার অভ্যেস আছে এখনো পর্যন্ত। তারপরে ধরুন, আমাকে 2 কিলোমিটার দূরে জল আনতে যেতে হয় সাইকেলে করে,
0: তাই?
1: হ্যাঁ, তো ধরুন সেই অভ্যাসটা এখনো পর্যন্ত আছে।
0: ভালো, এটা একদিক দিয়ে ভালো, কেন বলুন তো, এই যে প্রত্যেক দিন সাইকেল চালাচ্ছেন তাতে সুস্থ থাকবেন।
1: হ্যাঁ, সেই সুস্থ আছি, আমি ভালো আছি।
0: আচ্ছা, ধন্যবাদ, সঙ্গে থাকবেন।
1: হ্যাঁ,
0: আচ্ছা, আরো একটা ফোন নিয়ে নেব। হ্যালো,
2: এজন নতুন গ্রাম থেকে মোহাম্মদ সাইখান স্যার বলছি।
0: হ্যাঁ বলুন, 1 মিনিটের মধ্যে।
2: সকাল সকাল সকাল। তো দিদি, সাইকেল যখন বন্ধ, তো এই সাইকেল যতদিন হয়েছে যতদিন দুনিয়া থাকবে আমার মনে হয় ততদিন থাকবে, কারণ এমন পরিবেশ বান্ধব জিনিস, এই পরিবেশ দূষিত করে না, প্লাস একটা শরীরে প্রাণায়াম ব্যায়াম হয়, যে কারণে সাইকেল 10-15 মিনিট সাইকেল চালালে শরীরে একটা এক্সারসাইজ হয়, যে কারণে ডাক্তার এটা সম্মত যে সাইকেল চালানো খুব ভালো। সেই কারণে আর ওই তেল পেট্রোল কিছু লাগছে না, ডিজেল লাগছে না, বিনা পুঁজির ব্যবসা।
0: আমাদের পৃথিবীকে বাঁচাতে গেলে কিন্তু এই যে পেট্রোল ডিজেল এগুলোকে ছাড়তে হবে, তাই তো?
2: এর জন্য চলবে। কিন্তু ছোটদের সাইকেল দিলে এখন মোটরসাইকেলে দৌড়াচ্ছে ছোটরা, আমার মনে হয় কষ্ট হবে।
0: এই ধারণাটাও আমাদের বদলাতে হবে, সঙ্গে থাকবেন। আচ্ছা, এই যে বললেন উনি যে মোটর সাইকেলের দৌরাত্ম্য, এটা সত্যি কথা। আপনি গ্রাম শহর যেদিকেই তাকাবেন না কেন, আমাদের যারা পরবর্তী প্রজন্ম তারা কিন্তু কিছুতেই এই সাইকেলটা চালাতে চায় না। তাদের কাছে তাদের বাইকই সব, এবং প্রচণ্ড জোরে জোরে হেলমেট ছাড়া সাইকেল চালি মানে সাইকেলের বদলে তারা এই বাইক চালিয়ে বেড়াচ্ছে। ওই যে আগেই বললাম, স্ট্যাটাস সিম্বল নয়, কিন্তু একে যে ভালোবাসা, এর প্রতি যে প্রেম, সেটা জন্মানোর দায়িত্ব কিন্তু আমাদের, অর্থাৎ বড়দের। তারা যদি বলি সাইকেলকে ভালোবাসতে হবে, তাহলে হয়তো দেখা যাবে তারাও ভালোবাসবে। আমার মনে হয় আমাদের বাড়িতে যাদের অল্প বয়সী ছেলে মেয়ে আছে তাদেরকে এটাও শেখানো দরকার, সাইকেলটা শেখো, কারণ সাইকেল তোমার বন্ধু। সময় প্রায় শেষের দিকে, ঘড়ির কাঁটা 8:56। তাহলে কি করব আমরা? সাইকেল যখন বন্ধু, সেই সাইকেলকে নিয়ে আর তো তেমন কিছু বলা হলো না, কিন্তু প্রচুর কথা আমার কাছে এসেছিল। যারা যারা আমাদেরকে চিঠি লিখেছিলেন তাদের কথা বলি। আমিনুল হক সরকার, তালবাগান থেকে। মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, মুর্শিদাবাদ থেকে। পলাশ সরকার, মধুপুর।

পাকুড়িয়া, বীরভূম, ভুল করলাম, পাকুড়িয়া বহরমপুর থেকে সৌমেন মণ্ডল। মৃণাল পাল, সারগাছি বিনকার থেকে। তন্ময় প্রামাণিক, কেবলরামপুর মন্দিরপাড়া থেকে। নজরুল ইসলাম, উত্তরচর মাঝারদিয়ার রানীনগর থেকে। শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ থেকে। সোমনাথ দাস, ডানিরবাজার সোনামুখী থেকে। সারগাছি বিনকার থেকে মৃণ্ময়ী পাল। মধুমঙ্গল পাল, ত্রিমোহিনী থেকে। আপনারা প্রত্যেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন, কিন্তু সময়ের অভাবে পড়তে পারলাম না, তার জন্য দুঃখিত। আর সাইকেল আমাদের বন্ধু থাকবে এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে শুভ সকাল এখানে শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সৈয়দা মুসাররাত নাজরীন, কারিগরি নির্দেশনায় ছিলেন অমিতাভ চট্টোপাধ্যায়, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রীতা দে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপরেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: একটু পরেই গানের ভেলা।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি education@akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

স্টুডিওর ঘড়ির কাঁটায় সকাল ১০টা বেজে যাওয়া মানেই কিন্তু গানের ডানায় ভর করে আমাদের আকাশ পাড়ি দেওয়া, এক ঘন্টা সময় জুড়ে গানের ভেলার অনুষ্ঠান। সেই অনুষ্ঠান আজকে শুরু করলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ দিয়ে দস্যুমোহন ছায়াছবি থেকে। আসলে বাংলা গানের আকাশের কথা যদি একটু ভাবি, তাহলে সেই আকাশ জুড়ে বিভিন্ন নক্ষত্রের ছড়াছড়ি রয়েছে। আবার কখন কখনো সেখানে এমন কিছু নক্ষত্রের মিলন ঘটেছে যেখান থেকে অদ্ভুত এক আলো তৈরি হয়েছে বাংলা গানের জগতে। শতাব্দীর পর শতাব্দী ধরে এমন জুটিদের গান আমরা শুনে আসছি। এই যেমন একটু আগেই শুনলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে দস্যুমোহন ছায়াছবির গান। আর এই বাংলা ছায়াছবির কথা যদি বলি, তাহলে প্রথমেই যে ছায়াছবির কথা বলতে হয়, যেটা ১৯৩১ সালে মুক্তি পেয়েছিল, প্রথম বাংলা সবাক ছবি জামাই ষষ্ঠী। তাঁর সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন ক্ষীরোদ গোপাল মুখোপাধ্যায়। আসলে সেই সময় ছবিতে গানের ব্যবহার থাকলেও সঙ্গীতের যে তেমন খুব একটা ভূমিকা ছায়াছবির ক্ষেত্রে ছিল এমনটা কিন্তু নয়। এবারে কি হলো, ওই বছরেই মুক্তি পেল ছবি জোর বরাত। আর বিখ্যাত পরিচালক সেই সময়কার জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় ছবিটি যখন নির্মাণ করলেন, তখন এই ছবিতে গান গাইলেন আমাদের প্রিয় কানন দেবী, গায়িকা বিদুষী। এবং সেই গান শ্রোতার মধ্যে যে সাড়া ফেলেছিল, তা কিন্তু পরবর্তী সময়ে চলচ্চিত্রে সঙ্গীতের যে প্রয়োজন সেটাকে খানিকটা উস্কানি দিয়েছিল। অর্থাৎ চলচ্চিত্রে সঙ্গীত যে শুধুমাত্র একটা জনপ্রিয়তার উপাদান হিসাবেই ঢুকে পড়ল এমনটা নয়। তার সঙ্গে সঙ্গে ছবিতে এই যে গানকে অবলম্বন করে চিত্র নির্মাতারা ছবি বানাতে শুরু করলেন তিরিশের দশক থেকে, এবং একটা বিস্তৃত সময়সীমা জুড়ে আমরা সিনেমায় বিভিন্নভাবে বিভিন্ন গানের এক বিস্ময়কর ভাণ্ডার দেখেছি এবং এখনও দেখে চলেছি। সিনেমার গান নিয়ে তো কথা হবেই, কিন্তু এই যে বাংলা সিনেমায় গান এলো এবং সেটা বাণিজ্যিকভাবে সফলতাও পেল, তার কিন্তু অনেকখানি কৃতিত্ব যায় অবশ্যই গানের গীতিকার যারা ছিলেন তাদের দিকেও। সেই কথাই তো বলবো, কিন্তু তার আগে আবারও শুনিয়ে দেব আলপনা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে এই গানটি।

এই গানে শোনালাম দস্যুমোহন ছায়াছবি থেকে আলপনা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈতকণ্ঠে। আসলে যে কথা একটু আগেই বলছিলাম যে সিনেমায় গান এলো কীভাবে এবং কোন সময় থেকে তার যাতায়াত শুরু হলো বাংলা সিনেমায়। আসলে প্রথম দিকে যখন সবাক ছবি তৈরি হতে শুরু করলো এবং তারপরের কয়েক দশক জুড়ে যে বাংলা ছবিতে গানের ব্যবহার, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে রবীন্দ্রসঙ্গীত একটা অপরিহার্য ভূমিকা গ্রহণ করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে সেখানে হয়তো নজরুলও ছিলেন। তার পরবর্তীকালে অন্যান্য গীতিকারদের লেখা ব্যবহার হতে শুরু করলো, তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যেত যে রবীন্দ্রসঙ্গীত নিছক সিনেমার কাহিনীর একটা অলংকার হিসাবে পরিচালকরা ব্যবহার করছেন এবং তাদের সেই নিয়ে বিশেষ কিছু স্বতন্ত্র ভাবনা চিন্তাও রয়েছে। তারপর যেটা হলো যে সবথেকে শক্তিশালী গণমাধ্যম হিসাবে চলচ্চিত্র উঠে এলো এবং তার জনপ্রিয়তা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো দর্শকদের মধ্যে, শ্রোতাদের মধ্যে। আর এই সময়ই সিনেমায় গান প্রয়োগের জন্য বহু প্রতিশ্রুতিবান কবি গীতিকার তার প্রতিভাকে মেলে ধরার অনেকগুলো সুযোগ পেলেন। এক ঝাঁক গীতিকার সিনেমায় গান রচনা করার জন্য নিজেদের আত্মনিয়োগ করলেন এবং আধুনিক বাংলা গানের পাশাপাশি তৈরি হলো যেটাকে আজ আমরা বলি ফিল্মি গান বা চিত্রগীতি। সেই সিনেমার ছায়াছবির বিভিন্ন গান নিয়েই আজকের গানের ভেলা।

হ্যাঁ, পৃথিবীর গান কিন্তু এই আকাশ মনে রেখেছে, আমরা মনে রেখেছি। আর যে কথা একটু আগেই, মানে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের বলছিলাম, যে বাংলা সিনেমার গানের জগতে এক আকাশ জোড়া বিভিন্ন নক্ষত্র রয়েছেন, কখনো কখনো তারা তাদের অবিস্মরণীয় জুটি তৈরি করেছেন, বেঁধেছেন। আর এই যে গান গরিবের মেয়ে ছায়াছবি থেকে শোনালাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এ গানের জুটিদার কিন্তু ছিলেন বিমল ঘোষ, গীতিকার বিমল ঘোষ এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আজকের যে অনুষ্ঠান গানের ভেলায়, তার অনেকটা অংশই জুড়ে থাকবেন এবং থাকছেন এঁরা দুজন, এই জুটি। অবশ্যই গীতিকার বিমল ঘোষের এতগুলো গান শুরুর থেকে এখন পর্যন্ত শুনিয়েছি এবং পরবর্তী সময়তেও শোনাব। বহু শিল্পীরা বিমল ঘোষের গানে কণ্ঠ দিয়েছেন বা তার গানে সুর করেছেন, কিন্তু তার পাশাপাশি এই যে বিমল ঘোষ এবং হেমন্ত মুখোপাধ্যায়, এদের যে জুটি, এরা যে শব্দের জাদু এবং সুরের জাদু তৈরি করেছিলেন, তা কিন্তু আজও আমাদেরকে প্রত্যেক মুহূর্তে সেই গানের অনুভূতিটুকু আমাদের কাছে পৌঁছে দেয়। এবং এই যে একটা আশ্চর্য রসায়ন ছিল তাদের, রোম্যান্টিকতার একটা অদ্ভুত টান, তার সঙ্গে সঙ্গে ছিল সামাজিক সচেতনতা, লড়াইয়ের ভাষা ছিল বিমল ঘোষের গানে। আসলে চল্লিশের শেষ এবং পঞ্চাশ দশকের শুরুতে যে সমস্ত শক্তিমান গীতিকাররা বাংলা বেসিক গান লিখছেন বা সিনেমার গান লিখছেন, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নাম কিন্তু কবি গীতিকার বিমলচন্দ্র ঘোষের। এবং এই যে বাংলা সিনেমায় যখন তিনি গান লিখছেন, তখনও কিন্তু তার সেই গানের মধ্যে তার যে কাব্যময়তা, সেটা ফুটে উঠেছে বারে বারে। মূলত আমরা জানি যে বিমলচন্দ্র ঘোষ একজন কবি হিসাবে তার নিজস্ব সাহিত্যকর্মর যে জীবন, সেটা শুরু করেন 27 বছর বয়সে। প্রথম চলচ্চিত্রের জন্য গান লিখে আত্মপ্রকাশ করেছিলেন তিনি, এবং জন্ম হয়েছিল পরাধীন ভারতবর্ষে 1910 সালের 12ই ডিসেম্বর কলকাতায়। তারপরে কলকাতায় পড়াশোনা, তার বিভিন্ন স্কুলে পড়াশোনা করবার পর, ম্যাট্রিক পাশ করবার পর সেন্ট জেভিয়ার্স কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হন, কিন্তু সেটা রাজনৈতিক কারণে কলেজ ছাড়তে হয়। পরবর্তীকালে আশুতোষ কলেজে পড়ার সুযোগ পান, কিন্তু পারিবারিক যে আর্থিক দুরবস্থা ছিল তাতে তার কলেজের পাঠ গ্রহণ অসমাপ্ত থেকে যায়। পরবর্তী সময়, মানে ওই ছাত্রাবস্থা থেকেই এবং যৌবনে, তিনি স্বদেশী মন্ত্রে উদ্বুদ্ধ হন, রাজনীতিতে আগ্রহী হয়ে পড়েন এবং তারপরে বহু বহু কাব্যগ্রন্থ লিখেছেন, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণায়ণ, জীবনরাত্রি, মুখা ভারত, নানকিন। এবং এই নানকিন লিখে সেই সময় তৎকালীন সরকারের বইটিকে রাজনৈতিক কারণে নিষিদ্ধ ঘোষণা করে এবং তিনি বিরাগভাজন হন তৎকালীন সরকারের। তারপরে জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, আর্থিক অনটনের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু এই যে কাব্য সাধনা এবং লেখার যে ইচ্ছা, সেটাকে কিন্তু তিনি ছাড়েননি। তার কবিতায় যেরকম আমরা মননশীলতার একটা ছাপ পাই, তেমন তার গানের মধ্যেও মানুষের কথা পাই, মননশীলতা, সহানুভূতি, সমস্ত কিছু। এবং তার সঙ্গে সঙ্গে রোম্যান্টিক গান মিশে রয়েছে তার গানে। হয়তো অন্যান্য যারা গীতিকার বা জনপ্রিয় যারা গীতিকার পরবর্তীকালে এসেছেন, তাদের মতন বহু সংখ্যক গান ছবির জন্য লিখে যেতে পারেননি, তবে যে কটি গান লিখে গেছেন তার মধ্যে কিন্তু আজও সেই কাব্যময়তা, আজও সেই জীবনের কথা জড়িয়ে রয়েছে। এবং সেরকম এক একটি গানে অনবদ্য সব সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। আজকের গানের ভেলায় শোনাচ্ছি তাঁরই গান, এবং পরবর্তী গান অত্যন্ত প্রিয় ছায়াছবি থেকে। আপনারা শুনতে থাকুন, নিশ্চয়ই ধরে ফেলতে পারবেন কোন ছায়াছবির গান এই মুহূর্তে শোনাতে চলেছি, এবং অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই ছায়াছবির গান।

0: নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন কোন ছায়াছবির গান শোনালাম। হ্যাঁ, একেবারেই ঠিক, সেই কালজয়ী ছায়াছবি সাপমোচন। বাংলা সিনেমার ক্ষেত্রে একটা ইতিহাস তৈরি হয়ে রয়েছে এবং এই ছবির যে বিপুল একটা জনপ্রিয়তা ছিল তার সমান্তরালেই কিন্তু থেকে যায় অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের এই সুরের আবেশ এবং বিমল চন্দ্র ঘোষের কাব্যিক লেখা। তার মধ্যেই যেমন ছিল রোম্যান্টিকতার অদ্ভুত টান, তেমন তীব্র সামাজিক একটা সচেতনতা এবং লড়াইয়ের যে ভাষা তা প্রতি মুহূর্তেই গানের কথায় গানের সুরে আমরা শুনতে পেলাম। সাপমোচন ছায়াছবির গান আবারও শোনাবো আপনাদের, তবে তার আগে দেখে নিই ফোনের ওপারে কোন বন্ধু অপেক্ষা করে রয়েছেন আমাদের জন্য। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন।
1: মোটামুটি আমরা 50-এর দশকের ছবিগুলো বিশ্লেষণ করলেই বিমল চন্দ্র ঘোষের লেখা বুঝতে পারব যে তিনি বাংলা ছবির জগতে কিভাবে জুড়ে ছিলেন। এবং 1950 সালের একটি ছবি হয়েছিল পঞ্চায়েত বলে, তাতে নরেশ ভট্টাচার্য সুরকার ছিলেন, সেখানে বিমল ঘোষের লেখাতে গান গিয়েছিলেন জগন্ময় মিত্র। এবারে আসি, শুধু তো গান লেখা নয়, তার সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন ছবির চিত্রনাট্য রচনা, এবং সেটা শুরু হয়েছিল আরো আগে, অর্থাৎ গত শতকে 30-এর দশকে। প্রথমে লিখলেন 1934 সালের ছবি তুলসীদাসে, তিনি চিত্রনাট্য লিখলেন। তারপরে এলো 1953 সালের ছবি ধ্রুব, এবং তারপরে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। 1957 সালের ছবি শেষ পরিচয়, এই যে আপনি যে জুটিটা বলছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং বিমল ঘোষের জুটি, এই জুটির কিন্তু একটা অন্যতম ছবি হচ্ছে শেষ পরিচয়। 1958 সালের ছবি কংস এবং 1962 সালের ছবি খনা, এই মোটামুটি এই ছবিগুলোতে তিনি চিত্রনাট্য রচনা করেছিলেন। আর সাপমোচনের গানগুলো যদি আমরা আলাদা আলাদা করে বিশ্লেষণ করি, তাহলে মানে একটুখানি খেয়াল করা যাবে যে বাংলা গানের সবকটি ধারা যেন তার কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। যেমন ত্রিবেণী তীর্থপথে কি গাইল গান, এক ধরনের কথা, একটু আগে যে গানটা শোনালেন শোনো বন্ধু শোনো, একদম গণসঙ্গীতের প্যাটার্ন ওই গানের মধ্যে ছিল। আবার রোম্যান্টিক গান বসে আছি পথ চেয়ে, বা সুরের আকাশে তুমি যে গো সুতারা, তো আছি। আর এভাবে আরেকটা ছবির কথা 1950 সালে, সেটারও খুব ইম্পর্টেন্ট ছবি, সেটা হচ্ছে পরিত্রাণ। সেই ছবিতেও কিন্তু বিমল চন্দ্র ঘোষের আমরা গান লিখা গান পেয়েছি। আপনাকে মানে খুব ভালো লাগছে যে আপনি আজকে এমন একজন গীতিকারকে নিয়ে বসেছেন, কথা বলছেন, যাকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না। ধন্যবাদ আপনাকে।
0: একেবারেই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এই যে আপনি তথ্যগুলো তুলে ধরলেন আমাদের শ্রোতা বন্ধুদের সামনে, এবং এই কথাগুলোতেই হয়তো আসতাম, যে ধরনের গানের উল্লেখ করলেন এবং চিত্রনাট্যের উল্লেখ করলেন। প্রায় 30-এর সময় থেকে 50-এর দশক পর্যন্ত অনেক কিছু লিখে গেছেন বিমল চন্দ্র ঘোষ, যা নিয়ে হয়তো ততটা আলোচনা হয় না। আর আজকের গানের ভেলা তাকে উৎসর্গ করেই তাকে

0: সত্যি আমাদের বিস্মৃতির অতল থেকে উঠে আসা শুকতারা হয়ে আছেন বিমলচন্দ্র ঘোষ। হয়তো বহু চিত্রনাট্য লেখেননি, বহু সিনেমার জন্য গান রচনা করেননি, তবে যে কটি ছবির জন্য গান লিখেছেন তার কলমের জাদুতে বেশিরভাগ ছবির সেই গানগুলি জনপ্রিয়তা পেয়েছে এবং তার গীতিলাবণ্য আজও উল্লেখযোগ্য। আজও বারবার মনে হয় যে এই গানগুলো শুনি। আমাদের টেলিফোনের লাইনে অন্য কোনো এক বন্ধু অপেক্ষা করছেন, দেখেনি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: সুপ্রভাত দিদি।
0: হ্যাঁ বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার মসিকানা অন্তর্গত কৈতারা গ্রাম থেকে প্রফুল্লতা আসবি। সত্যি আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, ঝড় উঠেছে বাউল বাতাস, আমি গো সুখ তারা, সত্যি করে আমাদের এই গীতাঞ্জলি আমাদের সেই ঝড়ের মতো আসে দশটা থেকে আমাদের মনের অন্তরে একটা ঝড় তুলে দেয় আমাদের মধ্যে। সত্যি করে ধন্যবাদ জানাই আমাদের গীতাঞ্জলিকে এবং আপনাদের মতো ঘোষক ঘোষিকাদের জন্য রইল আমাদের ভালোবাসা। নমস্কার, ভালো থাকবেন,
0: অনেক ধন্যবাদ। শুনতে থাকুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের গানের ভেলা।

ঠিক যেমন একটু আগেই শোনাচ্ছিলাম গরিবের মেয়ে ছায়াছবির গান, সেই সময়ে যে ধরনের রোম্যান্টিক ছবি তৈরি হতো, এই ছায়াছবিটি ঠিক সেরকম ছিল না। তার থেকে একটু চরিত্রগত পার্থক্য ছিল এবং 1960 সালে এই ছবিতেই গান রচনা করেছিলেন বিমলচন্দ্র ঘোষ, আর চিত্রনাট্য লিখেছিলেন প্রখ্যাত সাহিত্যিক আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়, আর অবশ্যই সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় এবং বিমলচন্দ্র ঘোষের যে নিবিড় যোগাযোগ গানের মাধ্যমে, তাদের গীতিকুশলতা, তা তো আজও অটুট রয়েছে আমাদের স্মৃতিতে। এবং তার সঙ্গে সঙ্গেই গায়ক অভিনেতা, যার গান শোনাচ্ছিলাম রবীন মজুমদার, তার কণ্ঠেও কিন্তু আমরা এই ছায়াছবি থেকে বেশ কিছু গান পাই। এবং রবীন মজুমদার আলপনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে অনবদ্য যে গান নীরবে যত কথা ভেবেছি মনে, চমৎকার এই লিরিকটি লিখেছিলেন বিমলচন্দ্র ঘোষ আর সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তার একটু আগে আরেকটি ছায়াছবির কথা যদি বলি, পৃথিবী আমারে চায়, উত্তম কুমার মালহা সিনহা অভিনীত, এবং আরও বহু জনপ্রিয় শিল্পীর অভিনয় সমৃদ্ধ ছিল এই ছায়াছবি। 1957 সালে নীরেন লাহিড়ির পরিচালনায় নির্মিত ছবি পৃথিবী আমারে চায়। এই ছবিতেও কিন্তু প্রণব রায়, বিধায়ক ভট্টাচার্য, গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে গান লিখেছিলেন বিমলচন্দ্র ঘোষ। এবং এই ছবিতে লেখা তার অনবদ্য লিরিক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নচিকেতা ঘোষের যথার্থ সুরে আজও স্মরণীয় হয়ে আছে। আসুন শুনে নিই সেই ছবিরই গান, 1997 সালে মুক্তিপ্রাপ্ত ছবি পৃথিবী আমারে চায়, উত্তম কুমার মালা সিনহা অভিনীত ছবির গান।

প্রায় 7 দশক আমরা পার করে এসেছি, কিন্তু বাংলা সিনেমার সোনালী যুগের কথা যদি ওঠে, তবে অবশ্যই

তাহলে কিন্তু আমাদের সবার প্রথমে যেই গানটার কথা মনে পড়বে, এক ঝাঁক উজ্জ্বল পায়রা। এই গান এত এত জনপ্রিয় হয়েছিল এবং সেই সময় গান হিসাবে বিমলচন্দ্র লেখা ঘোষের লেখা এই কবিতায় সলিল চৌধুরীর যে সুর তা আজও কোথাও তার স্বাক্ষরতা তার স্বাতন্ত্র সেই পরিচয় বহন করে নিয়ে যাচ্ছে এবং স্ফুলিঙ্গের মতন যেন সেই গান বাঙালির জীবনে এসে পড়েছিল। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তার অনুপম কণ্ঠে আজও গানটি আমাদেরকে কিন্তু স্মৃতি মেদুর করে তোলে এবং তার পরবর্তীকালে বাংলা সিনেমায়ও আমরা দেখেছি যে বিমলচন্দ্র ঘোষ এবং সলিল চৌধুরী জুটি বেঁধেছেন, গীতিকার বিমলচন্দ্র ঘোষ এবং সলিল চৌধুরীর সুর। এমনই এক ছায়াছবি পাশের বাড়ি, সেই ছায়াছবি থেকেই প্রীতি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনাব এবারের গান।

Oh, I'm going to go to the house.

1952 সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো কমেডি এবং রোম্যান্টিক চলচ্চিত্র পাশের বাড়ি। সেখান থেকে গান শোনাচ্ছিলাম প্রীতি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, এবং সিনেমা জগতের এক চির সবুজ ক্লাসিক গান। অবশ্যই এই ছবির গীতিকার বিমলচন্দ্র ঘোষ এবং সুরকার সলিল চৌধুরী।

এই পাশের বাড়ির ছায়াছবির জন্য কিন্তু আমরা বিমলচন্দ্র ঘোষের মূলত যে ধরনের লেখাগুলো পেয়ে এসেছিলাম, মানে সমাজ সচেতনতা বা ভাবগম্ভীর, অনেক ক্ষেত্রে হয়তো রোম্যান্টিক গান, কিন্তু পাশের বাড়িতে তার লেখনীর একটা দারুণ বৈচিত্র্য দেখতে পেলাম। এবং ছবির হালকা চালের সঙ্গে যে রোম্যান্টিক এবং একটা রসাত্মক মেজাজ তিনি মিলিয়ে দিলেন অত্যন্ত সহজ সাবলীলভাবে, মনের কথা অথচ মনে দাগ কেটে যাওয়ার মতন গান উপহার দিলেন এই পাশের বাড়ির ছায়াছবিতে। পরবর্তী গান আবারও এই ছায়াছবি থেকেই, ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

আজকের গানের ভেলায় আমাদের গান শোনানো ছিল গীতিকার বিমলচন্দ্র ঘোষের বিভিন্ন লেখা নিয়ে, বিভিন্ন ছায়াছবির গান নিয়ে গান শোনাচ্ছিলাম। তবে এই কথা বলার ফাঁকেই আমার তরফ থেকে একটু সামান্য ভুল হয়ে গেছে, যে গানের কথা রবীন মজুমদার এবং আলপনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে উল্লেখ করেছিলাম, সেই গানটি ছিল তাসের ঘর ছায়াছবির গান, আর গরিবের মেয়ে ছায়াছবির গানটি আমি আপনাদের শুনিয়েছিলাম আলপনা বন্দ্যোপাধ্যায়।

মাফ করবেন, তখন গরিবের মেয়ে গানটি শুনিয়েছিলাম আমি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং হেমন্ত মুখোপাধ্যায়ের প্রসঙ্গেই এই ছায়াছবির অর্থাৎ গরিবের মেয়ের অবতারণা করেছিলাম। তাসের ঘর ছায়াছবি, যে ছায়াছবির কথা দিয়ে আজকের অনুষ্ঠানকে এই মুহূর্তে শেষ করতে হবে, সেই ছায়াছবিতেও হেমন্ত মুখোপাধ্যায় এবং আমাদের বিমলচন্দ্র ঘোষ, গীতিকার বিমলচন্দ্র ঘোষ, তারা জুটি বেঁধেছিলেন এবং চমৎকার একটা লিরিক, তার মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের অবশ্যম্ভাবী একটা প্রার্থিত মেজাজ অর্জন করেছিল, সেই গান দিয়েই আজকের আমাদের গানের ভেলা শেষ করব। আসলে গান রচনার দৌড়ে অনেক জনপ্রিয় গীতিকাররাই রয়েছেন, যেমন শ্যামল গুপ্তের কথা, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আমরা বলে থাকি বিভিন্ন সময়ে। তাদের পাশে যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে বিমলচন্দ্র ঘোষ অনেক কম আলোচনায় উঠে এসেছেন বা মনে হয়েছে যে তার গানের সংখ্যা অনেক কম, কিন্তু একজন সঙ্গীত মনস্ক এবং চলচ্চিত্র প্রেমী মানুষ হিসাবে আমরা যদি তার গানগুলোকে বিশ্লেষণ করি বা তার গানের যে সাংগীতিক পরিমণ্ডল সেটাকে যদি একটু দেখি বাংলা চলচ্চিত্র গান রচনার ইতিহাসে, তাহলে দেখব লিরিকের দিক থেকে বা তার মধ্যে যে কাব্যিক এক লাবণ্য তার দিক থেকে কোথাও যেন অনেকখানি এগিয়ে রয়েছেন মানদণ্ডের বিচারে আমাদের গীতিকার বিমলচন্দ্র ঘোষ, এবং এক অতি উজ্জ্বল ব্যতিক্রমী গীতিকার হিসাবে বিমলচন্দ্র ঘোষের নাম অবশ্যই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মুদ্রিত থাকবে। এই আশা রেখেই আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব, এবং অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তাসের ঘর ছায়াছবি থেকে শেষ গানটুকু থাকবে আপনাদের জন্য।

গানের ভেলা এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে ছিলাম আমি মৌলি দাশগুপ্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও আঁখি মুখোপাধ্যায়।

0: নমস্কার, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো, কারণ আরেকটা রোদ ঝলমলের দিনে তোমার জন্য নিয়ে চলে এসেছি আজকের গীতাঞ্জলি আসরে, আমাদের সৃষ্টির অনুষ্ঠানে, যেখানে গল্প হবে, কথা হবে, সঙ্গে হবে অনেক অনেক মজার কিছু
1: আজকের অনুষ্ঠান শুনে হয়তো তারা তাদের সেই সৃষ্টিটাকে নতুন করে আবার সৃষ্টি করে ফেলতে পারে।
0: এবং সব থেকে বড় কথা, মানে এই যে আমরা এই মুহূর্তে আছি গীতাঞ্জলি স্টুডিওতে, মানে আমি সৌরভ এবং আমার সঙ্গে আছে আখি, এই দুজন মিলে আজকে তোমার জন্য এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি, তোমার জন্য রেখেছি এমন একটি বিষয় আগামী এক ঘন্টা 11টা থেকে 12টা, যে বিষয়টি তুমি হয়তো দেখো, হয়তো চারিপাশে তোমার চারিপাশে এরকম কিছু মানুষজন, বিশিষ্ট বন্ধু বান্ধব হয়তো আছেন যারা এই বিষয়টি বা সৃষ্টির এই দিকটি নিয়ে কাজ করছেন, তাদের কথা আজকে হবে, তাদের গল্প হবে, তাই সেগুলো নিয়ে আজকে আমরা তোমার জন্য বিভিন্ন গল্প সাজিয়ে রেখেছি। তবে তবে তবে আখি,
1: তবে আমি আর সৌরভ তো একা নেই, কারণ সৃষ্টির অনুষ্ঠান মানে আমাদের সঙ্গে নতুন কোনো বন্ধু থাকবে না, মানে যিনি আমাদেরকে নতুন কোনো একটা পথের সন্ধান দেবে না তা তো হতে পারে না।
0: এবং সেই বন্ধু যদি হয় বিশিষ্ট অতিথি তাহলে কেমন হয়, মানে সেই একটা উৎফুল্লতা আমাদের মধ্যে কাজ করে না?
1: একেবারেই তাই। এবং আমাদের মানে সে হচ্ছে একদম ইয়ং জেনারেশনের, মানে আমাদেরই একদম পরিপন্থী, মানে যাকে নিয়ে আমরা একদম খুশি আনন্দ মেজাজে আমাদের অনুষ্ঠানটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি।
0: এটা তো স্বাভাবিক আকি, কারণ আমরা তো যুবভারতী কলকাতা তরফ থেকে কথা বলছি, তাই যুবদের মধ্যে থেকে এমন মানুষজনকে আমরা সৃষ্টির অনুষ্ঠানে আনার চেষ্টা করি বন্ধুরা তোমাদের জন্য, যাদের কথা তোমাদের মনে হবে যে এ তো আমারই কথা বলছে,
1: একেবারে তাই,
0: আমার বাড়ির পাশের সেই মানুষটি, তাই
1: না? মানে নিজের প্রতিচ্ছবিটাই যেন অন্য কেউ একটা অন্য কোনো নামে তুলে ধরছে, এবং কোথাও গিয়ে এই তাদের কাহিনীগুলো শুনতে শুনতে তুমিও তোমার হিডেন ট্যালেন্ট খুঁজে পাবে।
0: এবং ওই যে বললাম যে বন্ধুরা শুনতে শুনতে মনে করতেই পারে যে এ তো আমার কথাই বলছে, কিন্তু তার মধ্যে থেকেও সেই মানুষটি যিনি আজকে আমাদের মধ্যে আছেন আজকের গীতাঞ্জলি স্টুডিওতে, ইনি কিন্তু অসাধারণ বললেও কম বলা হবে, কারণ তার কাজের মধ্যে দিয়েই তার অনন্য দক্ষতা কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন, এবং সমাজ মাধ্যমে যার কাজের পরিচয় আমরা কিন্তু পেতে পারি বা পাই। হ্যাঁ,
1: এবং ইতিমধ্যে আমাদের যে সমস্ত বন্ধুরা আমাদের যারা আমাদের ফেসবুক পেজে ফলো করে, তারা নিশ্চয়ই আমাদের যে পোস্টারটা রয়েছে আজকে সৃষ্টির অনুষ্ঠানে, সেখানে আমাদের বিশেষ অতিথির নাম দেখে তারা আন্দাজ করেই ফেলেছে।
0: নাম তো বটেই, এবং তার থেকেও বড় কথা আজকে আমরা কি নিয়ে কথা বলছি।
1: হ্যাঁ,
0: আজকে আমরা কথা বলছি আলপনা শিল্প নিয়ে, মানে যে আলপনা গ্রামে গঞ্জে শহরে মানুষজন সেই কবে থেকে উৎসবে রীতিতে সবকিছুতেই সে
1: একেবারেই তাই
0: আপন করে নিয়েছে যুগের পর যুগ ধরে, সে আলপনাকে নিয়ে আজ কথা বলবো। এবং আলপনা একটা একটা উৎসব, একটা রীতিতে ছোট্ট একটা
1: এবং শুধু তাই নয় সৌরভ, আমার মনে হয় যে আমরা যখন মানে রঙের ব্যবহার এত ছিল না, তখন কিন্তু মানুষ ওই আলপনাটাকেই বেছে নিতেন তাদের গৃহ সাজসজ্জার জন্য, আরো সুন্দর করে তাদের বাড়ি তাদের ঘরকে সাজিয়ে তোলার জন্য।
0: দেখো, তুমি তুমি একটু আগে বললে যে নিতেন, মানে আলপনাটাকে একটা সময় মনে করা হতো এটি গৃহস্থালির একটি অংশ, বিভিন্ন উৎসবে নেওয়া হতো, কিন্তু সেই আলপনাই আজকে শিল্পের পর্যায়ে পৌঁছেছে, যে আজকে আমরা একজন আলপনা শিল্পী কে আমাদের মধ্যে পেয়েছি, যিনি এই জিনিসটিকে মানে বিশ্বের দরবারে পৌঁছচ্ছে বা ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে, কি

0: সৃষ্টির
1: আড্ডায় বিশিষ্ট অতিথি বিশিষ্ট আলপনা শিল্পী স্নেহাশিস সেনগুপ্ত। নমস্কার স্নেহাশিস, কেমন আছো বলো?
2: ভালো আছি, নমস্কার। নমস্কার।
1: প্রথমেই আজ শুনতে চাই স্নেহাশিস, কেমন লাগছে আজকের আকাশবাণীতে, আজকের এই গীতাঞ্জলি স্টুডিওতে সৃষ্টির আড্ডায় এসে?
2: আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে, আমি তোমাদের সঙ্গে এসে গল্প করতে পারছি, এত প্রথম একটা এক্সপিরিয়েন্স এখানে এসে আমার, সেটা আমার চমৎকার লাগছে আসলে।
1: আচ্ছা, এই যে আলপনা, আলপনার সঙ্গে একদম তুমি তো ছোটবেলা থেকেই জড়িত, মানে আলপনা ব্যাপারটা মনের মধ্যে স্বপ্নটা, এই স্বপ্নটা বাস্তবায়িত ঠিক কবে থেকে শুরু হলো স্নেহাশিস?
2: দেখো, আমরা তো সকলেই প্রায় প্রত্যেকে ছোটবেলাতে দেখেছি যে আমাদের ঠাকমা বা দিদারা বা মা পুজো করার সময় ওই খড়িমাটি দিয়ে তারা আলপনা দিতেন, বিভিন্ন রকমের আলপনা দিতেন, এবং সেই সেই আলপনা দেখে প্রথমে একটা টান হলেও কিন্তু বিশেষ যে আমার মন টেনেছিল সেই দিকে, পরঞ্চ সেটা বোধহয় বলবো না। তার কারণ হচ্ছে যে আমি তখন সম্পূর্ণ প্রথাগত ছবি আঁকার দিকে আমি তখন ঝুঁকেছিলাম। আমি তখন একেবারে ওই পেন্সিল স্কেচ থেকে শুরু করে ওয়াটার কালার, তারপরে অয়েল পেন্টিং, এই দিকে আমি তখন সম্পূর্ণভাবে এই দিকে নিমজ্জিত তখন। এই এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার আলপনা সম্পর্কে যে বিশেষ একটা ফ্যাসিনেশন ছিল না এরকম ব্যাপার নয়, কারণ আলপনা আমার কাছে চিরকালই খুব একঘেয়ে মনে হতো। আমার এই ভুল ভাঙলো সেটা হচ্ছে আমি শিক্ষা সত্ত্বে পড়াশোনা করেছি বিশ্বভারতীতে।
1: আচ্ছা।
2: হ্যাঁ, এবার সেইখানে আমি আমার আঁকার মাস্টার মশাই হিসেবে পাই হচ্ছে শ্রী সুধীরঞ্জন মুখোপাধ্যায় মহাশয়।
0: আচ্ছা।
2: ওনাকে আমি গুরু হিসেবে পাই, উনি শান্তিনিকেতনে দীর্ঘদিন ধরে আলপনা দিচ্ছেন, এবং উনি রামকিঙ্কর বেজের ছাত্র ছিলেন আর কি, সরাসরি ছাত্রর মধ্যে পড়ে। তো উনি একবার আমার আমার এই সেইখানে আমার প্রথম, উনি আমাদের শ্রীনিকেতন বার্ষিক উৎসব হয় মাঘ, মাঘ মেলা বলে একটি মেলা হয় শ্রীনিকেতন মাঠে, মাঠে সেইখানে উনি তার তোড়জোড় চলছে, উনি আমাকে একদিন ক্লাসে আমি গেছি, উনি আমাকে বললেন স্নেহাশিস মাঘ মেলা তো আসছে, একটি চাতালে আলপনা দিই আমরা, একটি লাল বেদি থাকে বেশ চওড়া বেদি, সেইখানে আমরা আলপনা দিই। তো উনি বললেন যে এখানে তো আলপনা দিতে হবে, আমি ভাবছি তুমি যদি আমার সঙ্গে কাজ করো। আমি বললাম ঠিক আছে আমি করবো, কিন্তু এরকম করে তো কাজ করলে হবে না, তোমাকে তাহলে কিছু শিখতে হবে আমার কাছে এসে। আমি বললাম ঠিক আছে। সেই প্রথম আমার ওনার কাছে যাওয়া, এবং উনি আমাকে প্রথম শিখিয়েছিলেন যে কি করে আসল গাছ থেকে আলপনা তৈরি করা যায়।
1: আচ্ছা,
0: আসল গাছ থেকে আলপনা তৈরি করা যায়,
2: এই হ্যাঁ মানে এইটা এটা খুব মজার। এটা দেখো, আমাদের প্রত্যেকেরই তো একটা মনে হওয়া আছে যে আলপনা এক রকমের একটা কপির মতন একটা ব্যাপার থাকে, তার যে কোনো দিকে ঘুরিয়ে দিলেই হলো। উনি আমাকে প্রথম বলেছিলেন যে প্রথম উনি আমার ক্লাসে গিয়ে আমি ওনাকে বলেছিলাম আমি তো কিছু জানি না আমি কি আঁকবো, উনি বললেন আঁকো না, তুমি তো পারো আঁকতে, আঁকো কি আঁকতে, আঁকো যা খুশি আঁকো। আমি একটি ছোট্ট গাছের ড্রয়িং করেছিলাম, তার পাশে একটি আলপনা আঁকার চেষ্টা করেছিলাম, সেটা হয়নি। উনি বললেন যে ড্রয়িংটা ভালো হয়েছে। আমি বললাম যে আচ্ছা, এটা কি করে আলপনা হবে দেখবে? আমি বললাম কি করে হবে? তো উনি ওই গাছের একটি ছন্দ হয়, মানে গাছটা সেখানে পাতার অংশের মধ্যে নানান রকম ফুল, পলাশ গাছের আমি একটি ছবি এঁকেছিলাম, সেখানে পলাশ গাছের তো একটা এরকম শাড়ির মতন নামে, সেইখান থেকে পলাশ গাছ উঠছে ওপর দিকে, ওপর দিকে উঠে বেঁকে গিয়ে আবার ফুলের জন্য একটা ডাল নেমে যাচ্ছে, ওটা উনি দেখিয়েছিলেন আমার। সেই প্রথম আমার আলপনার দিকে ঝোঁক হয়েছিল যে এটা কি করে হতে পারে এরকম, যে একটি আসল প্রকৃতির একটি গাছ থেকে উনি সেটাকে সম্পূর্ণ ছন্দে ফেলে আলপনার দিকে নিয়ে চলে গেছিলেন।
0: মানে গাছের বেড়ে ওঠা, তার যে ডালপালা ফুল হওয়া, মানে যেটা বায়োলজিক্যাল প্রসেসে আর কি, গাছ যেরকম ভাবে বেড়ে ওঠে সেই ছন্দটাকে ফলো করেই আলপনা,
2: সেই ছন্দটাকে উনি ফলো করে আলপনা আমাকে দেখিয়েছিলেন।
0: দারুণ বিষয়।
1: আচ্ছা স্নেহাশিস, এইখানে আমার একটা প্রশ্ন আছে, এই যে আমরা আলপনার কথা বলছি, এখনকার বাচ্চারা যারা আঁকা শিখছে, যারা আঁকা শিখছে এবং যারা অভিভাবক আছেন তারা তাদের বাচ্চাদের আঁকার মাস্টারের কাছে নিয়ে যাচ্ছেন, তোমার কি মনে হয়, তুমিও তো একজন আঁকার ছাত্র ছিলে এবং সেখান থেকে আজকে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছো, তোমার কি মনে হয় যে এই যে তুমি একটুকে বললেও কথাটা যে আমার মাস্টারমশাই আমাকে বলেছিলেন যে একটা যা খুশি আঁকো, একজন শিল্পীর কাছে তার মাস্টার মশাইয়ের থেকে এই যা খুশি করবার স্বাধীনতাটাই কি খুব দরকার ছোটবেলা থেকে?
2: হ্যাঁ, আমার খুব মনে হয় যে এই যা খুশি করবার স্বাধীনতাটা খুব দরকার। এইখানে একটা একটা খুব খুব ইন্টারেস্টিং গল্প আমার খুব মনে হয়, সেটা হচ্ছে যে তুমি যদি আকবর মতন সেই স্বাধীনতা না দাও ছেলে মেয়েদেরকে, তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় তারা না ওই একটা প্রথাগত যে আচ্ছা এটাই মানে এটা এর বাইরে যেতে নেই, এটা মানে এটা এটার বাইরে যেতে নেই, এইটা হয়ে গেলে সেটা যেটা হতে পারে একরকম ভাবে, কিন্তু সেটা খুব স্ট্রাকচারে বেঁধে যাবে সেই মানুষটা। তারপরে সেই সেই প্রথাটা শিখে বেরোনো মানে সেখান থেকে বেরিয়ে আসাটা তার পক্ষে খুব কঠিন কাজ হয়ে যায়, কারণ সে তো ওই নির্দিষ্ট নিয়মে বেঁধে দিয়েছে মানুষটাকে, মানে তার মাস্টার মশাই, তার ফলে সেখান থেকে বেরোনোটা খুবই কঠিন হয়ে যায় তার কাছে। তার কাছে মনে হয়
0: আকা মানে মানে তুমি যেই যে বলছো যে নির্দিষ্ট নিয়মে বেঁধে দেওয়া সেখান থেকে বাইরে বেরোনোটা কঠিন হয়, তো মানে আমরা যখন আঁকা শিখি তখন কিন্তু কোনো একটা জিনিস যেটা আমাদের মাস্টার মশাই করে দিয়েছেন আমরা সেটাকে কপি করি, তো এই যে কপি করা এবং নিজের মনের মধ্যে যেটা আসছে সেটাকে ফুটিয়ে তোলা, এই দুটো জিনিসের মধ্যে তোমার কি মনে হয় যে যিনি সত্যি সত্যি আঁকতে পারেন মানে আঁকতে ভালোবাসে তার ক্ষেত্রে কোনটা বেশি উপযোগী, মানে তাকে নিজের মতোই ছেড়ে দেওয়া, সে সেটাকে শিখুক, তার মনের ভাবটাকে প্রকাশ করুক, তারপর টিচার তাকে কারেকশন করুক, নাকি আমরা প্রথাগতভাবে যে কোনো জিনিসটা কপি করে করে আঁকতে শিখি, এই এই দুটোর মধ্যে?
2: দেখো, এইটাতে আমার নিজস্ব মনে হওয়া হচ্ছে যে এটা দুই রকম হতে পারে। একটা তোমার হচ্ছে যে আমি আমার মাস্টার মশাই একটা কিছু দিচ্ছেন, আমি সেটা কপি করছি। এবার এই কপি করার প্রসেসে একটা জিনিসই হয়, একটা জিনিসই ছাত্রছাত্রীরা শেখে, আমিও শিখেছি সেইভাবেই প্রাথমিক স্তরে ভেবে শিখেছি আমি, যে তোমার হাতে কিছু টুল দিয়ে দেওয়া হচ্ছে যে আচ্ছা এই জিনিসটাকে এইভাবে আঁকতে হয়, পাহাড় এইভাবে আঁকতে হয়, গাছ এইভাবে আঁকতে হয়, মানুষ এইভাবে আঁকতে হয়। তার ফলে মানুষ তুমি যেখানে এবার মানুষকে তুমি কাজে লাগাতে চাইছো বা পাহাড় কাজে লাগাতে চাইছো, তোমার সেই আঁকাটা তোমার সেই কপি করাটা তুমি সেখানে কপি এবং পেস্টটা করে ফেলতে পারছো। এইটাতে হলে যে ওই একই রকম যে একটা নিয়মের মধ্যে সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। এবার এটার সবচেয়ে অন্য দিক যদি দেখি, তাহলে ছেলে মেয়েরা নতুন কিছু করছে বা নতুন বাড়ি থেকে কিছু করে নিয়ে আসছে, নিজের মতন আঁকছে। এবার এই যে আঁকলো, এবার আঁকাটার মধ্যে যদি আমি মাস্টার মশাই হই, আমি মাস্টার মশাই হিসাবে আমি যখন দেখি তখন চেষ্টা করি এইভাবে যে আচ্ছা ভালো হয়েছে কিন্তু এইখানে এখানে গন্ডগোল হয়েছে বলে একটু ঠিক করে দেওয়া, দেখ বাবা এটা এরকম করিস না ওই রকম কর, তাহলে ওর ওর নিজের প্রথম। এটা নিয়ে একটা খুব খুব খুব ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হচ্ছে যে একবার নন্দলাল বসুর এক ছাত্রী কাঁচ মন্দিরে ওই বুধবারের মন্দিরে আলপনা দিয়েছেন আর কি। হ্যাঁ, তো আলপনা দেওয়া হয়েছে, মন্দির শেষ হয়েছে, নন্দলাল বসু মানে মাস্টার মশাইকে উনি জিজ্ঞেস করলেন যে মাস্টার মশাই কেমন হয়েছে, মাস্টার মশাই বললেন ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু বলে উনি নিজে ওই খড়ি মাটিটা নিয়ে বিশেষ কিছু জায়গায় উনি ডট দিয়ে দিলেন। এবার এই যে ডট দিয়ে দিলেন, ডট দিয়ে উনি বললেন যে দেখ এইটা কিন্তু এই এই জায়গাগুলো গন্ডগোল হয়েছে বলে আমি তোকে এটা ঠিক করে দিলাম, কিন্তু আসলে এটা খুব সুন্দর হয়েছে। এইটাতে দুটো জিনিস হয়, একটা যখনই কোনো ছাত্র বা ছাত্রী তারা যখন বলেন যে মাস্টারমশাই কেমন হয়েছে, এবং মাস্টারমশাই যদি প্রথমেই বলে যে ভালো হয়নি, এটা এটা গন্ডগোল হয়েছে, এটা গন্ডগোল হয়েছে, এটা ভালো হয়নি, এটা হয়নি, তাহলে তাহলে তাহলে ইন্টারেস্টটা হারিয়ে যায়। সেইখানে নন্দল মাস্টারমশাই বললেন কি ভালো হয়েছে বলে উনি নিজের হাতে দিয়ে কিছু ডট দিয়ে দিলেন, কিছু আঁকিবুকি এঁকে দিলেন। সেইখানে এবার মেয়েটি তাহলে শিখলো একই সঙ্গে, আবার একই সঙ্গে ওর ওই ভুলগুলো ধরা হয়ে গেল এবং সে ডিমোটিভেটেড হলো না। সেরকমই মনে হয় যে যখনই ছোট ছেলে মেয়েরা সে যখন কিছু এঁকে নিয়ে আসবে সেটা আঁকা নিয়ে আসুক তারা, এবং তারপরে সেটা দেখে মাস্টার মশাইয়ের কাজ আমার মনে হয় যে তারা দেখে বলল যে আচ্ছা এটা খুব সুন্দর হয়েছে কিন্তু এইগুলো না একটু গন্ডগোল হয়েছে, তোকে আমি দেখিয়ে দিচ্ছি দেখ বলে তাকে এবার সেটা সেইটা তুলে দেওয়া।
0: আচ্ছা, তুমি যখন আলপনা দাও তখন তার আগে মানে কি পরিকল্পনা থাকে তোমার?
2: এই এইটা এটা আমার মাস্টার মশাইয়ের কাছ থেকে, মানে এটা সুধীরঞ্জনদের কাছ থেকে পাওয়া। আমি যখন ক্লাস করতাম ওনার, আমি দেখতাম যে উনি একটি একটি বেতের চেয়ারে বসে বেশ ঘন্টার পর ঘন্টা, মানে সেটা হতে পারে 5 ঘন্টা 6 ঘন্টা, এক পজিশনে উনি বসে একটি কোলে খাতার উপরে রেখে কন্টিনিউয়াসলি পেন্সিল দিয়ে স্কেচ করে যাচ্ছে, বিভিন্ন রকম রাজ্যে স্কেচ করে যাচ্ছেন, হচ্ছে ছিঁড়ে ফেলছেন, আবার হচ্ছে না তো ঠিক আছে এটা বাদ গেল, অন্য একটি খাতা বার করলেন, এখান থেকে হলো না, এই বই থেকে দেখছেন, ওই বই থেকে দেখছেন, পেন্সিল এটা পেন্সিলটা ভাল লাগছে না অন্য নিচ্ছেন, এরকম নানান কিছু করছিলেন। এবার সেই রকমই আমার হয়েছিল দাদাকে, যখন আমি ক্লাস করেছিলাম দাদা, দাদাকে জিজ্ঞেস করলাম যে আপনি যখন শুরু করেন আলপনা ঠিক কি ভেবে করেন? উনি বললেন যে আমি কিছু ভাবি না, আমি খালি ভাবি যে কিছু একটা করি, এই করতে করতে করতে করতে একটা কিছু ঠিক বেরিয়ে যায় কখনো একটা। আমিও এখনই এই প্রসেসটাতে আমিও এখন মেনে চলবার চেষ্টা করি, যে চেষ্টা করি হয়তো 10 দিনে নয় 11 দিনে নয় কখনো একটা বেরিয়ে আসবে, সেটা আমার ভালো লাগবে এরকম আর।
1: কিন্তু ধরো এই যে স্বাধীনতাটা শিল্পী হিসেবে, এইটা তো তুমি যখন এটাকে একটা ব্যবসায়িক দিকে নিয়ে যাবে আর কি, ভাববে যে একটা তার তো একটা দিক থাকে, একটা শুধুমাত্র শিল্প মানে তো নিজের ইচ্ছে কিছু সৃষ্টি করা, তারপরে গিয়েও একটা কোথাও মানে ব্যবসায়িক তার দিক তোমার মনে হতেই পারে যে তোমার জীবনে এটাই প্রফেশন বা পেশা হিসেবে তুমি নিতে পারবে বা নেবে, তখন কি তোমার মনে হয় যে এই স্বাধীনতাটা সবসময় থাকাটা দরকার, নাকি নিজে একটু পরিকল্পনা করে বা নতুন কিছু ইনোভেট করে সেইটাকে প্রতিফলন করা, যিনি তোমাকে কাজটা দেবেন তার কাজের প্রতিফলনটাকে হওয়া দরকার নাকি?
2: হ্যাঁ, এটা আমার মনে হয় যে যখনই এই প্রায় একরকমভাবে বলতে গেলে যে যিনি কেউ যদি অর্ডার দেন কাজের বা কাজ যদি করতে বলেন আর কি, সেটা একেবারেই যদি পয়সা দিয়ে কাজ করার জায়গা তৈরি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভীষণই পরিকল্পনা করে জিনিসটাকে করে নেওয়াটা দরকার। তার কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র শিল্পীর স্বাধীনতা ঠিকই থাকা দরকার, কিছুটা থাকবেও, কিন্তু এখানে একটা নেগোসিয়েশনের জায়গাটা হচ্ছে যে একজন তার প্রয়োজনে এটি চেয়েছেন, তার প্রয়োজনটাও সমান গুরুত্বপূর্ণ।
1: একদম একদম,
2: এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটাই।
0: মানে তার প্রয়োজন মানে তার যদি কিছু ইচ্ছে থাকে, কিছু দাবি দাওয়া থাকে, সেটা মাথায় রেখে,
2: হ্যাঁ, এবার সেই মাথায় রেখে আমি আমার মতো নেগোসিয়েট করতে পারি যে আচ্ছা আমি এইটা মনে হচ্ছে এইভাবে করলে ভালো হয়, বা এইটা যদি না রাখতে বলেন তাহলে খুব ভালো হয়, কারণ আমার মনে হচ্ছে যে অ্যাজ এ শিল্পী সেটা আমার ভালো লাগছে না দেখতে। সেই ক্ষেত্রে এই নেগোসিয়েশনে আসবার একটা চেষ্টা করা যেতে পারে।
1: আচ্ছা বাকি, এই যে আমরা এতক্ষণ ধরে প্রায় এখন ঘড়িতে বাজে 11:17 আমরা কথা বলছি আলপনা নিয়ে এবং একজন আলপনা শিল্পী মানে আমাদের স্নেহা শিশের সঙ্গে, একটু গান কি শুনতে পারি? মানে
0: হ্যাঁ, মানে আলপনা নিয়ে আমরা এতই হারিয়ে গিয়েছিলাম যে অনেকক্ষণ ধরে আমারও মনটা গান গান করছিল, তবে একটা প্রশ্নের সাথে এত রিলেটেড, এত জানবার ইচ্ছে রয়েছে আমার সৌরভের এবং আমাদের শ্রোতা বন্ধুদের যে আমরা গানে যেতে পারছিলাম না, তবে এখন সময় একটা গান শুনে নেওয়ার।
1: এবং যেহেতু স্নেহাশিস আজকে একেবারে সুদূর বলবো না আমাদের বাড়ির পাশে শান্তিনিকেতন থেকেই আসছে, তাই একটু মনটা বোধ হয় বাউলাঙ্গের গান বা একটু ওই ধরনের লোকসঙ্গীত শুনতেই বেশি ইচ্ছে করছে নাকি? কিন্তু যাওয়ার আগে বন্ধু তোমায় বলবো, তুমিও কিন্তু এই অনুষ্ঠানে যুক্ত হতে পারো সরাসরি আমাদের সঙ্গে, আমাদেরকে ফোন করতে পারো, আমাদের ফোন লাইন খোলা আছে, আমাদের ফোন নম্বর 0332213134 তে আমাদেরকে ফোন করে জানাতে পারো তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে স্নেহাশিসের কাছে, কিংবা তোমরা আমাদের ফেসবুক পেজে আজকের যুববাণী কলকাতার ফেসবুক পেজের পোস্টার সৃষ্টির সেখানে কমেন্ট করেও জানাতে পারো তোমাদের মনের কথা, আর আলপনা নিয়ে তোমাদের যদি কোনো স্মৃতি থাকে সেটাও জানাতে পারো। তবে ছোট্ট একটা গান শুনে নি, তারপরে আবার ফিরে আসি নাকি? তাহলে এখন শুনবে পৌশালী বন্দ্যোপাধ্যায়, শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কেমন এই চিনিব তোমারে।

0: ফির এলাম গানের পর, তোমরা শুনছো যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি। তোমাদের সঙ্গে রয়েছি আমি আখে, আমার সঙ্গে সৌরভ, আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের বিশিষ্ট অতিথি, বিশিষ্ট আলপনা শিল্পী স্নেহাশিস, তাই তো?
1: একদমই তাই। এবং স্নেহাশিস যেটা গান শুনতে শুনতেও বলছিল যে,
0: কিন্তু সৌরভ, তোমার সব কথা আমি পরে শুনবো। তুমি আর আমি আর স্নেহাশিস শুধু নেই, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শ্রোতা বন্ধুরা।
1: একদমই, আর যেটা আমরা বলছিলাম, ফোন লাইন কিন্তু আমাদের খোলা আছে, এবং সেই ফোন লাইনে এই মুহূর্তে কোন বন্ধু আছে সেটা একটু দেখে নেবো নাকি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি,
2: বলুন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, স্নেহাশিস, এই যে আলপনা নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে, এবং বন্ধুরাও সেই বিষয়ে নানান রকম কমেন্ট করছেন, ফোন করছেন, সেই বিষয় নিয়ে তোমাকে একটা কমেন্ট আমি একটু শোনাবো। আমাদের এই মুহূর্তে ফেসবুক পেজে এসছে যে কমেন্টটি, সেটি হচ্ছে একজন বলছেন ভিকি সেন বলে, উনি বলছেন যে মেহেন্দি আর্টিস্ট এবং আলপনা আর্টিস্ট, এই দুটো কি কোনোভাবে জড়িত একে অপরের সঙ্গে, নাকি দুজনের প্রফেশনটা বা পেশাগত দিক থেকে বলো বা প্যাশনের দিক থেকে বলো দুটোই আলাদা, কি মনে হয় তোমার?
2: না, জড়িত। দেখো, আলপনা এটা বলতেই যে ভিজুয়ালটা মাথায় আসে, সেটা তো একটা একটা মাটির জমির মতন ভিজুয়াল মাথায় আসে, যেখানে আমি আলপনা দিচ্ছি সাদা দিয়ে, বা একটা একটা মেঝে সেখানে আমি সাদা দিয়ে আলপনা দিচ্ছি, বা অন্য কালার দিয়ে আমি আলপনা দিচ্ছি, একটা ভিজুয়াল মাথায় আসে। মেহেন্দি আর্টিস্টের ক্ষেত্রে কি, ওই একই আলপনা যদি আমি বলি, সেটাও আমরা ওই হাতের ওপরে একবার আকার একটা একটা একটা ভিজুয়াল আমাদের মাথায় আসে একরকমভাবে, এটা একই, শুধুমাত্র এটার যে স্পেসটা যেখানে আমি আলপনাটা দিচ্ছি বা যেখানে আমি ডিজাইনটা করছি, সেই স্পেস দুটো আলাদা। একটা মানুষের শরীর, একটা হাত মানুষের শরীরের ওপর হচ্ছে, আর একটা ইয়ের ওপর হচ্ছে, তোমার এমনি মেঝে বলতে পারো বা তোমার
1: কোনো একটা
2: কোনো একটা সেটা।
1: আচ্ছা, এই যে আলপনার কথা বারবার করে আমরা বলছি, এবং
0: আলপনার নকশার কথা বলছি, আলপনা কোথায় দেওয়া হয় যেমন,
1: সেটা বোধহয় আমি বলছি, আখি তো ফোনের দিকে তাকিয়ে বসেই আছে যে কখন বন্ধুরা ফোন করবে,
0: বন্ধুরা ফোন করবে।

0: কিন্তু বন্ধুরা কিন্তু তোমরা ফোন লাইনে থাকো, চটপট ফোন করতে থাকো, নিশ্চয়ই ফোন
1: আমরা একবার যদি বলে দাও কোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে,
0: 0332231342 এই নাম্বার খুলে দেওয়া হয়ে রয়েছে, তোমরা ফোন করছো এবং আরো ফোন করো। ততক্ষণ সৌরভের
1: প্রশ্ন, না সৌরভের প্রশ্ন নয়, বলতে বলতেই আরেক বন্ধু ফোন করে ফেলেছে দেখছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না আবারও বোধ হয় কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যাই হোক, যে প্রশ্নে আমরা একটু ফিরি, যে প্রশ্ন আমরা করছিলাম,
0: তোমার প্রশ্নটাই শুনি ততক্ষণ।
1: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে স্নেহাশিষ, আমি তোমাকে একটু আগে জিজ্ঞেস করছিলাম যে পেশাগত দিক বা আলপনা শিল্পী হিসেবে, পেশাগত দিক হিসেবে আমি যদি দেখি জিনিসটাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ওই কাজটা তোমাকে দিচ্ছেন বা এই ধরনের শিল্পীকে যারা নিয়ে ভাবছেন, তারা কি ধরনের ডিজাইন পছন্দ করছে? একেবারে সাবেকি ঘরানা নাকি একটু নতুন কিছু, নতুন ইনোভেটিভ কিছু সেরকম?
2: মূলত সাবেকি ঘরানা তারা পছন্দ করছেন, তার কারণটা হচ্ছে সাবেকি ঘরানার আলপনা বা কাজ এখন তো খুব কমে গেছে এবং নতুন ইনোভেটিভ কিছু খুব কম ক্ষেত্রে আমি পেয়েছি। তার কারণ হচ্ছে যে এই সব মূলত এই কাজের দিক থেকে আলপনাকে, আলপনা মানুষজন তখনই চায় কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আলপনা তারা ব্যবহার করে, সেটা বিভিন্ন মিডিয়ামে তারা ব্যবহার করেন। কখনো তারা চান যে মেঝের ওপর আলপনা দিতে বলেন, কখনো তারা কোনো গানের অনুষ্ঠান বা কোনো মানে নৃত্যনাট্য বা নাচের অনুষ্ঠানে ওনারা পেছন দিকের ব্যাকড্রপটা করতে বলেন।
0: আচ্ছা,
2: এবার সেই জন্যই আমার মনে হয়েছে যে তারা ভীষণভাবে প্রত্যেক ক্ষেত্রেই ভীষণ সাবেকি আলপনার ওপর চান, এবং সেক্ষেত্রে ওনারা বলেন যে তুমি যদি একটু শান্তিনিকেতনের আলপনার দিকে যদি কিছু দাও, আলপনাকে দাও, তাহলে আমার খুব সুবিধা হয়, খুব ভালো হয়, সেটাই আমার মনে হয়েছে।
0: আচ্ছা, তুমি শুরুতে যেমনটা বলছিলে যে তোমার যখন প্রথম আলপনা দেয়া শুরু হয়, তুমি একটি গাছ, একটি ড্রয়িং এঁকেছিলে, তারপর ধীরে ধীরে সেটা আলপনার রূপ নেয়, তো এখন যখন তুমি আলপনা দাও, তখন কোন নকশা বা কোন প্রতীক মোটিভটা তুমি সবথেকে বেশি ব্যবহার করো?
2: আচ্ছা, এই এইটা প্রথম যে সবচেয়ে বেশি ব্যবহার করি সেইটা হচ্ছে অনেক কটা, যেমন মাছ ব্যবহার করি, পদ্মফুলের বিভিন্ন রকম মোটিভ আমি ব্যবহার করি, সেটা সেটা ওই একেবারেই কখনো অজন্তার গায়ে আঁকা যে পদ্মফুলের মোটিভ সেখানে কিছু থাকে সেগুলো ব্যবহার করে থাকি, বা নিজের মতন তৈরি করে একটা ব্যবহার করি। এবং বর্তমানে আমি বিভিন্ন রকম যেটা ভীষণ শক্ত মেটেরিয়ালের তৈরি, যেমন ল্যাম্প পোস্ট বা বলতে পারো গাড়ি বা বলতে পারো কোন একটি একটি কাঠের বা লোহা স্ট্রাকচার, সেইটা কি করে আলপনার ফরমেশনে আনা যায় সেইটার একটা চেষ্টা আমি করছি। এবার সেই ক্ষেত্রে গিয়ে বিভিন্ন সরল রেখা, বিভিন্ন লাইন আমি ইউজ করছি। তাল গাছ যেমন আমি আমার আঁকাতে প্রচণ্ড ইউজ করি, তাল গাছের আলপনা আমি আমার আঁকার ক্ষেত্রে আমি খুবই ব্যবহার করি। এরকম নানান রকম প্রতীক ব্যবহার করি আমরা, ফুল লতা পাতা তো থাকেই, সেটার জন্য আমরা ইয়ে করি আর কি আলপনার মধ্যে।
1: একদম, তবে আবারও ফোন লাইন কিন্তু ব্লিঙ্ক করছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো,
1: বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি দেবশঙ্কর মাইতি বলছি।
1: বলুন দেবশঙ্কর বাবু,
3: করোনা থেকে
1: বলুন।
3: আচ্ছা, ওই আলপনা যদি কেউ জীবিকা হিসাবে বেছে নেয়, ওটা কি সম্ভব? আমি শ্রেয়াশিষ বাবুর কাছে আমি জিজ্ঞাসা করছি।
1: বেশ বেশ বেশ বেশ, তাহলে আমরা যেটা স্নেহাশিষকেও জিজ্ঞেস করছেন যে পেশাগত দিক, আলপনা শিল্প তার পেশাগত দিকটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো।
2: আলপনার পেশাগত দিক নিয়ে বলতে গেলে, শুধুমাত্র যদি আলপনা মানে ভেবে থাকা যায় যে আমি শুধুমাত্র আলপনা ওই মেঝেতে আলপনা মেঝেতে আঁকবো বা আমি কোনো দেওয়ালে আলপনার দিকে থাকবো, তাহলে সেই ক্ষেত্রে একটু কষ্টদায়ক বলে আমার মনে হয়েছে। বরঞ্চ আলপনাকে যদি বিভিন্ন মিডিয়ামে ছড়িয়ে দেওয়া যায়, যেমন আমরা এখন বর্তমানে দেখতে পাই বিভিন্ন ফ্লেক্সের ক্ষেত্রে আলপনা ব্যবহার করা হয়, ফ্লেক্সের প্রিন্টের আলপনা ব্যবহার করা হয়, আমরা টেক্সটাইলে কিছু আলপনা ব্যবহার দেখতে পাই, আমরা মোজাইক যখন কোনো দেওয়ালে করি, আমরা বিভিন্ন স্কাল্পচার আর্টিস্ট যখন করেন তারা আলপনা ব্যবহার করেন। ইনফ্যাক্ট রিসেন্টলি আমি কিছু কাজকর্ম দেখতে পাই লোকজনের, যেখানে তারা টাইলস মানে মেঝের টাইলসে তারা আলপনা, শান্তিনিকেতন আলপনা তারা ব্যবহার করছেন। এবার এই বিভিন্ন রকম মিডিয়ামকে আমরা যদি একসঙ্গে কাজে লাগাতে পারি, তাহলে এটা একটি একটি জীবিকার পন্থা হতে পারে বলে আমার মনে হয়। কিন্তু শুধুমাত্র যদি আমি মনে করি যে আলপনা দিয়েই আমার জীবিকা নির্বাহ করব, তাহলে সেটা একটু বোধহয় কষ্টকর, এখনও বোধহয় সেরকম আমরা বাজার তৈরি করতে পারিনি, মানে বাজার অর্থে বাজারই আমি যদি বলে থাকি, সেটা আমরা তৈরি করতে পারিনি
1: একদমই। আচ্ছা।

0: স্নেহাশিস, কখনো কোনো বিয়ে বাড়িতে এই ধরনের আলপনার কাজ করেছো, মানে সেইভাবে শিল্প? বা এখন তো বিবাহ উৎসব, সেটাও একটা কিন্তু কোন মানুষ চাইছে যে একটু সাবেকি ভাব তার মধ্যে
1: এখন
0: আনতে।
1: তো সাবেকি ভাবটা খুব দেখাও যাচ্ছে,
0: খুব দেখা, এখন ট্রেন্ড বলা যেতে পারে যাকে বলে আর কি। হ্যাঁ, তো সেখানে স্নেহাশিস সেরকম কোনো কাজ কি তোমার খুব মনে আছে যে হ্যাঁ, মানে একটা বিবাহ উৎসব হচ্ছে, একটা বিয়ে বাড়ি, কিন্তু তার মধ্যে ওই আলপনার কাজ তারা চাইছেন? কারণ সাধারণত আমরা দেখে থাকি আলপনার কাজটা পুজো বাড়িতেই বেশি হয় বা করা হয়, কিন্তু বিয়ে বাড়িতে সেখানেও কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকবার দেখতে পাই। তোমার অভিজ্ঞতা কি বলে?
2: আমি এরকম বেশ কিছু কাজ করেছি, তার মধ্যে একটি কাজ আমার আমার খুব ব্যক্তিগতভাবে খুব কাছের কাজ। তার কারণ হচ্ছে যে সেটি ছিল হচ্ছে শ্রী ননীগোপাল ঘোষ মহাশয়ের নাতির বিবাহ ছিল আর কি। শ্রী ননীগোপাল ঘোষ মহাশয় একদম সরাসরি নন্দলাল বসুর শেষ, মানে শেষ শিক্ষক জীবনের ছাত্র ছিলেন ওনার, মানে ননীগোপাল বাবুর ওনার ছোট পুত্র সৌরভ ঘোষ মহাশয়, তিনি সৌরভদা বলে ডাকি। সৌরভদা নিজেও দুর্ধর্ষ আলপনা আঁকেন, সরার উপর চমৎকার আলপনা আঁকেন উনি। তো ওনারই ওই ওই বিয়েতে আমি আলপনা এঁকেছিলাম, এবং মনে পড়ে যে ওখানে আমার জীবনের খুব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকেরা, যাদেরকে আমি একদম মানে মাথায় করে রাখি মাস্টারমশাই হিসাবে, আমার মাস্টারমশাই যার কাছে আমি শিখেছি, আমার গুরু শ্রী সুধীনন্দন মুখোপাধ্যায়, উনি আলপনা এঁকেছিলেন। সেখানে আরেকজন ছিলেন যে বিখ্যাত আর্ট হিস্ট্রিয়ান এবং আর্ট ক্রিটিক ছিলেন শ্রী সুশোভন অধিকারী মহাশয়, তার কিছু আলপনার কাজ ছিল, এবং তার সঙ্গে আমি সৌরভদার সঙ্গে কাজ করি। এই তিনজনের সঙ্গে আমি কাজ করবার ওখানে সুযোগ পাই।
0: আর সেই গল্প করছো সৌরভদার সামনে বসে?
1: আমি সেটাই বলছি, এবং সৌরভ এর মুখভঙ্গি দেখে মানে বলেই হচ্ছে যে কোথাও না কোথাও নামে তো মিল রয়েছে।
0: নামে তো তোমার সঙ্গে মিল রয়েছেই, কারণ সৌরভ ব্যাপারটা, মানে এই যে আখি সৌরভ ব্যাপারটা, এই জুটিটাও কিন্তু ভীষণভাবে সৃষ্টির আড্ডায় আজকেও আছে। এবং তুমিও ভাবছিলে বোধহয় যে কবে একটু সৌরভদার সঙ্গে এই গল্পটা, আলপনা শিল্প নিয়ে গল্পটা করবো নাকি?
1: মানে যে যার নিজের মতন, তুমি কোথায় ছিলে তোমার শিক্ষকের কথায়, সেখান থেকে ওই শুধু নামের মিল পেয়ে, মানে তুমি যেমন আলপনার কোনো একটা প্রতীকের সাথে অন্য প্রতীকের মিল পেয়ে মিলিয়ে দাও আঁকাটা, সৌরভও কিন্তু ঠিক সেই রকম নামের সাথে নামের মিল পেয়ে নিজের ছবিটা মিলিয়ে দিল।
0: এবং তোমার সঙ্গে আরেকটা জিনিস মিলিয়ে দিই, সেটা হচ্ছে ফোন লাইন, কারণ ফোন লাইনে আবার কিন্তু ব্লিঙ্ক করছে। দেখিনি ফোন লাইনে এই মুহূর্তে কে আছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু শুনতে পাচ্ছি না, একটু বলুন, মানে জোরে বলুন।
3: আমি মুর্শিদাবাদ থেকে বলছি।
1: বলুন।
3: আর কোনো অনেক কিছু জানতে পারছি, ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে স্নেহাশিস কে তাহলে বলতে পারেন। বেশ বেশ বেশ, আলপনা নিয়ে সত্যি সবাই কিন্তু এই এই বিষয়টি নিয়ে আলোচনা বোধহয় খুব কম
1: কমই হয়, এবং মানে আমরাও ভাবতে পারিনি সৌরভ এই অনুষ্ঠানের আগে যে
0: আলপনা বসে তুমি এটা নিয়ে আলোচনা করবে।
1: না, মোটেই তাই নয় যে এই বিষয়টা নিয়েও কারোর মানে এত মানুষের মনে এত প্রশ্ন থাকতে পারে।
0: তোমার অনেক কিছুই মনে হয় না, কিন্তু জীবনে তো সেরকম অনেক কিছুই হয়।
1: হ্যাঁ, ঘটে তা মেনে নিতে হয় বটে, কিন্তু এখন আলপনাতেই ফিরি আমরা।
0: হ্যাঁ, নিশ্চয়ই ফিরবো। তবে ওই যে একটু আগে আমি স্নেহাশিসকে প্রশ্নটাই করছিলাম যে বিবাহ উৎসব সেখানে আলপনার ব্যবহারটা ঠিক কেমন হয়। তুই বিবাহ উৎসব বলতে বলতে বা বিয়ে বাড়ি বা সেখানে বলতে বলতে আমার একটি গান খুব মনে পড়ছে, সেই গানটি যদি শোনা যায় কেমন হয় আখি?
1: হ্যাঁ, আড্ডা তো চলবে, এবং আড্ডার মাঝখানে মাঝখানে যদি গান না হয় তাহলে আড্ডা আরো ফুরফুরে চনমনে হবে কি করে?
0: বাবা, আড্ডা ফুরফুরে চনমনে অনেক বিশেষণ তুমি ব্যবহার করেছো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শিল্পী ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য এবং রূপালী চক্রবর্তীর কণ্ঠে শুনে নিই এই গানটি।

0: সৃষ্টির অনুষ্ঠান নিয়ে আজকে স্টুডিওতে হাজির আমি আঁখি, আমার সঙ্গে রয়েছে সৌরভ এবং আমাদের সঙ্গে রয়েছে আজকের বিশিষ্ট আলপনা শিল্পী স্নেহাশিস। স্নেহাশিসের থেকে ইতিমধ্যেই আমরা নানান কথা জেনেছি আলপনা নিয়ে, তার ভাবনা চিন্তা কিভাবে আলপনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে সব কিছু জেনেছি। তবে শুরুতেই সৌরভ তোমাদেরকে বলেছিল যে স্নেহাশিস থাকে আমাদের একেবারে পাশের পাড়ায়, মানে শান্তিনিকেতন থেকে এসেছে এবং
1: শান্তিনিকেতন তোমার পাশের পাড়া,
0: আহা মানে কাছাকাছি জায়গা, ওটাকে একটু আরো কাছে নিয়ে এলাম।
1: কলকাতায় বসে বলছে আখি যে শান্তিনিকেতন পাশের পাড়া।
0: দেখো যোগাযোগ ব্যবস্থা এখন খুব উন্নত, তো ওটাকে আমি পাশের পাড়া ভাবতেই পারি।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: এবং এবং স্নেহাশিস যেভাবে আমাদের সঙ্গে আজকে মিলে মেশে গিয়েছে এই আড্ডায়, তো আমি কিন্তু ওকে
1: তাতে মনে হচ্ছে স্নেহাশিস পাশের পাড়া থেকে
0: আসছে। একেবারেই তাই।
1: না না, কিন্তু আখি যে প্রশ্নটা করতে গিয়েও মানে ও বিভিন্ন কথার মাঝখানে হারিয়ে ফেলেছে, এটা সবসময় করে আর কি, যে ও হারিয়ে
0: এবং আমি স্নেহাশিসকে জিজ্ঞাসা করবো যে এই শান্তিনিকেতনের কথা যখন উঠলো, তোমার তো বেড়ে ওঠা শান্তিনিকেতনে, তো আলপনা নিয়ে শান্তিনিকেতনে কি কি উৎসব হয় বা শান্তিনিকেতনে আলপনার চলটা কিভাবে এলো, এই বিষয়ে যদি তুমি আমাদের তথ্য দাও।
2: আচ্ছা, শান্তিনিকেতনে মূলত সাতই পৌষের অনুষ্ঠান, মানে সমাবর্তন অনুষ্ঠান, সাতই পৌষের অনুষ্ঠান এই এই দিন আমাদের দীর্ঘ বেশ এক থেকে দেড় মাস আগে অবধি একটি বেশ বড় একটি জায়গা আছে, যেটা আমরা জহরবেদী বলে থাকি পাঠ ভবনের মধ্যে, তার সামনে একটি মাটি দিয়ে নিকোনো অঞ্চল অংশ আছে, সেখানে আলপনা দেওয়ার একটা ব্যাপার হয়।
0: আচ্ছা,
2: এটি একটি হতে হয়। তাছাড়াও বিভিন্ন মন্দিরে, যেমন বর্ষশেষের মন্দির, বর্ষ শুরুর মন্দির, তারপরে তোমার খ্রিস্টোৎসবের মন্দির, বিভিন্ন মন্দিরে নানানভাবে আলপনা দেওয়ার একটা রীতি আমরা দেখতে পাই।
0: আচ্ছা, এই যে বিভিন্ন মন্দিরের কথা বলছো, তো যখন খ্রিস্ট উৎসবের মন্দির বলছো বা অন্য কিছু, তখন কি প্রত্যেকটা ওই আলাদা আলাদা থিমের ওপর বেস করে কোনো আলপনা থাকে?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গো, এটা খুব মজার। সেটা হচ্ছে যে বর্ষশেষের আলপনা হয় সাদা দিয়ে, ঠিক আছে, এবং বর্ষশেষের মন্দির মানে কাঁচ মন্দির উপাসনা হয় হচ্ছে সন্ধ্যেবেলার দিক।
1: আচ্ছা আচ্ছা।
2: সেটা শেষ হয় মোটামুটি ধরে রাখো ওই আটটা সাড়ে আটটার দিক করে শেষ হয়ে যায়। এবং যেহেতু এটা ওই একভাবে বলতে গেলে খুব স্পেশাল মন্দির হিসেবে ট্রিট করা হয়, প্রচন্ড ভিড় হয় এই সময়গুলোতে। এবার বর্ষশেষের মন্দির হয় সাদা দিয়ে, এবার সেই আলপনাটা, বর্ষ শুরুর আলপনা হচ্ছে তার ঠিক পরের দিন সকালবেলা সাতটার সময়। ওই দিন সন্ধেবেলায় আমরা গিয়ে যেটা করতাম সেটা হচ্ছে যে ওই সাদা আলপনার উপর আমরা রং দিয়ে আসতাম, তাহলে বর্ষ শুরু আলপনা, বর্ষ শুরুকে আমরা এইভাবে আগমন করছি, এই একটা বিষয় আছে বর্ষশেষ বর্ষ শুরুতে। আর খ্রিস্টোৎসবে বেশ কিছু বছর আগে আমি দেখতে পেয়েছিলাম, মানে দাদাই করেছিলেন, সুধীরঞ্জন দাই করেছিলেন, তাছাড়াও পুরনো বেশ কিছু আলপনা দেখলে এখনো দেখতে পাওয়া যায় যে সিম্বল ব্যবহার করা হয়েছিল, খ্রিস্টের সিম্বল ব্যবহার করা হয়েছিল বা যীশু খ্রিস্টের কখনো কখনো ফিগারেটিভ কিছু আলপনা দিয়ে সেটাকে তৈরি করা হয়েছিল, এরকম কিন্তু আমি দেখতে পাই আলপনার মধ্যে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তোমরা কিন্তু আলপনা নিয়ে বিভিন্ন কথা শুনছো, আরও গল্প হবে, কারণ হাতে এখনো বেশ খানিকটা সময় আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ফোন করতে পারো 03322131342 তে বা আমাদের সমাজ মাধ্যমের যুববাণী কলকাতার ফেসবুক পেজ, সেখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তাহলে কমেন্ট আমরা তোমাদের থেকে আশা করছি নাকি? কিন্তু ফোন লাইন আবারো ব্লিঙ্ক করছে নাকি?
0: ফোন লাইন আমি আশা করছি তাই ব্লিঙ্ক করছে।
1: আচ্ছা আচ্ছা, বেশ দেখি তোমার আশা কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো,
1: বলুন। নমস্কার।
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আপনার গার্লফ্রেন্ডের কথা বলছেন না?
1: না কোনোভাবে বোধহয় একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা উনি হয়তো ঠিক অনুষ্ঠান শুনছেন না। যাই হোক, আমাদের আজকে কথা হচ্ছে আলপনা শিল্প নিয়ে, বিভিন্ন রকম আলপনার কথা নিয়ে। এবং
0: আচ্ছা, আমার মনে কিন্তু আরো একটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে মানে আমি খুব একটা ভালো আঁকতে পারি না, তবে বাড়িতে যখন বিভিন্ন উৎসব হয়, দেখো এখন তো আমরা প্রচন্ড ভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তো এবার কিছু ট্রিক্স থাকে, যেমন ধরো যারা রঙ্গোলি দেয় তাদের কিছু ট্রিক্স থাকে, তো এরকম আলপনার কি
1: ফাঁকিবাজি বুদ্ধি যাকে বলে,
0: যাই হোক, এরকম আলপনার কি কোনো ট্রিক্স রয়েছে, যারা মনে মনে চান যে ছোটখাটো একটু আলপনা দেব অথচ খুব একটা ভালো আঁকা পারেন না, তাদেরকে কি কিছু তুমি টিপস দিতে পারো?
2: সেইরকম টিপস দেওয়ার তো বিশেষ কিছু নেই,
0: বা ধরো কি ধরনের রং তুলি ব্যবহার করলে বিষয়টা একটু সহজ হবে, মানে যারা খুব একটা জানেন না অথচ একটু দিতে চান।
2: সবচেয়ে সুবিধা হয় আলপনা একদম ওই পুরনো দিনে যখন আমাদের দিদা ঠাকুমারা দিতেন, একদম হাতে রং গুলে, হাতে একটা ছোট্ট ন্যাকড়ার কাপড় টাপড় নিয়ে ফ্রি হ্যান্ড আলপনা দিলে সেটা সবচেয়ে সুন্দর আলপনা।
0: আমি কিন্তু দেখেছি আমার যিনি দিম্মা উনি ওই চাল ভিজিয়ে রাখতেন, ওটা বেটে
2: অনেক রকম হয় গো, যেমন আতপ চাল গুঁড়ো দিয়ে সাদা তৈরি হতো আগেকার দিনে, এরকম বিভিন্ন, যেমন ধরো মুগ ডাল সেটাকে শুকিয়ে তারপরে জলে ভিজিয়ে তারপর সেটাকে একদম গুঁড়ো করে সেখান থেকে হলুদ রং তৈরি হতো।
1: আচ্ছা,
2: বিভিন্ন রকম জায়গা এরকম জিনিসপত্র তৈরি হয়েছিল আগে। এবার সেটাই সবচেয়ে এই সহজ আলপনা আঁকার ব্যাপারটা হচ্ছে ফ্রি হ্যান্ড, একদম হাতে ন্যাকড়া নিয়ে যেমন ইচ্ছা হয় যেদিকে ইচ্ছা হয় তুমি নিয়ে চলে যাও তোমার হাতটা আঙুলটা রং দিয়ে, সেটাই আলপনা হয়ে ওঠে।
0: আচ্ছা
1: আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে এখন আমরা দেখতে পাই বিভিন্ন প্লে স্কুলে ক্লে নিয়ে বিভিন্ন কাজ করানো হয় বা বিভিন্ন রকম তাদেরকে মানে ওই ছোটবেলার একদম প্লে স্কুল যেগুলো হয় নার্সারির আগে যেগুলো, সেখানে বিভিন্ন রকম এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে বাচ্চাটিকে প্রথমে রাখা হয়। আমি একটু জানতে চাইবো, আমার খুব জানতে ইচ্ছে করছে যে তোমার সঙ্গে আলপনা নিয়ে কথা বলছি বা তুমি একটু আগেও বললে যে একদম ফ্রি হ্যান্ডে এই ধরনের উপাদান নিয়ে কাজ করা যেতে পারে, বাচ্চাদের স্কুলগুলোতে কি এই অ্যাক্টিভিটি আলপনাটাকে অ্যাক্টিভিটি হিসেবে রাখা যেতে পারে?
2: হ্যাঁ, আলপনাকে অ্যাক্টিভিটি হিসেবে রাখা যেতে পারে, তার কারণ হচ্ছে যে
1: মানে একদমই মানে বেসিক জায়গা থেকে বলছি,
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা করা যেতে পারে, তার কারণ হচ্ছে যে ছোটরা রং নিয়ে তো খেলতে ভালোবাসে, সেখানে জল এবং রং একসঙ্গে তারা পাচ্ছে এবং তারা গোটা মেঝে জুড়ে যেমন খুশি করে আঁকিবুকি দিচ্ছে, সেটাতে তারা বেশ আনন্দ পাবে বলে আমার মনে হয়, এবং একসঙ্গে একটা কাজ করার ইচ্ছেটা সেটা আমার কোথাও গিয়ে যে এর রেখা ওর রেখার সঙ্গে মিলে যাচ্ছে, এর রং ওর রঙের সঙ্গে মিলে যাচ্ছে,
1: বা বলো না কি আমি যে কত বকা খেয়েছি দেওয়ালে এঁকে ফেলার জন্য।
0: আমার মনে কিন্তু এটাই এক্স্যাক্টলি এটাই আসছিল সৌরভ, যে আমরা যখন ছোট ছিলাম তখন ওই দেওয়ালগুলো ভর্তি করতাম, একটা পেন্সিল একটা কালার পেলেই হলো সারা দেওয়াল আমাদের ক্যানভাস,
1: এবং সেগুলোতে কিন্তু আমাদের মা বাবারা মানে ওটাকে অ্যাক্টিভিটি ভাবতো না, ভাবতে দুষ্টুমি করছে।
0: কিন্তু তুমি ভেবো এবার থেকে তুমি যখনই কোনো ছোট বাচ্চাকে দেখবে তুমি উৎসাহী দিও, বুঝলে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে তো প্রচুর ছোট বাচ্চাদের আলাপ হয় মাঝে মাঝে, তাদেরকে আমরা উৎসাহ দিতেই পারি যে ফ্রি হ্যান্ডে বিভিন্ন রকম মানে কাঁচা হাতের আঁকা যাকে বলে সেটা কিন্তু প্র্যাকটিস করলে মন এবং সময়টাও তারা
0: একদমই তাই। আর এখন তো ডিজিটাল যুগ, মানে আমরা প্রচন্ড ভাবে ডিজিটালি ব্যস্ত হয়ে রয়েছি, তো এখনকার প্রজন্মকে তুমি কি বার্তা দিতে পারো, মানে তারা কিভাবে এই আলপনার সঙ্গে যুক্ত হতে পারে?
2: দেখো তারা সরাসরি বিভিন্ন রকম এখন আলপনার ভিডিও তারা পায় দেখতে,
0: মানে আমাদের তো ডিজিটালি ছড়িয়ে দিতে হবে ব্যাপারটা, কিন্তু সে ক্ষেত্রে কি করা যেতে পারে?
2: সে ক্ষেত্রে অনেক রকমের অনলাইন ক্লাসেস আছে, সেগুলো তারা করতে পারে, তারা বিভিন্ন রকম আলপনার ভিডিও নতুন নতুন বেরিয়েছে দেখতে পারে, বা আমার নিজস্ব ক্ষেত্রে এটা খুব কাজে লেগেছে, যখনই কোনো ভালো কাজ দেখি যেটা আমার আলপনা পছন্দ হচ্ছে এরকম কোনো কাজ দেখলে সেটাকে বেশ খুঁটিয়ে দেখা যাচ্ছে, বুঝবার চেষ্টা করা যেটা কি করে করছে, কোন দিকে যাচ্ছে রেখাটা, কোথায় গিয়ে মিলছে, কোথায় গিয়ে ছেড়ে দিচ্ছেন যিনি এঁকেছেন আর কি, সেইটা আমার কোথাও গিয়ে এইভাবে একটা হতে পারে বলে মনে হয়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আলপনা, ঐতিহ্যবাহী আলপনা, এখানে মানে এটা কি শুধুই একটা শিল্প নাকি এর সঙ্গে আবেগ, সংস্কৃতি, বাঙালি বাঙালিয়ানার কথা সবটা মিশে আছে বলে তোমার মনে হয়?
2: আলপনা তো চিরকাল ধরেই খুব সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে, তার কারণ হচ্ছে আলপনার জন্ম হচ্ছে একদম পুজো পার্বণের ব্রতর আলপনা থেকে, সেখানেই একটা সংস্কৃতির যোগ আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীতে নানান রকম অনুষ্ঠানে সেটা চেঞ্জ হয়ে হতে হচ্ছে ঠিকই, কিন্তু সেই সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন সে হচ্ছে না কখনোই, সবসময় সংস্কৃতির মধ্যে আছে। ইনফ্যাক্ট আমি যদি একদম ইতিহাসকালের গল্প আমি দেখি আলপনার, তাহলে আমরা দেখতে পাই যে আদিম মানুষরা শিকার করছে, শিকার করার জন্য তারা বিভিন্ন রকম পাথরের গায়ে তারা আঁকিবুকি দিয়ে যাচ্ছে, সেটা সিম্বল। আমরা এখনকার আলপনার কথা যদি সরিয়ে রেখে ভাবি যে ওই সিম্বলগুলো কিন্তু সেই সময় একরকম আলপনার প্রতীক, মানে এটা নিয়ে খুব অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বই আছে বাংলার ব্রত বলে, সেখানে একটি আছে গল্প যে দেখতে পাই যে প্রথমে একটি ধানের মই তারা আঁকছেন এবং সেখান থেকে তার পাশে হচ্ছে একটি সাপের সর্পিল আকার উনি আঁকছেন, এবং এটা বিশ্বাস করা হচ্ছে যে সাপ এবং ধানের গোলা পূর্ণ হওয়ার একটা একটা একটা রীতি আছে, এবং এতটাই ধানের গোলা পূর্ণ হচ্ছে যে তার অনেক পাশে চারিপাশে তারা পাখির নানা রকম সিম্বল আঁকছে, যে পাখিরা এসে সেই ধান খাচ্ছে।
0: আচ্ছা।
2: এবং ওনারা মানে মানে আদিম পুরনো কালে আদিম মানুষরা বিশ্বাস করতেন যে এই এঁকে দিলে একটা ওই ম্যানিফেস্টেশনের যে জোরটার কথা এখন আমরা বলি সেটা হচ্ছে এঁকে দিলে হয়তো এই আশাটা আমাদের পূর্ণ হবে, যেমন ধানের গোলা পূর্ণ হয়ে যাবে, এতটাই পূর্ণ হবে যে পাখিরা এসে সেইগুলো ধানের ধান ছড়ানো থাকবে সেগুলো খাবে। এই একটা কিন্তু সেই একদম
0: এটা আমি একটা নতুন জিনিস শুনলাম, একটা নতুন তথ্য পেলাম। এবার আমারও যা মনে হবে আমি একটু আঁকিবুকি করে নেব এবং মনে মনে ভাববো যে এটাও যেন পূর্ণ হয়ে যায়।
1: আচ্ছা, এই সূত্র ধরে আঁকির কথা ধরে আমি একটা প্রশ্ন করতে চাই স্নেহাশিসকে, যেহেতু স্নেহাশিস আলপনা নিয়ে কাজ করছে। আচ্ছা, এই জগদ্দল, জগদ্দলের মতো এই গাড়িটার মতো যদি আলপনাও একটা মানুষ হতো বা আলপনাকেও আমরা একটা চরিত্র দিতে পারতাম, এই মুহূর্তে দাঁড়িয়ে, এই 2026 দাঁড়িয়ে আলপনা বাঙালিকে কি বার্তা দিত বলে তোমার মনে হয়?
2: আলপনা কি বার্তা দিত
1: 2026
2: বলতো বাবা একটু হাতে আঁক আর দেখিস না, ফোন ফোনে ফোনে আঁকিস না।
1: এটা সত্যি কথা, নিজের সৃষ্টিকে তুলে ধর। তাহলে কিন্তু আমরা যেই ফোন লাইনের কথা বলছিলাম বন্ধুরা, কিন্তু সেই ফোন লাইনে আবারও চলে এসেছে, দেখি কি বলছে বন্ধুরা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার
1: নমস্কার, বলুন।
3: নমস্কার, আমি রাজীব গোস্বামী বলছিলাম।
1: বলুন।
0: বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, শিল্প সবকিছু তো সবসময় মিলেমিশে একাকার হয়েই যায়,
1: সেই জন্যই তো আমরা একটু আগেই মানে কৌশলী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কেমন চিনিব তোমার এই গানটি শুনে
0: ফেলেছি।
1: একদমই তাই। কিন্তু আবারও ফিরে আসি আমাদের আড্ডায়, মানে যেখানে আমরা কথা বলছি আলপনা শিল্প নিয়ে। আচ্ছা স্নেহাশিস, বিভিন্ন উৎসবে আমরা দেখতে পাই যে আলপনা একটা এখনকার দিনে একটা বেশ ভালো জায়গা তৈরি করেছে মানুষের মনে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই ধরনের এই প্রযুক্তিগত দিক, তুমি কি বলবে, মানে এটা কি কোনোভাবে এই বাঙালির যে আলপনা শিল্প সেটা কি কোথাও হারিয়ে যেতে পারে আর কয়েক বছর পরে?
2: সরাসরি হাতে এঁকে আলপনা তৈরি করার চলটা হয়তো হারিয়ে যেতে পারে, কিন্তু আলপনার ফরমেশন বা আলপনার যে রীতিটা সেটার একটা আমার মনে হয় একটা মডিফিকেশন হতে পারে। তার কারণ হচ্ছে যে আমরা খুবই এখন সচরাচর দেখতে পাওয়া যায় ঘরের মধ্যে স্টিকারের আলপনা দেখতে পাওয়া যায়, তাহলে সেটাও তো একরকম ভাবে মডিফিকেশন।
1: একদম,
2: সেটার একটা আমার সরাসরি আমি আলপনা দিচ্ছি না, আমি কোনো পুজো পার্বণ এলে সেই স্টিকারটা চিটিয়ে দিচ্ছি,
0: মানে আমার মতো যারা তাদের জন্যই
2: এটা। এবার সেইখানে সেটা হতে পারে, কিন্তু সরাসরিভাবে কখনো আলপনা হারিয়ে যেতে পারে সম্পূর্ণভাবে এইটা আমার মনে হয় না যে হবে বলে কখনো।
0: সেটাই, কারণ আলপনার বিকল্প আর কিছু হতে পারে
2: না,
0: তার যে ওই নিজের হাতে আঁকার যে অপরূপ সৌন্দর্য সেটাই।
1: আচ্ছা, এই মুহূর্তে ফেসবুকে আমাদের কিন্তু একটা কমেন্ট এসেছে, অনেকগুলো কমেন্ট এসেছে, তার মধ্যে থেকে একজন বলছে তপব্রত ঘোষ বলে, উনি বলছেন, আচ্ছা স্নেহাশিস, আলপনার ক্ষেত্রে বর্তমান উপকরণ কি কি?
2: আচ্ছা, বর্তমান উপকরণ বলতে রঙের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে একদম মানে প্রপার যদি আলপনার কথা বলি, তাহলে এলা মাটি, গেড়ি মাটি আর খড়ি মাটি। খড়ি মাটি সাদা হয়, গেড়ি মাটি লাল হয়, আর এলা মাটি হচ্ছে হলুদ হয়। এই তিনটে রং দিয়ে আমি মূলত আলপনা এঁকে থাকি, এই তিনটে রং দিয়ে। এবং এটার একটা পদ্ধতি আছে, যেটা একদম জল আঠা মানে ফেভিকল আঠা এবং এই এই গুঁড়ো রং একসঙ্গে মিশিয়ে একটা টেক্সচার তৈরি করা হয়, একটা রঙের মতন তৈরি করা হয়, যেটা মানে এবং সেটার একটা নির্দিষ্ট টেক্সচার, সেটা চোখ বন্ধ করে ছুঁলে বোঝা যায় যে ওটা ব্রেলের মতন অনুভব করা যায়।
4: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: সেইটা এখন এই এইগুলো ব্যবহার করতে পারি আমরা। তুলি তো ন্যাচারালি, যে তুলি আঁকবার জন্য তুলি, যার হাতে স্বাচ্ছন্দ্য বেশি সে হাতে করে আঁকতে পারে।
0: তুমি কি পছন্দ করো, তুলি দিয়ে আঁকতে না একেবারেই ওই আগের মতন কাপড় বা ন্যাকড়া জড়িয়ে?
2: না না, তুলি দিয়ে, তার কারণ হচ্ছে যেহেতু আমি এমনিতে তো আলপনা বাদ দিয়েও আঁকাতে ট্রেন্ড হয়েছি, সেই ক্ষেত্রে আমার তুলিতে অনেক বেশি সুবিধের। আমি এখন আঙুলে আঁকতে গেলে আমার কন্ট্রোল থাকে না হাতের মধ্যে ন্যাচারালি, তার কারণ হচ্ছে আমার ঠাকমা দিদারা যে যে সাবলীল ভাবে তারা কাজ করতে পারেন, তাদের তাদের আমার মাস্টারমশাই বলতেন যে আমাদের দিদা ঠাকমাদের হাতে জল কথা শোনে, মানে ঠিক কতটা ড্রপ পড়লে একটা গোল হয় আর কতটা ড্রপ পড়লে বড় হয়ে বড় করে গোল পড়ে সেটা ওনারা জানতেন, সেটা আমরা কম জানি বলে আমার মনে হয় তো আমি তুলিতেই অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করি আর কি।
1: আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, আলপনা আঁকার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ফেস করেছো এখন?
2: রং উল্টে যাওয়ার, একটা হচ্ছে আলপনা অনেকটা হয়ে যাওয়ার পরে যখন রং উল্টে যায় সেই রংটা তুলে ফেলা বা সেই গোটা আলপনাটাকে আবার মোটামুটি ভাবে আগের জায়গায় নিয়ে আসা, এটা
0: একেবারে জীবনের মতো, একটা সুন্দর ছন্দে চলছিল হঠাৎ করে রং উল্টে গেল, তাই না?
1: একদমই তাই। এবং আমরা কি শেষ একটা ফোন নিতে পারি আঁকি?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন? বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। না, তাহলে আমরা যেটা কথা বলছিলাম যে আলপনা আঁকার জন্য যে চ্যালেঞ্জেসগুলো বা যে প্রতিকূলতাকে পেরোতে হয় সেইগুলো নিয়ে খুব সুন্দর করে স্নেহাশিস বলল, যে খুব মজার একটা কথাই বলল, রং উল্টে যাওয়ার কথা। আচ্ছা, এই যে আলপনার তো বিভিন্ন উপাদান তার মধ্যে ব্যবহার করা হয়
0: এবং কিছু কিছু আমাদেরকে ইতিমধ্যে জানিয়েও দিল, তাই না?
1: একদমই একদমই তাই। এবং সেই যে উপাদানগুলো তার মধ্যে যখন কোনো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ যখন আজকের দিনে মিশছে বা আমরা মেশাচ্ছি বিভিন্ন রং তৈরি করতে বা বিভিন্ন, সেটা তো পরিবেশের একটা ক্ষতি আমরা বলতে পারি,
2: ক্ষতি। হ্যাঁ,
1: সেটাকে কোনোভাবে আলপনা শিল্পীদের জন্যও কি একটা ক্ষতিকারক দিক? বা
2: আলপনার একটা সবচেয়ে বড় মজার কি জানো তো, যখনই তুমি এইরকম এই বললাম যেটা গিরিমাটি এলামাটি খড়িমাটি দিয়ে আলপনা আঁকছ, ভেজা যখন রংটা ভেজা থাকছে সেটার একটা অন্য ব্যাপার, যখন রোদটা পড়ে এই রংগুলো অনেক বেশি আরো সুন্দর হয়ে ওঠে, উজ্জ্বল হয়ে ওঠে।
1: আচ্ছা,
2: এবং এই উজ্জ্বলতাটা কিন্তু কেমিক্যাল রঙের মতন উজ্জ্বলতা নয়, প্লাস্টিকের একটা আলাদা তো উজ্জ্বলতা থাকে, সেই রকম উজ্জ্বলতা নয়। এটা না চোখটাকে খুব আরাম দেয়।
1: আচ্ছা,
2: এটা তো একদম খুব ন্যাচারাল জায়গা থেকে উঠে আসছে, ফলে চোখটাকে খুব আরাম দেয়, সেটা কেমিক্যাল রং দেয় না। কেমিক্যাল রং তার জন্যই সাদা, কেমিক্যাল সাদা যেটা সেটা অনেক বেশি ব্রাইট হয় দেন এলা মাটির যে এই খড়ি মাটির যে সাদা রংটা, সাদা ব্যাপারটা তার থেকে
0: ওটা হয়তো দেখতে খুব উজ্জ্বল একদম চকচকে, কিন্তু আইসোটিক নয়, মানে চোখকে আরাম দেবে,
2: চোখকে আরাম দেয় না।
0: এখানেও কিন্তু সৌরভ কি রয়েছে বলো তো, পরিবেশ বান্ধব যে ব্যাপারটা আমরা পড়ে থাকি এখানেও কিন্তু সেটা রয়েছে।
1: বুঝতে পারছি, তুমি ইকোলজি পড়ে একদম চলে এসেছো। না, আজকে পরিবেশ নিয়ে কথা বলবো না, ওটা আমরা অন্য অনুষ্ঠানে বলবো, ওই অনুষ্ঠানে বিজ্ঞান বার্তাতে বা আমরা এই ধরনের অনুষ্ঠানে সেই নিয়ে কথা বলবো। আজকে বরং একটু চোখের আরাম, একটু ওই রকম কিছু ডিজাইন এই ধরনের আলপনা শিল্পীদের কাছ থেকে পাবো, সেই রকম কিছু কথা আমরা বললাম এত ক্ষণ। ঘড়িতে বাজে 11:56, তোমরা শুনছো গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের যুববাণী কলকাতার অনুষ্ঠান সৃষ্টি। এবং যেতে যেতে আমরা ওই শেষের দিক, শেষের একটা হয় না যে একটা মন খারাপ থাকে, কিন্তু সেই মন খারাপের সময়তেও একটা কমেন্ট আমি এই মুহূর্তে ফেসবুকে পেয়েছি যেটা না পড়লেই নয়, সেটা হচ্ছে বলছে সুমিত শঙ্কর, ওনার কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে এই কারণে, উনি বলছেন খুব ভালো হচ্ছে আজকের অনুষ্ঠান, ধন্যবাদ যুববাণী কলকাতার সবাইকে, আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান শুনবার জন্য। আজকের অতিথির কাছে একটা প্রশ্ন, মেঝেতে ওনার সৃষ্টি করা আলপনা যখন দর্শকরা মা পা মারিয়ে চলে যান তখন ওনার কি কষ্ট হয়? সত্যিটা এত ইনোসেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ, যে সত্যি একটা শিল্পীর কাছে শিল্প নষ্ট হয়ে যাওয়া চোখের সামনে দেখা, এটা বোধহয় সত্যি খুব কষ্টের নাকি?
2: হ্যাঁ, এটা আসলে তো মানে এটা তো নিজের সন্তানের মতন, যে অনেক অনেক ভেবে চিনতে অনেক কষ্টে আমি আমার মতন তৈরি করতে পারছি একটি আলপনা, তারপর যখন দেখি কেউ হয়তো তারা পা দিয়ে চলে যাচ্ছেন, মারিয়ে চলে যাচ্ছেন, সেইটা খুবই কষ্টদায়ক, খুব এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে খুব অসম্মানের ব্যাপারটা, খুব, কারণ আমাদের দীর্ঘদিনের পরিশ্রম থাকে ওই একটা আলপনা দেওয়ার পেছনে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমার খুব মন খারাপেরই জায়গা। এবার কিছু তো করার নেই, যারা এরকম বোঝেন না বা কম জানেন এই বিষয় সম্পর্কে তারা হয়তো অতটা সম্মানজনক নন, এই ব্যাপারটা নিয়ে ভাবেন না তারা, হয়তো হতে পারে।
1: আচ্ছা, তাহলে আকি আর তো সময়
0: না, এবং অনুষ্ঠানের শেষটা বেশ আবেগেই ভেসে গেলাম আমরা, তবে শেষ ভালো যার সব ভালো তার, তাই
1: কিন্তু শেষ ভালো করতে গেলে আমাদের যেটা জিজ্ঞেস করতে হবে স্নেহাশিসকে, স্নেহাশিস কেমন লাগলো আজকের এই পুরো আড্ডাটার মধ্যে থেকে?
2: আমার তো খুব ভালো লেগেছে, আমি অত আলপনা নিয়ে কত কথা হলো, আমাদের আড্ডা হলো এত সুন্দর, পুরনো শান্তিনিকেতনের কিছু গল্প আমরা জানতে পারলাম, বললাম কথা বললাম, ভালো লাগলো আমার, চমৎকার লেগেছে।
1: আচ্ছা, নিশ্চয়ই তোমাকে আবার আমরা কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই পাবো, এবং তোমার কাজ আরও মানুষের কাছে যেন পৌঁছে যায় সেটা আমরা আশা রাখছি। আমরা তোমাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি যে তোমার শিল্প, তোমার আলপনা শিল্প যেন বাঙালি আরও গ্রহণ করুক, এবং বাঙালির কাছে বাঙালির বাঙালিয়ানার এই যে বাঙালিয়ানার সত্তা, সেই সেখানে তো আলপনা একটা ভীষণ বড় জায়গা নিয়ে আছে, সেই সেই জায়গাটা যেন আরও প্রশস্ত হোক।
0: এবং আজকে যারা আমাদের মতন যুব সম্প্রদায়, মানে আমাদের বন্ধুরা যারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনলো, আমি জানি যে তাদের কাছেও নিশ্চয়ই এই আলপনার জগতের আরও একটা নতুন পথ খুলে গেল, তারা স্নেহাশিসের কাছ থেকে এত কিছু শুনে, তাদের মধ্যে এই যে আলপনা দেওয়ার যে চিন্তা ভাবনা, সেটাকে প্রফেশন হিসেবে নিয়ে যাওয়ার যে প্রশ্নটা ছিল, সেটা কোনো না কোনো ভাবে তারা হয়তো হারিয়ে ফেলছিল, বা এটা দিয়েও কি কিছু হয়, এই ভাবনা চিন্তাগুলো থেকে তারা অনেকটাই মুক্তি পেল, তারা অনেক অনেক প্রশ্নের জবাবও পেল, তাই তো সৌরভ?
1: একদমই তাই, এবং তাই বাঙালি বেঁচে থাকুক সৃষ্টিতে, বাঙালি বেঁচে থাকুক তার নিজস্ব বাঙালিয়ানাতে, এরকমই আলপনার মতো এরকম নানান ধরনের শিল্প আরও বেঁচে থাকুক আরও নতুনভাবে। সৃষ্টির কথাই তো তাই, যে পুরনোটাকে নিয়ে নতুনকে আরও সুন্দর করে সাজানো, সেই সবটা মিলিয়েই সৃষ্টিতে সবাই বেঁচে থাকুক, ভালো থাকুন আপনারা। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায়, আপাতত তোমার সঙ্গে ছিলাম 11টা থেকে 12টা, আমি সৌরভ, এবং আমার সঙ্গে আঁখি, আর
0: আজকের মতো। হ্যাঁ।

আকাশবাণী কলকাতার যুববাণীর অনুষ্ঠান এখানেই শেষ হল। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

আধুনিক গান শুনছিলেন বনুশ্রী সেনগুপ্তর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কিছু কিছু অংশে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘোষণাটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন লোকগীতি, শিল্পী অরুণ দাস বাউল।

দিন অচল হবে, ডারি মালা সব মালাবে, তোরি যেদিন অচল হবে।

আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছে প্রবীর ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসেছে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এ নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিকে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসছে। নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে 173 জন পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকত বলে জানা গেছে। ইতিমধ্যে ওই অ্যাকাউন্টগুলিকে বাতিল করা হয়েছে। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের কর্মী ভোলাশীল এই অনিয়মের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ। সে পলাতক। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে অবৈধভাবে ভারতের প্রবেশের অভিযোগে মহিলা ও শিশুসহ 18 জন বাংলাদেশের নাগরিককে আটক করেছে পুলিশ। গত 2-3 বছর ধরে তারা কুলতলির গোদাবর এলাকা থেকে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দালালদের মাঝেপিছু 5-15,000 টাকা দিয়ে তারা সীমান্ত পেরিয়েছিলেন বলে খবর। অনুপ্রবেশের ব্যাপারে রাজ্য সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষিতে

0: উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে। নতুন করে 250 জনেরও বেশি বাংলাদেশি সেখানে জড়ো হয়েছে। এর আগে একাধিক পর্যায়ে বাংলাদেশিদের তাদের দেশে ফেরত পাঠানো হলেও এখনও তিনটি হোল্ডিং সেন্টারে রয়েছে 450 জন অনুপ্রবেশকারী। ভিড় বাড়লে হোল্ডিং সেন্টারের সংখ্যা আরও বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। এদিকে সীমান্তে বিএসএফ ও রাজ্য প্রশাসনের আধিকারিকেরা জড়ো হওয়া বাংলাদেশিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছেন। প্রক্রিয়া শেষ হলে তাদের দ্রুত হোল্ডিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 23তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সকাল 11টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছন রাজ্যপাল। প্রায় দুবছর পর এই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের কালিকাতলা এলাকায় এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরে গতকাল জাবির শেখ নামে ওই তৃণমূল নেতার বাড়ি তল্লাশি চালিয়ে বন্দুকের গুলি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। জাবির শেখ পলাতক। তিন দিনের ব্যবধানে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে বাঘের আক্রমণে দুই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও একজন। গত রবিবার কুলতলির হলদিবাড়ি জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারান বছর 50-এর গোপাল চক্রবর্তী। পর্দেরি কৈখারি এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৎস্যজীবী 45 বছরের গৌরহরি জানার মৃত্যু হয়। এদিকে ওই এলাকায় বাঘের হামলায় গুরুতর জখম গোপাল নস্কর কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টায় বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে বজ্রপাত সহ বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার দু একটি জায়গায় আবহাওয়া আর্দ্র থাকবে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রীভবন।
1: শ্রোতাবন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক হাজির হয়ে গিয়েছি আজকে আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। তবে সাধারণত যে ধরনের অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়ে থাকি, আজকের অনুষ্ঠানটি কিন্তু তার থেকে একটু আলাদা। এবং আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি রবি ঠাকুরের একটি গানের দু লাইন দিয়ে শুরু করতে বড্ড ইচ্ছে করছে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। নিশ্চয়ই আমার বন্ধুরা রেডিও রূপার থেকে ভাবছেন যে হঠাৎ ভগিনী স্বাগতা কেন এই কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে। শুরু করছি তার কারণ আজকে আমার সঙ্গে যে অতিথি স্টুডিওতে রয়েছেন, প্রথমে তার নামটা একটু জানিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সুলেখা দাস মুর্মু। সুলেখা, তোমাকে স্বাগত জানাই আকাশবাণীর স্টুডিওতে।
2: নমস্কার।
1: সুলেখা আমার সঙ্গে বসে রয়েছে স্টুডিওতে এবং বেশ কিছুক্ষণ আগে এসেছে, এবং আমার আজকে সৌভাগ্য হয়েছে সুলেখার সঙ্গে এই আলাপচারিতায় বসার। তার কারণ শুনেছিলাম আমি যে সুলেখা বিশেষভাবে সক্ষম একজন মানুষ, সুলেখা দেখতে পান না। এই কথাটা বলতে কিছুটা কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু ওই যে বললাম না রবি ঠাকুরের কথা, চোখের আলোয় হয়তো সুলেখা দেখতে পান না, কিন্তু তার অন্তরের দৃষ্টি দিয়ে এই পৃথিবীর সব রূপ রং রস তিনি নিংড়ে নিয়েছেন। এবং এমন একজন মানুষের সঙ্গে আজকে আমি বসে আছি। আমরা তো অনেক হিরোইন, হিরো, নেতা, নেত্রী, তাদের জীবন দর্শন পড়ি, শুনি, তাদেরকে আমাদের দিশারি বলে মনে করি। তো আজকে আমি যখন স্টুডিওতে বসার আগে সুলেখার সঙ্গে একটু কথা বলছিলাম আজকের অনুষ্ঠান নিয়ে, তখন বারবারই মনে হচ্ছিল যে সুলেখা তাদের থেকে বোধহয় কোনো অংশেই কম নন। তিনিও জীবনের এক নতুন দিশা নিজে দেখেছেন এবং অন্যদেরও দেখানোর চেষ্টা করছেন। সরাসরি চলে আসি আজকের অনুষ্ঠানে, সুলেখার কাছ থেকে প্রথমে শুনে নেব আমি। সুলেখা, তুমি কোথা থেকে আসছো সেটা যদি আমার শ্রোতা বন্ধুদের একটু বলো।
2: আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নাদাভাঙ্গা গ্রাম থেকে আমি এসেছি।
1: আচ্ছা আচ্ছা সুলেখা, যেমনটি বললাম যে আমি তো দেখতে পাচ্ছি যে তুমি দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে সবসময়ই বলবো যে তুমি বিশেষ বিশেষভাবে সক্ষম একজন মহিলা এবং অনেকের কাছে তুমি একজন আদর্শ নারী। তুমি যদি একটু তোমার ছোটবেলার কথা, তোমার বাড়িতে কে কে ছিলেন, কিভাবে তুমি বড় হলে, এই গল্পটা বা এই যে তুমি চোখে দেখতে পাও না, এটা কি একেবারে জন্ম থেকেই নাকি কোনো কারণে তুমি তোমার দৃষ্টি হারালে, সেটা যদি একটুখানি বলো।
2: না, প্রথম বলি যে আমি জন্ম থেকেই দৃষ্টিহীন।
1: আচ্ছা,
2: তো সেখানে দৃষ্টিহীন হলেও আমার এখন যেরকম আমি একদম দেখতে পাচ্ছি না, আগে আমি প্রথমে এরকম ছিলাম না, কিছু দেখতে পেতাম কিছু
1: ছোটবেলায় দেখতে পেতে
2: অল্প অল্প দেখতে পেতাম।
1: আচ্ছা আচ্ছা।
2: তারপর থেকে আমার দুই ভাই, বাবা মা এবং ঠাকুমা সবার সাথে আমার বেড়ে ওঠা। তারপরে আমি তখনও বুঝে উঠতে পারিনি যে আমি অন্যদের থেকে আলাদা। তো গ্রামের বিদ্যালয়ে আমি কিন্তু ভাই দাদা ওদের সাথে পড়াশুনো শুরু করি।
1: আচ্ছা,
2: ওখানে গিয়ে পড়াশুনো করার পর দুটো ক্লাস, মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, তখনই বুঝলাম যে আমি অন্যদের থেকে আলাদা। কারণ কোথাও খেলতে গিয়ে প্রবলেম হচ্ছে, কোথাও পড়ার যেগুলো টিচাররা দিচ্ছেন আমি সেগুলো ঠিক ফলো করতে পারছি না।
1: না, সেটা তখন তার মানে তোমার কিছু কিছুটা দৃষ্টিশক্তি ছিল, তাই তো?
2: হ্যাঁ, আমার কিছুটা দৃষ্টিশক্তি ছিল।
1: আচ্ছা,
2: তখন আমি যাতায়াত করে একা আমি স্কুলে যেতে পারতাম।
1: আচ্ছা,
2: তো সেখানে
1: সেটা ক্ষীণ ছিল, তাই তো?
2: সেটা ক্ষীণ ছিল।
1: আচ্ছা,
2: সেখানে আমি পড়াশুনো শুরু করি এবং আমার যারা টিচাররা ছিলেন ওখানে, ওনারা বুঝেন যে আমি পড়াশোনা করতে চাইছি কিন্তু পেরে উঠি না। তখন ওনারা আমার বাড়ির বাবা মা সবাইকে বলেন, বাবা মা সেখানে, বাবা মা তো যেহেতু তেমন কিছু জানে না গ্রামের মানুষ।
1: কি করতেন বাবা?
2: বাবা পেশায় ছিলেন মানে ফিশারম্যান।
1: আচ্ছা।
2: এবং উনি ছোট একটা মুদিখানা দোকান ছিল।
1: আচ্ছা।
2: কোনোভাবে মোটামুটি কেটে যেত, তিন ভাই বোনকে নিয়ে বাবা মা সবার কেটে যেত। শেখ যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সেরকম পরিবার ছিল না,
1: মানে সঠিক সময়ে এইটা বুঝতে পেরে তার যে একটা চিকিৎসা সেই সুযোগটা ছিল না।
2: সেই সুযোগটা ছিল না, তাই হয়ে ওঠেনি যথা টাইমে। তো ওই সময়ে আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন ওই স্কুলের, উনি একদিক থেকে আমার আত্মীয় ছিলেন, কারণ আমার বড় পিসমশাই।
1: আচ্ছা।
2: কারণ উনি বুঝলেন যে এতো পড়াশোনা করলে ভালো পড়াশোনা করবে, এগিয়ে যাবে। ওনার সহায়তায় আমি মানে ব্লাইন্ড স্কুলে ভর্তি হই।
1: আচ্ছা, সেটা কোথায়?
2: সেটা ছিল পূর্ব মেদিনীপুর, চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম,
1: আচ্ছা,
2: দৃষ্টিহীন শিক্ষায়তন।
1: আচ্ছা, তাহলে তোমার বাপের বাড়ি কোথায় ছিল?
2: আমার বাপের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা।
1: আচ্ছা আচ্ছা।
2: দক্ষিণ চব্বিশ পরগনাতে আমার বাপের বাড়ি ছিল। আমি ওখান থেকে স্কুলে চলে যাই পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুর দৃষ্টিহীন শিক্ষায়তন, বিবেকানন্দ মিশন আশ্রমে দৃষ্টিহীন শিক্ষায়তন।
1: মানে আশ্রমে থেকে পড়াশোনা করতে হতো?
2: ওখানে থেকে পড়াশোনা করতে হতো। এবার ওখানে আমি যখন গেলাম তখন আমি অনেকটা বুঝতে শিখেছি, কারণ আমার একটু দেরি হয়ে গেছিল স্কুলে যেতে। তো সেই জায়গাতে যখন আমি পৌঁছালাম তখন আমি বুঝে গেলাম যে না, আমি আমার মতো সঠিক জায়গায় এসেছি।
1: আচ্ছা। তো বন্ধুরা, সুলেখার সঙ্গে আমরা কথা বলছি, ওর ছোটবেলা নিয়ে কথা বলছি। আজকের এই অনুষ্ঠানটা কেন বা আজকের এই অনুষ্ঠানের শিরোনামটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি বলিনি। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম ঘুরে দাঁড়ানোর কাহিনী। এই যে সুলেখা আজই আমার পাশে বসে রয়েছে, সে ছোটবেলায় অত্যন্ত ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন ছিল এবং ধীরে ধীরে সে সম্পূর্ণ দৃষ্টি হারায় এবং অত্যন্ত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তার জীবন যাপন। সেই জীবন যাপনের গল্প আজকে আমরা শুনব তার কারণ আমরা আজকাল মানুষ অতি সহজেই হেরে যাই, নিজেদের ছোট ছোট দুঃখ কষ্টকে এত প্রাধান্য দিয়ে ফেলি, সেখান থেকে কোথাও কোথাও আমরা পড়ে যাচ্ছি প্রতিদিনের ডিপ্রেশনে, তা থেকে নানান রকম কারণে আমরা কখনো কখনো তো জীবনহানিও করতে চাই। সেই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে সুলেখা সে কিন্তু আজকে সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং অবশ্যই পারিপার্শ্বিক মানুষের সাহচর্য সহযোগিতা পেয়েছে, তো অবশ্যই আজকে কিন্তু একজন সফল নারী। তারই ঘুরে দাঁড়ানোর কাহিনী আমি আজকে আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। কেউ সরে যাবেন না রেডিওর ওপার থেকে। আমি জানি এই গল্প আপনাদেরও সকলকে অনুপ্রাণিত করবেন এবং আপনারাও এক নতুন দিশা আজকে খুঁজে পাবেন। আবার আসি সুলেখার কাছে। সুলেখা, তাহলে তোমার সেই যে পড়াশুনো শুরু হলো, কতদূর তারপর সেখানে তুমি পড়াশুনো করলে বা পড়াশুনোর পাশাপাশি তুমি বলছিলে আমাকে যে তুমি ছোটবেলায় খেলাধুলো করেছো, সেই যে সময়টা সেই গল্পটা কিভাবে খেলাধুলোর জগতে গেলে সেটা একটু বলো আমার বন্ধুদের।
2: আমি পড়াশোনা শুরু করার দু বছর পরে ক্লাস টু থ্রিতে পড়ি, ওই সময়ে আমাদের স্কুলে স্পোর্টস হতো, তো সেখানে আমি স্পোর্টসে খুব ভালো ফলাফল করি এবং অনেকেই সেখানে করে।
1: কি খেলতে?
2: আমি দৌড় 100 মিটার, 200 মিটার, 800 মিটার, আচ্ছা লং জাম্প, তারপরে এর মধ্যে তো সাঁতার তো ছিলই, এগুলোর মধ্যে যখন আমি এদিকে এগিয়ে গেলাম ভালো ফলাফল করলাম, তখন ওই স্কুলের যিনি খেলার টিচার ছিলেন ওনারা সবাই আমাকে ওইদিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করলেন।
1: আমি একটা ছোট্ট কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই যে তুমি এই দিকে এগিয়ে গেলে, এই যে খেলাধুলোর জগতে এগিয়ে গেলে, অনেক সময় তো আমরা যারা সম্পূর্ণভাবে দেখতে পাই তারাও গিয়ে কোথাও ধাক্কা খাচ্ছি, ঠোকা খাই, পড়ে যাই, তোমার অসুবিধা হতো? কিরকম অসুবিধা হতো, সেটাকে কিভাবে জয় করি?
2: এবার বলি, ওখানে দৃষ্টিহীনদের মধ্যেই খেলাটা হতো, কারণ যেহেতু আমি দৃষ্টিহীন, দৃষ্টিহীনদের সব খেলাধুলা হতো ওখানে, তার দৃষ্টিহীনদের রাজ্যস্তর ছিল, ন্যাশনাল ইন্টারন্যাশনাল এগুলো সবই হতো। তো সেই দৃষ্টিহীনদের যে সিস্টেম, যেটা যেভাবে ধাক্কা না খাই, যেভাবে পড়ে না যাই, সেই সিস্টেমে আমাদের খেলাধুলোটা হতো, কিন্তু তার মধ্যেও তো দেখতে পাওয়া মানুষরাও পড়ে যায়, সেক্ষেত্রে আমরাও কখনো কখনো পড়েছি, ভেঙেছে হাত, পা ভেঙেছে, কোথায় পায়ের চামড়া উঠে গেছে, অনেক কিছু প্রবলেম।
1: ওটাই আমি বলতে চাইছি, ওটাই শুনতে চাইছি যে ভেঙে পড়নি, তাই তো? মনের জোরটা কখনোই তোমার কমে যায়নি?
2: না, কমে যায়নি। সেক্ষেত্রে অনেক ধাক্কা খেয়েছি জীবনে, অনেক কিছু হয়েছে, কিন্তু তবুও আমি এদিকটা আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোথাও থেমে যাইনি। এবং আমার যে টিচার ছিলেন, উনি আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে, হতে পারে পড়ে যেতে পারিস, তুই যখন ছোটবেলায় হাঁটা শিখেছিস তখন তুই ধাক্কা খেয়েছিস, পড়েছিস, তুই হাঁটা বন্ধ করে দিয়েছিস,
1: ঠিক?
2: তো আমার টিচার ছিলেন যিনি, উনার অনুপ্রেরণায় এবং আমার চেষ্টায় আমি এগিয়ে যাই।
1: মাস্টারমশাইয়ের নামটা মনে আছে?
2: হ্যাঁ, মাস্টারমশাইয়ের নাম অবশ্যই মনে রয়েছে, কারণ উনি ছিলেন সুমিত কুমার বাগ। উনি আমার শুধু খেলার টিচার নয়, আমার সর্বদিকে সমস্ত কিছুতে উনি আমাকে সাহায্য করেছেন এবং এখনো উনার সাথে আমার কথাবার্তা হয়।
1: আচ্ছা, মানে একজন গাইড তোমার জীবনে,
2: আমার পথপ্রদর্শক বলা যায় উনাকে।
1: বাহ, আচ্ছা, এ তো গেল কথা যে খেলার জগতে এইভাবে তোমার আশা হলো। বাবা মার সহযোগিতা ছিল? বাবা মা কি চেয়েছিলেন যে তুমি এই কাজগুলো করো, মা নাকি সবাই একটু ভয় পেতেন, একটু পেছনের দিকে টানতেন, সেরকম হয়েছে না সকলে তোমাকে খুব সহযোগিতা করেছেন?
2: না, আমার মা এবং বাবা দুজনেরই ইচ্ছে ছিল যে আমার মেয়ে কিছু করুক, কিন্তু আমার বাবার যেহেতু আর্থিক অবস্থা ভালো ছিল না, সেক্ষেত্রে বাবা মা আমাকে সেভাবে করে সময় দিতে পারেনি, কিন্তু মনে মনে ওনারা চেয়েছেন যে আমি এগিয়ে যাই। ওনাদের আমি থাকতাম

0: হোস্টেলে, ওনারা থাকতেন বাড়িতে, ওখান থেকে যতটা সহযোগিতা করা যায়, যতভাবে আমাকে এগিয়ে দেওয়া যায়, সেটা সর্বদা আমার বাবা মা এবং আমার আত্মীয় পরিজনরাও চেষ্টা করেছেন।
1: আচ্ছা, আর এই যে খেলাধুলোর জগতে এলে বা পড়াশোনাটা তার পাশাপাশি তোমার চলছিল, কতদূর পড়াশুনো করলে?
0: আমি পড়াশোনা করেছি, আমি হায়ার সেকেন্ডারি দিয়ে সেকেন্ড ইয়ার দেয়ার পড়তে পড়তে আমার বিবাহ হয়ে যায়, আমি আর পড়াশোনার সুযোগ পাইনি।
1: খেলাধুলো
0: আমি করেছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলি 2005 পর্যন্ত, আর 2005 গিয়ে আমি ওই ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার হিসেবে পরিচিত হই অ্যাথলেটিক্সে, মানে অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। কিন্তু আমি ওই জগৎ থেকে ফিরে আসতে চাইনি, কিন্তু আমার শারীরিক অসুস্থতা আমাকে ওই জায়গা থেকে ফিরে আসতে বাধ্য করেছে। এই জায়গাতে আমি হেরে গেছি, কারণ এই জায়গাতে আমার সত্যি কষ্ট। কারণ
1: সেটা খেলার কোন কোন সেগমেন্টে ছিল?
0: আমার ওখানে আমি ছিলাম 100 মিটার রান আর 200 মিটার রান। আমি ওখানে ইন্টারন্যাশনালে ওখানে চান্সও পেয়েছিলাম, কানাডাতেও গিয়েছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ওখানে আমি কোন অসুস্থতার কারণে আর ওখানে আমি কোন র্যাঙ্ক করতে পারিনি। তবে আমার অসুস্থতার কারণটা তো জানেন সবাই, তো সেখানে আমাকে ফিলিপাইন্সেও চান্স করে দিয়েছিলেন ওনারা। কিন্তু সেই কারণ, সেই আমার অসুস্থতার কারণ এতটাই বড় হয়ে দাঁড়ালো, যেখানে আমাকে ওই জগৎ থেকে সরে আসতে হলো। কারণ আজকের বলছি, আজকের আমার খুব কষ্টও লাগছে এই জায়গায়, কারণ আমি এটা নিয়ে এগোতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু আমি অসুস্থতার কারণে সত্যি পেরে উঠিনি।
1: তখন তুমি কত বছর বয়স?
0: তখন আমি
1: কত ছিল?
0: তখন আমার বয়স ছিল এই 13-14।
1: মানে সেটা কি শুধু এই যে তোমার দৃষ্টিহীনতা সেটা, নাকি অন্য কোন শারীরিক সমস্যা?
0: না না না, আমার এই দৃষ্টিহীনতা তো, এটা আমার কোন শারীরিক অসুবিধা নয়, কারণ এটা আমার সঙ্গী, এভাবেই চলতে হবে, কারণ সময়ের সাথে সব মানিয়ে নিতে পেরেছিলাম। কিন্তু ওই ওই দৃষ্টিহীনতা কোনো কারণ নয়, আমার শারীরিক অন্যান্য প্রবলেম এসে গেছিল, তো পড়াশোনাও করতে পারবো এরকম নিশ্চয়তাও ছিল না।
1: আচ্ছা,
0: কিন্তু সে জায়গায় খেলাধুলোও ছেড়ে দিলাম।
1: আচ্ছা,
0: কিন্তু পড়াশোনার জগতে আমার এই শিক্ষক শিক্ষিকা যিনার কথা একটু আগে বলছিলাম, উনি এবং আমার আর এক শিক্ষিকা ছিলেন ছবি সামন্ত, উনিও আমাকে খুব অনুপ্রাণিত করে যেভাবে আমাকে ওই অসুস্থতার মধ্য দিয়ে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সে চেষ্টাই ওনারা সারাক্ষণই করে গেছেন।
1: তুমি বলছো যে এই যে তোমার দৃষ্টিহীনতা এটাই তোমার শক্তি, এই যে কথাটা, এই কথাটার মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে তোমার মনের জোর। তুমি হয়তো পারোনি খেলার জগৎটা তোমাকে ছেড়ে আসতে হয়েছে ঠিকই, দেখো সকলেরই তো মানে কোনো না কোনো একটা নির্দিষ্ট কাজ ভগবান ঠিকই নির্ধারণ করে রাখেন। তো তুমি কিন্তু আজকে একটা অন্যভাবে নিজেকে সফলতায় পৌঁছে নিয়ে যেতে পেরেছো। এবারে আমি সেই প্রসঙ্গে আসব যে তুমি এখন কি করো, এবং তোমার পড়াশুনো বললে তুমি যে সেকেন্ড ইয়ারের পরপরই তোমার বিয়ে হয়ে গেল, কিভাবে সেই বিয়ে হলো, কার সাথে হলো, এবং এখন তুমি কি করছো, এই এখনকার সময়ের কথাটা তুমি বলো।
0: আমার আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমার এক বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন উনি, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল, কারণ আমার এই সমস্ত যে এই শারীরিক অসুস্থতা সমস্ত কিছু জেনে এবং আমার যে ভালো দিক খারাপ দিক সবই সে জানতো, সে জেনেও তো আমার সঙ্গে তার একটা সম্পর্ক হয়, তাতে করে আমার সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে তার সাথে বিয়েও হয়ে যায়।
1: আচ্ছা,
0: তারপর আমার এই জীবন যখন বিয়ে হয়েছে তখন উনি কিন্তু তখন কিছু তেমন করতেন না।
1: আচ্ছা,
0: এই টিউশন করতেন আর বা ও কোনোভাবে টিউশন, আমিও দু চারটে চেষ্টা করতাম দুটো চারটে ছোট বাচ্চা পড়ানোর, পড়িয়ে এভাবে খুব কষ্ট করেই চলছিল।
1: তারপরে কিভাবে এই যে তোমরা আজকে জীবিকা নির্বাহ করছো, মাশরুমের চাষ করছো তাই তো?
0: হ্যাঁ, এখন বর্তমান মাশরুমের চাষ করছি। যিনি এখন আমার হাজবেন্ড, উনি আমার বন্ধু, সব সময়তেই উনি বলেছে আমি তোমার বন্ধু,
1: ঠিক,
0: কারণ উনি সব সময় আমার পাশে থেকেছেন। এবং এই এখনো যে এসছেন উনি, আমি ভয় পাচ্ছিলাম, তো উনি আমাকে কিন্তু বলছে কোনো ভয় নেই, তো এই জায়গাতে আমাকে উনি আজকে উনি এসেছেন। আর এই মাশরুম যে ব্যাপারটা, উনি এটা প্রথম থেকে জানতেন, কিন্তু সেটা আমি জানতাম না।
1: আচ্ছা,
0: উনি যেখানে পড়াশোনা করতেন তো সেখানে উনি এই মাশরুম জিনিসটা জানতেন।
1: এই মাশরুম চাষটা তোমরা কিভাবে শুরু করলে?
0: মাশরুম চাষ শুরু করি উনি রামকৃষ্ণ মিশনের ক্যাজুয়াল কর্মচারী হিসেবে প্রথমে এই মাশরুম কাজে উনি কাজ করেন প্রথমে, সেখান থেকে উনি যখন কাজ করছিলেন তো আমি কাজ করার পরে মাশরুমটা আমিও একটু বুঝলাম জানলাম, তখনই উনাকে বললাম যে তুমি যখন ওখানে কাজ করছো আচ্ছা ঠিক আছে আমি তো বাড়িতে আছি তো আমিও তাহলে একটু করে দেখি না দু একটা কেমন কি হয়। তো উনি যেখানে কাজ করতেন ওখানে বীজ সমস্ত কিছু পাওয়া যেত, তো উনি আমাকে প্রথম এই দিকে সাহায্য করেন, মাশরুমের বীজ প্লাস্টিক এবং ইত্যাদি ইত্যাদি যা কিছু লাগে উনি আমাকে সমস্ত কিছু দিকে সাহায্য করেন। আমি সেটা বাড়িতে কিভাবে করা যায় কারণ উনি আমাকে বলেও দিয়েছেন, কারণ আমি তো তখন ট্রেনিং নিও নি কিছু জানিও না।
1: তোমার যে স্বামী তিনি ট্রেনিংটা নিয়েছিলেন তাই তো?
0: উনি ট্রেনিং নিয়েছিলেন, উনি জানতেন এবং পরবর্তীতেও উনিও এই যে প্র্যাকটিক্যাল ওই প্র্যাকটিক্যালের ট্রেনিংটাও উনি করাতেন। ব্লাইন্ড বয়েজ যে একাডেমি রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ ব্লাইন্ড বয়েজ একাডেমি, ওখানে উনি প্র্যাকটিক্যাল যে দিকটা সেটা উনিও করাতেন।
1: আচ্ছা, তারপরে তোমরা এটা শুরু করলে বাড়িতে নাকি?
0: হ্যাঁ, তারপর আমরা এটা বাড়িতে ছোট করে শুরু করলাম, করে তারপরে কিছু হলো ভালো মোটামুটি।
1: মোটামুটি কি লেগেছিল এই ব্যবসাটা শুরু করতে?
0: এই ব্যবসাটাতে প্রথমে প্রথমে লেগেছিল বীজ কেনার জন্য, যেটা বীজের একটা কিছু টাকা লেগেছিল। আচ্ছা, তারপরে
1: কতটা পুঁজি লেগেছিল?
0: একদম প্রথম যখন আমি শুরু করি তখন আমি প্রথম শুরু করি 150 টাকা দিয়ে।
1: আচ্ছা, কারণ সেটা কত বছর?
0: 150 টাকা ওটা আমি করেছিলাম 2016 সালে।
1: আচ্ছা,
0: ফার্স্ট আমি 150 টাকা দিয়ে শুরু করি। তো প্রথমে কিন্তু আমি সফলতা পাইনি, কারণ আমার হয়নি, প্রথম ভালো করতে পারিনি বা কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে। আবার সেই 150 টাকা কি 300 টাকা দিয়ে আবার শুরু করি। তো তখন আমার কিন্তু খুব ভালো হয়েছিল। তখন থেকে এইবার যখন আমি প্রোডাক্টটা করব তখনই আমাকে বুঝতে হবে যে আমি প্রোডাক্ট করলে তো হবে না, আমাকে
1: বাজারে
0: বিক্রি করতে হবে, এটা করব কিভাবে। তারপর মাশরুম হওয়ার পর তখন আমরা দুজনে আলোচনা করে ওকে বললাম যে দেখো এটা তো বিক্রি করার দরকার, তো আশেপাশে যে স্কুলগুলো রয়েছে স্কুলগুলোতে গিয়ে আমরা অ্যাপ্রোচ করি যে এই মাশরুমটা খান, মাশরুমের যে গুণাগুণ সম্পর্কে, মাশরুম কোন রোগ প্রতিরোধ করে, মাশরুমে কি আছে, কত সমস্ত
1: খাদ্যগুণটা প্রচুর মাশরুমে।
0: মাশরুমের খাদ্যগুণ বলে একদিনে শেষ করা যাবে না, আর এর যে প্রতিরোধক ক্ষমতা অসীম। যখন আমরা বুঝাতে পারলাম যে মানুষকে বোঝাতে পারলাম যে এর যে গুরুত্বটা বা এটা খেলে কি হয়, তখনই আমি এদিকেও আমিও চাষও করছি, তখন আমার বাড়িতে মানুষ এসে এ বলছে আজকে 250, কালকে 300, কালকে এই করতে করতে আমরা মার্কেট পাই এবং চাষও পরপর করে বাড়াতে শুরু করি।
1: মানে এটা তো যখন শুরু করেছিলে তখন তোমরা দুজনে মিলেই করতে তাই তো?
0: না, তখন দুজনে করতাম না, তখন উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছিলেন, আমি করতাম এবং আমার বাবা ছিলেন সর্বদা আমাকে একটু হেল্প করতেন যখন যেটা ধরুন আমার পক্ষে অসম্ভব হচ্ছে, সেটা চোখের ব্যাপার থাকে কিছু, সেখানে বাবা ছিলেন প্রথমে, এখনো বাবা অবশ্যই সঙ্গে রয়েছেন।
1: এছাড়া এখন যে এখন কিরকম পরিস্থিতি, মানে এখন তোমার কতটা পুঁজি বিনিয়োগ করা রয়েছে, কিরকম ভাবে কতটা মানে কোথায় কোথায় তুমি বাজারে এগুলো দিচ্ছ, সেটা তুমি যদি একটু বলো আমার বন্ধুদের, বা কিরকম আয়ের মুখ তোমরা এখন দেখতে পাচ্ছ?
0: এখন আমাদের মোটামুটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা দুজনেই এই কাজই করছি। আমার হাজবেন্ড নরেন্দ্রপুর থেকে ওটা ছেড়ে দিয়ে এই মাশরুম করছি, কারণ এই এই মাশরুমে যা ইনকাম আসে তাতে করে আমাদের তিনজনের ফ্যামিলিতে কোন রকম কোনো অসুবিধা হয় না।
1: তুমি, তোমার স্বামী আর তোমার মেয়ে, তাই?
0: হ্যাঁ,
1: বলছিলে তুমি মেয়ের কথা?
0: হ্যাঁ, মেয়ের কথা বলছিলাম, আমাদের এই তিনজনের কোন রকম অসুবিধা হয় না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এর লাভ কতটা, তো সে এর লাভ যদি বলা যায়, আমি যদি 30% আমার খরচ করি তাহলে আমি সেখানে আমি 70% পাচ্ছি।
1: আচ্ছা, মানে তুমি একটা যদি টাকার হিসেবে সেটা বলো তাহলে আমার বন্ধুদের সুবিধা হয়।
0: টাকার হিসেবে যদি বলি আমি, আমি যদি 1000 টাকা খরচ করি
1: মাসে
0: নয়, সেটা হচ্ছে আমি দিনে যদি আমি 1000 টাকা খরচ করছি
1: দিনে 1000 টাকা, আচ্ছা, হ্যাঁ,
0: সেখানে 1000 টাকার মধ্যে আমার 300 টাকা খরচ হচ্ছে, বাকি 700 টাকা আমি লাভ পাচ্ছি।
1: আচ্ছা, তো মানে তুমি 1000 টাকা ইনভেস্ট করলে তোমার 700 টাকা তোমার ঘরে ফিরে আসছে। মানে 700 টাকা তোমার লাভ হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ
1: বাহ। তারপরে এখন কি এই কাজে তুমি আরো কাউকে নিযুক্ত করেছো?

0: পাশাপাশি আরো কেউ তোমার সাথে এই কাজে রয়েছে? তোমার সাথে
1: আমার সাথে আমার রয়েছে আমার পাড়ায় একজন কাকিমা, উনি রয়েছেন, এবং আরো অনেককে আমি করানোর চেষ্টা করছি যারা আমার সঙ্গে টুকটুক করে করছে, তারাও করে আমাকে মাশরুমটা আমার কাছে দিয়ে যাচ্ছেন, সেটা আমি আমি বাজারজাত করছি।
0: মানে তুমি তাদেরকে কাজটা দিয়ে দিচ্ছ, তারা করছে এবং তোমার কাছে এসে তুমি সেটা বিক্রির বন্দোবস্তটা করে দিচ্ছ, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ।
0: কোথায় কোথায় বিক্রি করছো, বাজারটা এখন কোথায় কোথায় রয়েছে তোমাদের?
1: এখন বলি, বাজার যদি বলতে চাই, কারণ এই মাশরুমের বাজার সেভাবে করে কিন্তু যে একটা নির্দিষ্ট অমুক বাজার রয়েছে, সেটা এখনো পর্যন্ত ঠিক কোথায় রয়েছে সে সম্পর্কে আমি অত জানি না। কারণ আমার যে প্রোডাক্ট হয়, আমি যে প্রোডাক্ট করছি, কারণ আমার সেই রকম বড় বাজার খুঁজতে হয় না। আমার যে কাস্টমাররা রয়েছে, এমনও সময় হয় আমি তাদেরকে দিয়ে পারি না,
0: মানে বাড়িতে এসে নিয়ে যায়
1: না, বাড়িতে নিয়ে যায় না, কলকাতাতে আসতে হয় আমাদেরকে।
0: আচ্ছা।
1: হলেও আমার হাজবেন্ড আসে, আমার বিভিন্ন রকম সবজি দোকান, পাইকার,
0: মানে মোট কথা তোমরা এখন কলকাতাতে তোমাদের বাজারটা বিস্তৃত করতে পেরেছো।
2: এতক্ষণ কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্য নগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হওয়ার দাবি জানিয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে তাঁর উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশের উপজাতি সম্প্রদায় সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, তাদের উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া দরকার। রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশে এখনও উপজাতি সম্প্রদায়ের এমন কিছু মানুষ রয়েছেন যারা সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে জানেন না।
1: পিএম জনমন যোজনা কে তহত জনজাতীয় সমুদায় মে ভি সবসে পিছড়ে সমূহ কে 20,000 সে অধিক গাঁও তক বিকাশ কার্যক্রম কো পৌঁছানে কা লক্ষ্য হে। হাম সব জানতে হে 75 জো গ্রুপস ও হে পিভিটিজি সবসে পিছড়ে আভি ভি ও কোই পেড় কে মঞ্চ কে রেতে রেতে হে উনকে কোই জমিন নেহি, জমিন থা লেকিন রেকর্ডেড নেহি, ইসিলিয়ে উনকো জমিন দেকার ঘর বানানা উনকে হার চিজ কে লিয়ে অধিকারী লোগো কো জিতনে কর্মচারী লোগো কা দায়িত্ব হে।
0: 2026 সালে দেশ জুড়ে জনজাতীয় গরিমা উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই বৈঠকে বাণিজ্য

0: বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় হবে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় 40,000 ছাত্রছাত্রী উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। এক্ষেত্রে তাদের কোনো অসুবিধে হয়নি। CBSE পক্ষ থেকে গতকাল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য উত্তরপত্র মূল্যায়ন এবং উত্তরপত্রগুলি স্ক্যান করা কপি যাচাইয়ের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। তবে যেসব ছাত্রছাত্রী তাদের উত্তরপত্রের স্ক্যান করা কপি সংগ্রহ করেছে, কেবলমাত্র তারাই এই সুবিধা নিতে পারবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে পর্ষদ জানিয়েছে, এই পোর্টালগুলিতে পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন করার জন্য SBI, কানাড়া ব্যাংক, ব্যাংক অব বরোদা এবং ইন্ডিয়ান ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয়ের ঝুঁকি হ্রাস কমিটি গোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হয়। তিন দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই 11টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিণী বিশ্বের সুস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করা এই বৈঠকের লক্ষ্য। বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ওড়িশার বিশ্ব পর্যায়ের স্বীকৃতির বিষয়টিকে মাথায় রেখেই ওড়িশাকে আয়োজক রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে বলেছেন, সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের নীতিগত সমর্থন, উদ্ভাবন এবং বিশ্বমানের পরিকাঠামোর জন্য এই সফলতা এসেছে। মন্ত্রী জানান, পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দেশের অবস্থানকে সংহত করে বিশ্বের মধ্যে অগ্রণী দেশ হিসেবে উঠে আসার লক্ষ্যে ভারত কাজ চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা বিষয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট পর্যালোচনা করার জন্য এক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অব ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের মহানির্দেশক কাঞ্চন দেবীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে 31 অগস্টের মধ্যে তাদের পর্যালোচনা রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে, বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে উপরাষ্ট্রপতি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য তাঁর ত্রাণ তহবিল থেকে এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেছেন, তার সরকার ঘটনার উপর নজর রাখছে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সব রকম সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। প্রবীণ কংগ্রেস নেতা DK শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রীগুপ্তির শপথ পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর DK শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পদ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেস ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করেছে। ইরান গতকাল বাহরিন ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর উপর আক্রমণ চালিয়েছে। ওয়াশিংটন ইরানের সামরিক ঘাঁটিগুলোর উপর হামলা চালানোয় তার জবাবে ইরানই আক্রমণ চালায়। এর ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সেনাবাহিনী ইরানের একটি জাহাজকে তাদের বন্দরে যাওয়ার সময় বাধা দিলে দুদেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। মার্কিন রাষ্ট্রপতির একটি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত হানে। এদিকে ইরানের সেনাবাহিনী বলেছে, মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে দক্ষিণে একটি যোগাযোগ কেন্দ্রে হামলা চালালে তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহযোগে বাহরিন এবং কুয়েতে মার্কিন সামরিক অবস্থানের উপর আক্রমণ চালিয়েছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার কাজ আনুষ্ঠানিক সূচনা করেছেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিপিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুরনগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন কর্মসূচি করা হয়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত ছিল। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 58 জন বিক্ষুব্ধ বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দাবি জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হিসেবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামানকে মনোনীত করেছেন বিক্ষুব্ধরা। এন্টারের বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভায় সশরীরে উপস্থিত ছিলেন 58 জন, স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাঁদেরই সই রয়েছে। পরে আরও 6 জন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে। এদিকে এই ঘটনার মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে ভাঙন সুস্পষ্ট হয়ে উঠেছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের কাছে যাতায়াতের জন্য সাইকেল চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সাইকেল চালনা এক অত্যন্ত উপযোগী বিষয়।
1: साइक्लिंग को अपने जीवन का हिस्सा बनाएं। साइक्लिंग केवल एक व्यायाम या एक दिन की हॉबी नहीं बल्कि स्वस्थ और सशक्त जीवन शैली की पहचान है। यह हमारे स्वास्थ्य के साथ साथ पर्यावरण को सुरक्षित रखने का सबसे सस्ता, सुंदर और टिकाऊ माध्यम है। जितना अधिक हम साइकिल का उपयोग करेंगे उतना ही प्रदूषण कम होगा और पेट्रोल डीजल की बचत के माध्यम से देश को भी लाभ मिलेगा।
0: ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:00। অপর সেমিফাইনালে বিকেলে 4:00 বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারত আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্ন এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে 3,000 টাকা করে পাঠানো শুরু হচ্ছে। আজই 28,25,000 অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে শুভেন্দুবাবু জানান। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য প্রশাসনের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ থেকে প্রকল্পটির কাজ শুরু করা গেল।
3: আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের অন্যান্য আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতায় এবং একেবারে আশা ICDS এর দিদি থেকে শুরু করে জেলা শাসক BDO আমাদের যারা সিদ্ধান্তকে কার্যকর করেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা মূল চালিকা শক্তি, তাদের অক্লান্ত পরিশ্রমে এই অল্প কয়েকটা দিনের মধ্যে আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করতে চলেছি এবং সূচনা করতে চলেছি। এবং পর্যায়ক্রমে আমাদের যে লক্ষ্য আছে বা যারা উপযুক্ত তারা প্রত্যেকেই এই কর্মসূচির সুযোগ পাবেন, তাই আমি সূচনা লগ্নে সকলকে ধন্যবাদ জানাই।
2: নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্র পাল বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিপুল জালিয়াতি ধরা পড়ার কারণেই সরকার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে।
4: যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। যেই অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম দিয়েছি। আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি, আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে, এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন।
5: গোটা প্রশাসন যেটা আছে, ব্লক থেকে নিয়ে পঞ্চায়েত থেকে নিয়ে,
6: থামানোটা চলছে তো?
2: উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভার এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে অনুমোদন পত্র প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট মহকুমা শাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। এদিন মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন এলাকায় রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের হাতে জমি তুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। মা ক্যান্টিনের জায়গায় মা আহার নামী প্রকল্পের মাধ্যমে নতুন 103টি কেন্দ্র খোলা হবে। মন্ত্রিসভার প্রস্তাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাব নেওয়া হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। পূর্বতন সরকার পয়লা বৈশাখে এই দিনটি ধার্য করেছিল। অনগ্রসর শ্রেণীর উন্নয়নে 354টি প্রস্তাব নিয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়কদের আলাদা গোষ্ঠী তৈরিকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে। আজ সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের জয়ী বিধায়করা বিধানসভায় আসেন। এদের মধ্যে রয়েছেন অরূপ রায়, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, চন্দ্রনাথ সিংহ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান প্রমুখ। বিধানসভায় নৌশের আলী কক্ষে বিধায়করা নিজেদের মধ্যে বৈঠক করেন। এরপরে 58 জন বিধায়কের সমর্থনে চিঠি উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর হাতে জমা দিয়েছেন। বিধানসভার নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলে দাবি করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে মনোনীত করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে। এদিকে দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক স্যান্ডেলে পোস্ট করে একথা জানানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় কুলতলিতে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মহিলা ও শিশু সহ 18 জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। গত 2-3 বছর ধরে তারা ভারতে বসবাস করছিল। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 23তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সকাল 11টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছন রাজ্যপাল। প্রায় 2 বছর পর এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। সহিজাল কাণ্ডে সিআইডির পাঠানো হাজিরার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেকের আইনজীবী। আগামী শুক্রবার 5 জুন শুনানি সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো।
7: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরে মহিলা মহল।
8: কম সময় বেশি না, কেবল একটাই ক্লিকে অবাককাণ্ড।
9: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
10: জেনে রাখুন, সতর্ক থাকুন।
11: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
7: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় সঞ্চিতা বটোপ্যাল।

নমস্কার, কেমন আছেন সবাই? আজকে মহিলা মহলে আপনাদের সঙ্গে আছি আমি, সঞ্চিতা পটপ্যাল। ভীষণ গরম, গরম মানে ভীষণ গরম। এত গরমে, এত দাবদাহে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, বেশি করে জল খেতে হবে, বেশি করে ফ্রুটস খেতে হবে, এক্সারসাইজটা বন্ধ করলে চলবে না। হ্যাঁ, এক্সারসাইজের কথাতেই মনে পড়ে গেল, আজকে কিন্তু বিশ্ব সাইকেল দিবস। প্রতি বছর জুন মাসের 3 তারিখে সমগ্র বিশ্ব জুড়ে এটি পালন করা হয়। 2018 সালের এপ্রিল মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 3রা জুন বিশ্ব সাইকেল দিবস হিসেবে উদযাপন করার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। রাষ্ট্রসংঘের প্রস্তাবে সাইকেলের দীর্ঘ জীবনকাল এবং বহু কাজে ব্যবহৃত হওয়ার প্রশংসা করা হয়েছিল, সঙ্গে প্রায় 200 কাল এর সাধারণ কম খরচ, বিশ্বাসযোগ্যতা এবং পরিবেশের জন্য উপযুক্ত যানবাহনের মাধ্যম হিসেবে সাইকেলের উল্লেখ করা হয়। সাইকেল ব্যবহারের সুফলের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য মূলত এই দিনটি পালন করা হয়। আসলে সাইকেল মানেই কিন্তু একটা এক্সারসাইজ, যেটা সবসময় আমরা বলি এই এক্সারসাইজটা করা ভীষণ ভীষণ প্রয়োজন। সুতরাং সাইকেল চালান, সবসময় বাড়িতে বসে থাকবো বা ড্রাইভ করে, চার চাকার গাড়ি ড্রাইভ করে এদিক থেকে ওদিকে যাব, এই অভ্যেসটা এবার একটু ত্যাগ করাই ভালো, কারণ শরীরের এক্সারসাইজটা ভীষণ দরকার। আর শরীর ভালো থাকলেই মন ভালো থাকে, আর মন ভালো থাকলে আমাদের জীবনটা আরও আরও অনেক অনেক সুন্দর হয়ে যায়, তাই না?

এবারে একটু আসি নারীদের ক্ষমতায়নের বিষয়ে। নারীদের কিন্তু ক্ষমতার বিষয়ে কোনো সন্দেহ নেই, অনেক ক্ষমতা আছে। নারীরাই তো সব কিছু পারেন, মানে নারীরা তো জীবনকে সুন্দর করে তুলতে পারেন, নারীরা পরিবারকে সুন্দর রাখতে পারেন, একজনের সঙ্গে অন্যজনের সখ্যতা তৈরি করতে পারেন। নারীদের ধৈর্য প্রচুর প্রচুর, তাই যদি আইন এবং বিচার ব্যবস্থা সম্পর্কে বলা যায়, নারীদের চাহিদা অনুযায়ী বিশেষ করে পারিবারিক হিংসা এবং ব্যক্তিগত আক্রমণের ঘটনায় বিচার ও আইনি ব্যবস্থাকে আরও সংবেদনশীল এবং লিঙ্গ সচেতন করাটা ভীষণভাবে উচিত। নতুন আইন প্রণয়ন করা হবে এবং পুরনো আইন সংস্কার করা হবে, যাতে বিচার দ্রুত হয় এবং অপরাধীদের অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা যায়। নারীদের প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে সমস্ত গোষ্ঠী, ধর্মীয় নেতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগে এবং পূর্ণ অংশগ্রহণের মাধ্যমে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, খোরপোষ এবং অভিভাবকত্ব সংক্রান্ত পার্সোনাল ল বদল করতে উৎসাহ দিতে হবে। পিতৃতান্ত্রিক ব্যবস্থায় সম্পত্তির অধিকার সংক্রান্ত নিয়মটি নারীদের অধস্তন করে রেখেছে। নারী পুরুষ সাম্য যাতে বজায় থাকে সেদিকে দৃষ্টি রেখে সর্বসম্মতির ভিত্তিতে সম্পত্তির মালিকানা এবং উত্তরাধিকার সংক্রান্ত আইন পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

হ্যাঁ, এই যে পারিবারিক হিংসা বা মেয়ে হয়েছে বলে একটা তুচ্ছ তাচ্ছিল্য, অনেক সময় পরিবারের দিক থেকে ভীষণভাবে একটা অবহেলা এবং তাদের উপর সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়ার একটা প্রবণতা, এই জিনিসগুলি কিন্তু নারীদের অনেক সময় মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। এবার যদি আসি দারিদ্র দূরীকরণ বিষয়ে, পারিবারিক যে আভ্যন্তরীণ অবস্থান এবং সামাজিক বৈষম্যের রূঢ় বাস্তব

দিকটি মাথায় রেখে বলা যায়, দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের বেশিরভাগই মহিলা এবং অনেক ক্ষেত্রেই তাঁরা চূড়ান্ত দারিদ্র ভোগ করেন। বড় ধরনের অর্থনৈতিক পরিকল্পনা এবং দারিদ্র দূরীকরণ কর্মসূচি এই ধরনের নারীদের সমস্যার সমাধান করবে এবং তাদের চাহিদা পূরণ করবে। যেসব নারী অভিমুখী কর্মসূচি চালু আছে সেগুলি আরও উন্নতভাবে কার্যকর করার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত পরিষেবা এক জায়গায় মেলাতে ও দরিদ্র নারীদের সন্নিবেশিত করতে পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদের নানা অর্থনৈতিক এবং সামাজিক সুবিধা দেওয়া হবে এবং তাদের সক্ষমতা বাড়াতে উপযুক্ত সাহায্য যোগানো হবে। প্রত্যেক নারীকে নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণভাবে প্রয়োজন, মানে আর্থিকভাবে নির্ভরশীল না হওয়ারই চেষ্টা করবেন। আর্থিকভাবে স্বাবলম্বী হলে নারীদের সম্মানটা বজায় থাকে, সেটা পারিবারিক হতে পারে, পরিবারের বাইরের সমাজে হতে পারে। এই আর্থিকভাবে যদি আমরা স্বাবলম্বী হতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা আরও অনেক বেশি আলোকময় হয়ে উঠবে। এবারে যদি আসি ঋণের প্রসঙ্গে, ঋণ দেওয়ার পরিসর যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে বর্তমানে চালু ক্ষুদ্র ঋণ ব্যবস্থা এবং ক্ষুদ্র আর্থিক সংস্থাগুলি শক্তিশালী করা হবে এবং নতুন সংস্থা চালু করা হবে যাতে নারী সমাজ উৎপাদন এবং উপভোগের ক্ষেত্রে আরও বেশি ঋণ নেওয়ার সুযোগ পায়। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী সমস্ত নারী যাতে সহজেই ঋণের সুযোগ পান তার জন্য আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের পর্যাপ্ত ঋণ প্রদানের ক্ষেত্রে অন্যান্য সহায়ক ব্যবস্থা নেওয়া হবে। আসলে আপনারা ঋণ নিয়ে অনেক ধরনের ব্যবসা করতে পারেন। জীবনে অনেক সমস্যা আসে, কিন্তু এই সমস্যাগুলো এসেছে বলে অনেকেই বলেন যে আমার তো এই এই সমস্যা আছে, আমি তার জন্য আমি ব্যবসা করতে পারবো না বা আমি অর্থ রোজগার করতে পারবো না। এই জায়গাগুলো থেকে সরে আসুন, বেরিয়ে আসতে হবে। সমস্যা থাকবে, সমস্যা আসবে, কিন্তু নিজের আর্থিক স্বাধীনতা কখনো ছেড়ে দেওয়া উচিত নয়।

এবার যদি কৃষির কথায় আসি, কৃষি ও সহযোগী ক্ষেত্রে উৎপাদক হিসেবে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। আসলে নারীর ভূমিকা কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নারী ছাড়া কিছুই সম্ভব নয়, সেটা কৃষি বলুন, তথ্য প্রযুক্তি বলুন, শিল্পই বলুন, সংসারই বলুন, যাই বলুন না কেন, নারীরা কিন্তু অনেকটাই ভূমিকা পালন করেন। তাই ওই সব ক্ষেত্রে প্রশিক্ষণ সহ নানা কর্মসূচির সুফল যাতে তাদের কাছে সংখ্যার অনুপাতে ঠিকঠাক পৌঁছয় তা সুনিশ্চিত করতে সুসংহত উদ্যোগ নেওয়া হবে। কৃষি সহযোগী শিল্প অর্থাৎ হর্টিকালচার, পশুপালন, পোলট্রি, মাছ চাষ প্রভৃতি ক্ষেত্রে মাটি সংরক্ষণ, সামাজিক বন সৃজন, দুগ্ধশালা উন্নয়ন এবং অন্যান্য কাজে মেয়েদের প্রশিক্ষণ কর্মসূচি আরও বিস্তৃত করা হবে। সুতরাং এই যে কৃষি সহযোগী যে শিল্প, সেই জায়গাতেও কিন্তু নারীদের যে ভূমিকা সেটা কিন্তু অনস্বীকার্য। বিশ্বায়ন নারীদের সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন চ্যালেঞ্জ এনে দিয়েছে। লিঙ্গ বৈষম্যের দিক দিয়ে এর প্রভাব পুরোপুরি মূল্যায়ন করা হয়নি। যাই হোক, কেন্দ্রীয় সরকারের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের দ্বারা এই যে সমীক্ষা, সেই সমীক্ষায় দেখা গেছে নারীর জীবিকার সুযোগ ও জীবিকার মানোন্নয়নের নতুন পদক্ষেপ আবশ্যিক। বিশ্ব অর্থনীতি প্রসারের সুফল বণ্টনের ক্ষেত্রে বৈষম্যের ফলে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, দারিদ্র্যে মহিলা

নারীদের ভাগ বাড়ছে, অসংগঠিত অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত গ্রামীণ এলাকায় নিরাপত্তাহীন কাজের পরিবেশ ও কাজের অবস্থার ক্রমাবনতিতে বাড়ছে লিঙ্গ বৈষম্য। বিশ্বায়নের নেতিবাচক সামাজিক এবং অর্থনৈতিক প্রভাবের মোকাবিলা করতে নারীদের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ক্ষমতায়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি সবসময় বলি এবং ভাবি যে আমরা যেন এরকম পৃথিবী দেখতে পাই যেখানে কোনো লিঙ্গ বৈষম্য নেই, যেখানে বলবে না তুমি একজন নারী, তুমি একজন মেয়ে, বেশি হাসবে না, বেশি জোরে হাসবে না, সব কিছুতে না বলবে না, তুমি বেশি পড়াশুনো করবে না, এই যে তুমি মেয়ে তোমার এটা করতে নেই, শুধু এই নায়ের পরিমণ্ডলের মধ্যে যেন নারীরা না থাকেন, যেন নারী পুরুষ এই বৈষম্যটা চলে যায়, এরকম পৃথিবী যেন আমরা দেখতে পাই।

এবার শিক্ষার জায়গাটা তো আসতেই হবে। মহিলা ও বালিকাদের শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা হবে, বৈষম্য ঘোচাতে, শিক্ষা সার্বজনীন করতে, নিরক্ষরতা দূর করতে, লিঙ্গ সচেতন শিক্ষা পদ্ধতি তৈরি করতে, মেয়েদের শিক্ষাঙ্গনে এনে তাদের রেখে দেওয়ার হার বাড়াতে, শিক্ষার গুণমানের উন্নতি ঘটাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, যাতে মেয়েরা সুদীর্ঘ শিক্ষা প্রক্রিয়ার মধ্যে থাকতে পারেন এবং কাজ বা বৃত্তি বা কারিগরি ক্ষেত্রে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে লিঙ্গ ফারাক কমানোর জন্য অবশ্যই জোর দেওয়া হবে বা জোর দিতে হবে। পিছিয়ে পড়া সম্প্রদায়ের, বিশেষ করে তপশিলী জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর নারী ও বালিকাদের ওপর বিশেষ জোর দিয়ে নির্দিষ্ট সময়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব করা হবে। বারবারই যেটা বলা হয় যে লিঙ্গ বৈষম্য, এই লিঙ্গ বৈষম্যের অন্যতম কারণ হল লিঙ্গ সম্পর্কে প্রচলিত ধারণা। এই সমস্যা দূর করতে শিক্ষার সমস্ত স্তরে লিঙ্গ সচেতন শিক্ষাক্রম চালু করা হবে। মেয়েরা যত উচ্চ শিক্ষিত হবে, যত শিক্ষা গ্রহণ করবেন, তত তারা এই লিঙ্গ বৈষম্য থেকে দূরে সরতে পারবেন, তাদের জীবনে অন্ধকার কেটে আলোকময় একটি জীবন তারা দেখতে পারে পাবেন এবং সামাজিকভাবেও মেয়েদের অবস্থানের উন্নতি ঘটবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে যদি দেখি যে নারীর স্বাস্থ্যোন্নয়নের লক্ষ্যে সার্বিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে, যাতে নারী এবং বালিকাদের জীবনচক্রের নানা পর্যায়ে পুষ্টি এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটে। ভীষণভাবে এই পুষ্টি জিনিসটা মেয়েদের ভীষণভাবে দরকার মানবোন্নয়নের বড় দুটি ক্ষেত্রে, শিশু এবং প্রসূতি। এদের মৃত্যুর হার কমিয়ে আনা অন্যতম একটি প্রধান লক্ষ্য। সুতরাং এই শিশুদের ঠিকমতো পুষ্টি দান করা এবং যারা প্রসূতি তারা যেন ঠিকমতো পুষ্টি পায় সেই দিকে লক্ষ্য রাখা, সেটা তো পরিবারের মানুষ দিয়ে শুরু করতে হবে, পরিবারের মানুষদের সচেতন হতে হবে। নারীর প্রজনন সংক্রান্ত অধিকার এবং পছন্দমতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুনিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই যে পছন্দমতো সিদ্ধান্ত নেওয়া, একটি মেয়ে যাতে তার পছন্দমতো সিদ্ধান্ত নিতে পারে, এই জায়গাটা পরিবারের ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে দুটি ক্ষেত্রেই ভীষণভাবে জরুরি। যে তুমি মেয়ে, তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারো না বা তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি চলতে পারবে না, পরিবারের যারা আছেন তাদের সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে চলতে হবে, এই জায়গা থেকে বেরোতে হবে, তাহলে আমাদের সমাজ, আমাদের পৃথিবী আরও অনেক অনেক অনেক বেশি সুন্দর হবে, এটা আশা করা যায়। এবং বিভিন্ন যৌনতা সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা, ছোঁয়াচে, জীবাণুঘটিত এবং সংযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এমন রোগ, যেমন ম্যালেরিয়া, যক্ষা, জলবাহিত রোগ ইত্যাদি হৃদরোগের ব্যাপারেও নারীদের সচেতন করতে হবে, সমাজ উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবার ওপর জোর দিতে হবে এবং এগুলিকে মোকাবিলা করতে হবে। মোট কথা, যেটা সবসময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বলার চেষ্টা করি যে নারীদের নিজের সম্মান নিজের রক্ষা করা, সচেতন হওয়া, আত্মসম্মান বৃদ্ধি করা, যে আমি তো মেয়ে, আমাকে তো কথা শুনতেই হবে বা আমাকে অপমানিত হতেই হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসার বোধহয় সময় এসেছে।

আজ নারীর ক্ষমতায়ন নিয়ে অনেকটাই কথা বললাম। যে বন্ধুরা এই নারীর ক্ষমতায়নের এই অনুষ্ঠানটি শুনলেন, নিশ্চয়ই আপনার চারপাশের সকলকে এই কথাগুলি অবশ্যই বলবেন এবং নারীদের আরও সচেতন করার চেষ্টা করবেন। আর্থিকভাবে স্বাবলম্বী হতে বলাটা উচিত প্রত্যেক নারীকে। আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের পৃথিবীকে সুন্দর এবং বাসযোগ্য করে তোলার জন্য কিন্তু মেয়েদের আরও অনেক বেশি এগোতে হবে। লিঙ্গ বৈষম্যের জায়গা থেকে সরে আসতে হবে। এবং সবসময় যদি আমরা মনে করি আমরা তো মেয়ে, আমাদের একটু নিচু হয়ে থাকাই ভালো, একেবারেই নয়, এই ধারণাটা ভুল, এই ধারণা থেকে বেরোতে হবে। কিন্তু আজকের মতো মহিলা মহলের সময়টা একদম শেষ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, সঞ্চিতা বটোপ্যাল। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন, এই নাম্বারে 9830910676 98309106676। এই নাম্বারে আর যদি আপনি আমাদের চিঠি লিখে জানাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700082। আমরা আপনার চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটক অবলা বাহিনী। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন 87 বর্ষের মাঠ, জিআইপি কলোনি, সাঁতরাগাছি, হাওড়া থেকে নিলয় রঞ্জন চ্যাটার্জি। আমরা ধন্যবাদ দিই নিলয়বাবুকে।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ। একটি বিশেষ ঘোষণা, কিষাণ মানি লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে প্রচারিত হয় বিকেল 5:30। জুন মাসের প্রথম বৃহস্পতিবার 4 জুন 2026 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় ক্ষেত বাঁচাও অভিযান। বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত থাকবেন জেলার কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা ডক্টর ভানুপ্রকাশ মণ্ডল। ক্ষেত বাঁচাও অভিযান এই বিষয়ে প্রশ্ন থাকলে ফোন করুন এই নম্বরে 9434921300। ফোন নম্বরটা আরেকবার বলছি, 9434921300। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন অনুরোধের আসর। আজ শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে লোকগীতি।

শিল্পী ছিলেন সনজিৎ মণ্ডল। অনুরোধ করেছিলেন সোদপুর উত্তর চব্বিশ পরগনা থেকে মৌমিতা সেনগুপ্ত। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে লোকগীতি। অনুরোধের আসরে পরের শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ। অনুরোধ করেছেন নদিয়া করিমপুরের বাঁশবিড়িয়া গ্রাম থেকে রাজু দাস বৈরাগ্য।

লোকগীতির অনুরোধের আসরে পরিশিল্পী পরীক্ষিতওয়ালা অনুরোধ করেছেন আইসবাগ মুর্শিদাবাদ থেকে খোরশাদ আলী।

অনুরোধের আসরে পরের শিল্পী নির্মলেন্দু চৌধুরী। শিল্পীকণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন দুর্গাপুর বেনাচিতে থেকে মিতু, মান্তু এবং মায়া।

লোকগীতির অনুরোধের আসরে পরের শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী অনুরোধ করেছেন কান্দি মুর্শিদাবাদ থেকে সায়নী এবং শ্যামল গুপ্ত।

পরের গানটি শুনুন গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে। অনুরোধ করেছেন পোড়া ভাঙা থেকে উত্তম, মদন, চুমকি এবং তিথি।

অনুরোধের আসরে শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে লোকগীতি। এবারে শিল্পী ইমন চক্রবর্তী। শিল্পী কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সাগর দিঘি থেকে খোকন পল্টু সোনা এবং বুড়ি।

শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে দিনান্তিকা। সাইকেল চালানোই হলো জীবনের প্রথম কঠিন শারীরিক কার্যকলাপ যা আমরা আয়ত্ত করতে শিখি খুব ছোটবেলা থেকেই। আমাদের সকলেরই মনে আছে, তাই না, দৌড়ে এসে শুরু করা সাইকেলের সিটে বাঁধা সুরক্ষামূলক হাতটি ছিঁড়ে দেওয়া হয় আর তারপর হুড়মুড় করে পড়ে যাওয়া। শিশু যখন প্যাটেল করতে শুরু করে এবং একের পর এক প্রিয় দ্বিচক্রযানে চড়ে তার জন্য অপেক্ষা করে আজীবনের রোমাঞ্চ এবং স্বাধীনতা, তাই প্রথম যাত্রার স্মৃতিকে সামনে রেখে চলুন আজ 3রা জুন বিশ্ব সাইকেল দিবসটি আরেকটু কাছ থেকে আমরা দেখি। কেমন, চলে যাব গানে।

দ্বিপদ প্রাণী মানুষ, মাইলের পর মাইল হেঁটে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন ছড়িয়ে পড়েছিল তখনও জানত না মাইলস টু গো বিফোর হি স্লিপ, কারণ তখনও তার চাকা ফিরে আসেনি। মানুষের সভ্যতার ইতিহাসে চাকাই সম্ভবত সবচেয়ে বড় প্রতীক, আর এই চাকাই তাকে হাঁটা থেকে দূরত্ব জয়ের বিরাট সাহায্য করেছিল। আমাদের সূচনার কথা যদি এই রকম হয় তাহলে গরুর গাড়ি, রথ এই সব প্রাচীন যানবাহনের পর্ব ছাড়িয়ে এই গত দুশতক আগে সাইকেলের আবিষ্কার আজও এক বিস্ময়কর সঙ্গী। সাইকেল প্রথম যখন আবিষ্কৃত হয়েছিল সেটা 1817 সালে জার্মানের ব্যালন কার্লহর্ন বেসিস নামের একটি মানুষ প্রথম ভ্রমণে এনেছিল তার ছবি। সেটি ছিল কাঠের তৈরি একটি সাইকেল যা পায়ে ঠেলে ঠেলে মাটিতে টেনে নিয়ে যেতে হতো। তখন এর নাম ছিল লাভ মেশিন, অর্থাৎ রানিং মেশিন। এতে কোনো প্যাডেল ছিল না। 1839 সালে স্কটিশ ভদ্রলোক পিক প্যাট্রিক দুচাকার বাইসাইকেল আবিষ্কার করে ফেলল। তবে এসবে ছাড়িয়ে 1866 সালে 20 নভেম্বর পিয়ের লালমেন্ট সাইকেল উদ্ভাবনের জন্য স্বীকৃতি হল, সেই হিসেবে সাইকেল এর সময় ধরা হয়েছে। মজার বিষয় হলো এসব যখন ঘটছে তখন আমেরিকার যে গুটিকতক লোকের কাছে সাইকেল ছিল তারা সাইকেল নিয়ে রাস্তায় বেরোলেই রাস্তার দুধারে লোকে ভিড় করে দাঁড়িয়ে পড়ত এই বিচিত্র বাহনটিকে দেখার জন্য। ক্রমে ক্রমে সাইকেল আজ অগণিত মানুষের একটি সহজলভ্য যানবাহন।

বিশ্ববন্দিত চলচ্চিত্রকার, অস্কার জয়ী আমাদের ভারতের গর্ব। সত্যজিৎ রায় যখন প্রথম সিনেমা করেন তখন তিনি ফরাসি পরিচালক রেনোয়ার হেরে যাওয়া একটি ক্যামেরাকে সম্বল করেছিলেন। তার সামনে আদর্শ হিসাবে যিনি ছিলেন, তিনি ছিলেন বিখ্যাত ইতালির পরিচালক ভিক্টোরিও কেসিকা। তার বাইসাইকেল থিপ তখন এক আলোচিত ছবি। এই ছবিটির নভেল যার লেখা, তিনি একজন পাগলাটে মানুষ এবং চিত্রকর। নাম তার লুসিবার্তো লুরচি। 1948 সালের ঘটনা। এহেনো সাইকেল বস্তুটি গল্পের চরিত্র আলতিনো রিকিকে দুবছর পর একটি কাজ পেয়েছিল, যে কাজটি সাইকেল ছাড়া সম্ভব নয়। কিন্তু কি দুর্ভাগ্য, প্রথম দিনেই কাজ করতে গিয়ে সাইকেলটি চুরি গেল। তাহলে সাইকেলের মাহাত্ম্য বোঝা গেল নিশ্চয়ই। যে জিনিসটি আমরা নিত্য বাহন হিসাবে মেনে নিয়েছি, সেই বাহনটির স্বীকৃতি এলো কিন্তু সেদিন 2018 সালের এপ্রিল মাসে। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ঘোষণা করা হলো প্রতি বছর 23 জুন বিশ্ব সাইকেল দিবস পালন করা হবে।

বিশ্ব সাইকেল দিবস পালনের এই উদ্দেশ্য অত্যন্ত প্রাসঙ্গিক, এই কারণে যে মোটর দূষণের যে ভয়াবহ দুনিয়ায় আপাতত নিরীহ, খুব সাধারণ, কম দামি, পরিষ্কার, পরিবেশ বান্ধব আর কোনো যানবাহন নেই, তাই বিশ্ব সাইকেল দিবসে প্রায় অবহেলিত অথচ প্রয়োজনীয় নিত্য এই সঙ্গীটিকে আমরা একবার মনে করিয়ে দেখি। প্রথম সাইকেল পাওয়া এবং তা চালানো শেখা আমাদের প্রায় সকলেরই জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। শেখার সময় সাইকেল থেকে পড়ে গিয়ে শরীরে যে দাগ ক্ষত হতো, তা সত্ত্বেও এটি এমন একটি স্মৃতি যা আমরা সবসময় লালন করি। সাইকেল চালানো বেশ উপকারী একটি কাজ। আজকের এই ব্যস্ত পৃথিবীতে সাইকেল চালালে আমরা আমাদের পেশীর ব্যায়াম পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে সাইকেল ব্যবহার করেন, যার ফলে তাদের দৈনন্দিন রুটিনের অংশ হিসেবেই তারা পর্যাপ্ত শারীরিক কার্যকলাপ করে থাকেন। ইতিহাসের অন্যতম সেরা এই আবিষ্কারের বিশেষ উদযাপন হিসেবে বিশ্ব সাইকেল দিবস হল তাদের সাথে যোগ দেওয়ার দিন।

0: সাইকেল চালানোর জন্য একমাত্র প্রয়োজনীয় শক্তি হলো পায়ের শক্তি, আর এতে কোনো দূষিত ধোঁয়া নেই যা বাতাসকে দূষিত করে। আপনার মতন সমমনা সাইকেল আরোহীদের সাথে আমরা রাস্তা ভাগ করে নিতে পারি এবং আপনার দুঃসাহসিকতার অনুভূতিও ভাগ করে নিতে পারি। আজকের দিনান্তিকা এখানেই শেষ করব। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি পাপিয়া ধর। ভালো থাকবেন সকলে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: ছোটে সে অন্তরাল কা সময় হো গিয়া হ্যাঁ, বাতে হাম জারি রাখেঙ্গে, লেতে হ্যাঁ অন্তরাল।

এতক্ষণ বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে প্রচারিত হয় বিকেল 5:30 থেকে। জুন মাসের প্রথম বৃহস্পতিবার 4 জুন 2026 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় ক্ষেত বাঁচাও অভিযান। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলার কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা ডক্টর ভানু প্রকাশ মণ্ডল। ক্ষেত বাঁচাও অভিযান এ বিষয়ে প্রশ্ন থাকলে ফোন করবেন আমাদের নম্বরে 9434921300। মনে রাখবেন আগামীকাল 4 জুন কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় ক্ষেত বাঁচাও অভিযান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন রবীন্দ্রসঙ্গীত, অনুষ্ঠানের প্রথম গান পীযূষকান্তি সরকারের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরের গানে যাবার আগে একটি ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয়ে ইসলামী গানে কাজী নজরুল ইসলাম। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 নম্বরে ডায়াল করতে পারেন। মনে রাখবেন, আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় ইসলামী গানে কাজী নজরুল ইসলাম। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারের গানের শিল্পী রেজুয়ানা চৌধুরী, বন্যা।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরের গানে যাবার আগেই এখন একটি ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় ইসলামী গানে কাজী নজরুল ইসলাম। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 নাম্বারে ডায়াল করতে পারবেন। মনে রাখবেন, আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় ইসলামী গানে কাজী নজরুল ইসলাম। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ এখন শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানের শিল্পী অনুপ ঘোষাল।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন নজরুল গীতি আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। কাবেরী গুপ্তর পরে অনুষ্ঠানের শেষ গানটি শুনুন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: 자리로 좋게.
1: নজরুল গীতি শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিল্পীরা ছিলেন অনুপ ঘোষাল, কাবেরী গুপ্ত এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়। নজরুল গীতির আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় ইসলামী গানে কাজী নজরুল ইসলাম। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন 9434921300 নাম্বার। মনে রাখবেন আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় ইসলামী গানে কাজী নজরুল ইসলাম। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান সম্পর্কে আমাদের আরও একটি ঘোষণা, আগামীকাল কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান হবে বিকেল।

ভানুপ্রকাশ মণ্ডল, মুর্শিদাবাদ জেলার কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা ভানুপ্রকাশ মণ্ডল উপস্থিত থাকবেন এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। ক্ষেত বাঁচাও অভিযান এই বিষয়ে প্রশ্ন থাকলে ফোন করবেন আমাদের নাম্বারে 9434921300। নাম্বারটি আরও একবার জানিয়ে দিই, 9434921300। মনে রাখবেন আগামীকাল কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় ক্ষেত বাঁচাও অভিযান। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে
1: বন্ধুরা, আপনারা জানেন বা যে আমরা যারা চাষবাস করি, বিশেষ করে যারা আমরা সবজি চাষের সঙ্গে যুক্ত আছি, অনেক কৃষক বন্ধু আছেন শুধু সবজি চাষ করেন, কিন্তু সেই সবজি চাষ করে যে ফলনটা পাওয়া যায় সেই ফলনটাকে যথেষ্ট, সেই চাষ থেকে কি আমরা আরো বেশি লাভ করতে পারি, এটা আমরা অনেকেই জানি না। বা আমরা যারা চাষবাস করি তারা অনেকেই চিরাচরিত পদ্ধতি মেনে আমরা চাষ করে আসছি না, আমরা জেলার কোন কৃষি দপ্তর বা বলুন উদ্যান পালন দপ্তর বলুন কোথাও আমরা যোগাযোগ করি না, বা কোনো বিজ্ঞানসম্মত উপায়ে আমরা চাষবাস করছি কিনা সেটাও আমরা জানি না, যার জন্য আমরা বুঝতেও পারি না যে আমরা কতটা লাভ করছি, এর থেকে বেশি লাভ করা যায় কিনা। তো আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব যে বিজ্ঞানসম্মত উপায়ে যদি আমরা চাষবাস করি তাহলে কি আমরা বেশি লাভ করতে পারবো। আর এই বিষয়ে আমরা আলোচনার জন্য আমরা টেলিফোনে পেয়েছি ডেপুটি ডিরেক্টর অফ হর্টিকালচার, উপ অধিকর্তা উদ্যান পালন দপ্তরের প্রভাস মণ্ডলকে। প্রভাসবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
2: নমস্কার।
1: তো যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম যে আমরা যে সবজি চাষ করি, যে কৃষক বন্ধুরা সবজি চাষ করেন, কি বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করলে তারা বেশি লাভ করতে পারবে সবজি?
2: এই চাষের উপরে থেকেই বা সবজি চাষের উপরে থেকেই কিভাবে আরো বিজ্ঞানসম্মত ভাবে করলে চাষি ভাইরা অধিক লাভ করবে, মূলত আমার মুর্শিদাবাদ জেলার ম্যাক্সিমাম চাষি, অধিকাংশ চাষি সবজির উপর নির্ভরশীল। সবকটা ব্লক, 26টা ব্লকেই, একমাত্র কিছু ব্লক আছে যেটা কালী সাব ডিভিশনের 2-4টা ব্লক বাদ দিলে সেখানেও হয়, সেখানে হয় না এমন না, আমার মুর্শিদাবাদ জেলায় সমস্ত জায়গায় সবজির ফলন খুবই ভালো। এবার কিভাবে আমরা সবজির চাষটাকে করবো, যদি বিজ্ঞানসম্মত ভাবে উপায়ে করলে আমরা যে চাষটাই করছি সেই চাষটা থেকে আমরা অধিক লাভের মুখ আরো দেখতে পারি ভবিষ্যতে। তো এই বিষয়ে 2-3টে জিনিস আমি চাষি ভাইদের বলবো। যে প্রথমে যদি আমরা বলি, একটা ধরুন বীজ সিলেকশন, বীজ নির্বাচন, তারপরে সিড বেড কিভাবে তৈরি করব, সিড ট্রিটমেন্ট কিভাবে করব, অক্সিজেন কাল্টিভেশন আমাদের করা দরকার কিনা, সেডনেট হাউস, পলি হাউস, যে সমস্ত সরকারি প্রযুক্তিতে নতুন এসছে যে হাইটেক হর্টিকালচারের মধ্যে, সেইগুলোকে আমরা কিভাবে করতে পারি, এবং লাস্টে আসবো প্যাকেজিং। প্রথমে বলি সিলেকশন অফ সিড বলতে আমরা যেটা বুঝি যে আমরা হাট বাজার থেকে যেগুলো কিনি সেগুলো কিন্তু আমাদের সিলেকশন অফ বীজের মধ্যে পড়ে না, যার থেকে আমরা ম্যাক্সিমাম লস করে থাকি। সুতরাং চাষি ভাইদের উদ্দেশ্যে আমার জরুরি কথা প্রথমেই বলা থাকবে যে কি করবেন কি করবেন না, কি করবেন না, সংশিত ভালো দোকান যার রেজিস্টার্ড আছে সেই দোকান থেকে বীজ কিনুন, প্যাকেট জাত বীজ কিনুন, খোলা প্যাকেট থেকে বীজ কিনবেন না, প্রয়োজনে 2-4 জন চাষি কাছাকাছি যৌথ ভাবে মিলিত ভাবে একটা প্যাকেট কিনে এনে বীজটাকে ভাগ করে নিন। আর সমস্ত বীজ একমাত্র কিছু পাতা সবজি বাদ দিয়ে সমস্ত বীজতলায় কিন্তু আপনার বীজতলার চাপড়ে চারা তৈরি করে নিতে হবে, না তো কিন্তু আমাদের হবে না।
1: যে বীজটা ধরুন প্যাকেট জাত বীজটা কিনছে এর কি কোনো এক্সপায়ারি থাকে?
2: অবশ্যই,
1: এতদিনের মধ্যে ওটা দেখে নিতে হবে।
2: সিডের প্যাকেটে এক্সপায়ারি ডেট থাকে, জার্মিনেশন পার্সেন্টেজ থাকে, সুতরাং এইগুলো অবশ্যই দেখে নেবেন। এবার একটা রেজিস্টার দোকান থেকে যদি আপনি কেনেন তখন কিন্তু আপনি এটাকে ঠকবেন না, কেননা যেমন আমাদের মানুষের ওষুধ কিনতে গিয়ে আমরা দোকানে দেখি যে আদৌ এক্সপায়ার হয়েছে কিনা, সুতরাং এক্সপায়ারি ওষুধ দোকান রাখেন।

0: না রেজিস্টার দোকান থাকলে কিন্তু এগুলো রাখবে না, কিন্তু হাট বাজারে যে সমস্ত দোকান পাওয়া যায় তারা কিন্তু ওইটা মুছে দিয়েও বিক্রি করে। সেই জন্য আমি এই ব্যাপারে একটু বিশেষ নজর রাখতে হবে। আর হাট বাজার থেকে খোলা প্যাকেট থেকে বীজ কিনলে একটা যেটা হয় মিক্সিং এর একটা সম্ভাবনা থাকে, মানে একটা সবজির বীজ সে টমেটো বলুন বা লঙ্কা বলুন যেগুলো হাইব্রিড হয়, হাইব্রিড সবজির বীজ কিন্তু আমরা খোলা প্যাকেট থেকে কেনা অবশ্যই উচিত না, কারণ একটা টমেটো হাইব্রিড বীজের দাম অত্যন্ত বেশি। সেখানে যদি কোনো দোকানদার চালাকি করে সেখানে লোকাল সবজির বীজ মিশিয়ে দেয়, সেই সবজির বীজের পার্থক্য আমরা নিজেদের খালি চোখে বুঝতে পারবো না। সুতরাং সেটা চাষ করার পরে হয়তো মানে 5 গ্রাম আনলাম, তার মধ্যে হয়তো 3 গ্রাম আমার সবজির বীজ আছে হাইব্রিড এবং 2 গ্রাম তার মেশানো বীজ। চাষ করার পরে আমরা বুঝবো এই গাছটা হয়তো সার পাইনি, ওই গাছটা জল পাইনি, সুতরাং সেটা থেকে আমরা বিরত থাকব, সেইটা থেকে আমরা বিরত থাকব। আর খোলা বাজার থেকে যে সবজি চারা কেনার ব্যাপার যেটা বলছি, সবজি চারা খোলা বাজার থেকে কিনবো না, কেননা এই সবজির চারা কিভাবে তৈরি হচ্ছে আমরা জানতে পাচ্ছি না, এর মা কেমন ছিল বা মা গাছ কেমন ছিল, যেটা হচ্ছে সিলেকশন, আমরা নিজেদের চোখকে দেখে যে সিলেকশন করতে পারি সেই সিলেকশনটা আমাদেরকে করতে হবে। অর্থাৎ খোলা বাজার থেকে বীজ কিনলে বা চারা কিনলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ওর মাধ্যমে ম্যাক্সিমাম 95% রোগ কিন্তু আমাদের হয় মাটি বাহিত নয়, চারা বাহিত নয়, বীজ বাহিত। সুতরাং এই রোগটাকে যদি আমরা দমন করতে পারি তাহলে আগামী দিনে আমরা কিন্তু চাষের যে লাভ লাভ্যাংশ আরো বেশি ভাবে উপভোগ করতে পারবো। সুতরাং সেই রোগটা কিন্তু সেই চারার মাধ্যমে চলে আসছে। এবং কোন চাষি ভাই এমনও ভাবতে পারেন যে একটা চারা গাছে যদি একটাই বেগুন হয় থাকে, তার থেকে বীজ নিয়ে যদি চারা তৈরি করেন তাহলে ভবিষ্যতে সে একটাই বেগুন দেবে। সুতরাং আমরা সেইটা থেকে বিরত থাকবো, যেখানে ভালো বেগুন হচ্ছে সেখান থেকেই আমরা বীজ নিয়ে লোকাল চারা আমরা তৈরি করব। এবার আসি যে সিডটা সিলেকশন আমরা করলাম, এবার আসি সিড বেড আমরা কিভাবে তৈরি করব। সিড বেড অবশ্যই খোলামেলা থাকবে, বিশেষ করে আমাদের সামনে মরশুম আসছে যেটা হচ্ছে আমাদের বর্ষাকালীন মরশুম, সেই বর্ষাকালে সিড বেড অবশ্যই উঁচু করতে হবে, কচ্ছপে পিঠের মতো করতে হবে, দুধারে যাতে নালা থাকে, জল নিকাশি ব্যবস্থা ভালোভাবে থাকে সেটা ব্যবস্থা করতে হবে। এবং এই ক্ষেত্রে দুটো তিনটে জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বা চাষি ভাইদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে মাটিতে গভীর চাষ দিতে হবে, অন্তত 2 কেজি থেকে বা আপনি বলুন 500 গ্রাম কেঁচো সার পার স্কোয়ার মিটার, পার বর্গ মিটারে 500 গ্রাম কেঁচো সার, এবং 2 থেকে 3 কেজি বালি যদি মেশানো যায় স্টেরিলাইজ বালি, তাহলে কিন্তু আমার পরবর্তীকালে যে সবজির চারাটা হবে সেই চারাটা কিন্তু সহজে তুলতে পারবো আমরা। এইটা করার জন্য এছাড়াও কিন্তু এইটা করার জন্য আমরা যেটা করবো যে আমাদের একটা আদর্শ বীজতলার মাপ আমরা ধরি 1 মিটার বাই 3 মিটার। এই 1 মিটার বাই 3 মিটার একটা আদর্শ বীজতলার মাপ, এতে যদি আমরা বীজ চাষ করি তাহলে এখানে আমাদের কিছু ব্যবহার করতে হবে। শুধুমাত্র যেমন আমাদের নার্সারি আছে, আমি বলেছি প্রত্যেকটা সবজির বীজই চারা তৈরি করে নিতে হবে মূল জমিতে লাগানোর আগে। এখন নার্সারি স্কুলের কনসেপ্টে আমরা যদি বুঝতে চাই, আমাদের ছোট ছোট বাচ্চাদের আমরা কিন্তু কেজি স্কুলে পাঠাই, নার্সারি স্কুলে পাঠাই, যাতে ছোট থেকে ভালোভাবে গ্রো আপ হয়ে ওঠে। সুতরাং এই যে সবজি আমার 6 মাসের ফসল বা 4 মাসের ফসল, সেটা আমার 6 মাস পরে ফসল দিয়ে মারা যাবে। সুতরাং সেইটা যাতে প্রথম থেকে খাদ্য ভালোভাবে পেয়ে ওঠে, তার জন্য আমার যেটা করতে হবে, আমি যেটা মাপটা আগে বলেছি 1 মিটার বাই 3 মিটার একটা মাপের, অন্তত 20 কেজি কেঁচো সার প্লাস 500 গ্রাম নিমখোল, এইটা ওই যে 1 মিটার বাই 3 মিটার বেডের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে 15 দিন আগে, বীজ বোনার 15 দিন আগে। 15 দিন পরে অর্থাৎ বীজ বোনার ঠিক 3 দিন আগে, 15 দিন আগে এটাকে মিশিয়ে দিলেন, মিশিয়ে দিয়ে রেখে দিলেন, বীজ বোনার 3 দিন আগে 1 মিটার বাই 3 মিটার একটা বেডে 250 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 100 গ্রাম মিউরেট অফ পটাশ প্লাস 5 গ্রাম সোহাগা বা বোরন বীজ বোনার 3 দিন আগে এটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে কচ্ছপের পিঠের মতো যেটা হলো সেটাই আমার শোধিত বীজ লাগাতে হবে। শোধিত বীজ কিভাবে লাগাবেন সেটা চাষি ভাইরা আমার থেকেও ভালো জানেন, কেননা আমি দেখবো যে আমার একটা চারা গাছ যেটা 6 পাতা অথবা 4 পাতা স্টেজে মূল জমিতে লাগবে সেইটার চারা গাছের আয়তন কিরকম ভাবে নিচ্ছে, অর্থাৎ 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটারও হতে পারে, 5 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার হতে পারে, 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার হতে পারে, সেটা বিভিন্ন সবজির ক্ষেত্রে বিভিন্ন দূরত্ব নির্ভর করে। এই 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার যদি হয় আমি সারি বরাবর এবং রো বরাবর দড়ি ফেলে দিয়ে যেখানে যেখানে আমার ক্রসিং হচ্ছে দড়ির সেই ক্রসিং জায়গাগুলো কিন্তু আমি বীজটাকে গর্ত করে একটা কাঠির মাধ্যমে গর্ত করে শোধিত বীজটাকে আমি ওখানে দিয়ে দেবো, আস্তে করে দিয়ে তার উপরে একটু গোবর মিশ্রিত মাটি হালকা করে চাপা দিয়ে দেবো। এটা আমার বীজ লাগানো হয়ে গেল। এইবার বলি বীজ শোধনের ব্যাপার, বীজ শোধন সিড ট্রিটমেন্ট যেটা বলছিলাম, সিড ট্রিটমেন্ট করার জন্য কিন্তু আমার দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে আমার সিডের মাধ্যমে যেন কোনো রকম কোনো রোগ যেন আমার মাটিতে না থাকে, এবং এর আগে আর একটা আমি একটুখানি মিস করেছি যেটা হচ্ছে আমার বীজ তলা শোধন। বীজতলা শোধন কিন্তু আমি অনেক ভাবে করতে পারি। বীজতলা শোধন আমার যে খড়কুটো আছে সেটাকে আমি ওই 1 মিটার বাই 3 মিটার বেড়ের ওপরে দিয়ে জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে ওটাকে মিশিয়ে দিলাম মাটির সঙ্গে, মিশিয়ে দিলাম, যেটা একটা হিট ট্রিটমেন্ট তৈরি হলো। সেই হিটের ক্ষেত্রে কিন্তু মাটিতে যে ক্ষতিকারক মাইক্রো অর্গানিজম আছে সেগুলো কিন্তু নষ্ট হবে। এছাড়াও আমরা যেটা করতে পারি যে সিডের ক্ষেত্রে ওই হালকা কুপিয়ে একটু ফরমালিন দিয়ে বা জলের সঙ্গে, বা শুধু জলও যদি আমি ঢেলে ভিজিয়ে দিয়ে সাদা পলিথিন দিয়ে ঢেকে দিই, প্রচন্ড সূর্যালোকে যেটা হবে ওর মধ্যে যে হিটটা তৈরি হবে সেই হিটের মাধ্যমে কিন্তু আমার ক্ষতিকারক জীবাণুটা নষ্ট হবে। সুতরাং এটা গেল আমার বীজতলা শোধন। এইবার যদি বলি আমি বীজ শোধন কিন্তু আমরা বিভিন্ন ভাবে করতে পারি। যেটা হচ্ছে আমরা যেটা সাধারণত ব্যবহার করি সেটা হচ্ছে কেমিক্যাল, ধরুন থাইরাম 3 গ্রাম বা ব্যারিস্টিন 2 গ্রাম 1 লিটার জলে গিলে যেটা আমরা ব্যবহার করি রাসায়নিক। এছাড়াও আমি বলবো যে জৈব যে সমস্ত জৈব রোগনাশক বা জৈব ছত্রাকনাশক যে সমস্ত ওষুধ আমাদের আশেপাশে আজকে অ্যাভেলেবেল, যেমন সিউডোমোনাস ফ্লোরোসেন্স, ট্রাইকোডার্মা ভিডি বা ব্যাসিলাস থ্রিঙ্গিয়েন্সিস, এইগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে শোধিত করা যায়। আমি যদি প্রথমে সিউডোমোনাস ফ্লোরোসেন্স যেটা বাজারে পাওয়া যায় সেটার ক্ষেত্রেই যদি আসি, তাহলে সিউডোমোনাস ফ্লোরোসেন্স কিন্তু একাধারে মৃত্তিকা বাহিত, মাটি বাহিত, বীজ বাহিত, বাতাস বাহিত ছত্রাক যেগুলো আছে সেইগুলো নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে। এবং নিমাটোড, নিমাটোড মানে আমরা জানি শিকড় ফোলা রোগ, যেটা আমরা পটলের ক্ষেত্রে খুব বেশি করে দেখি, সেটাও কিন্তু খুব ভালোভাবে দমন করে। এই বীজ শোধন পদ্ধতি, আমরা যদি বীজ শোধন করি 100 গ্রাম সিউডোমোনাস ফ্লোরোসেন্স 125 ml জলে দিয়ে বীজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পন্দ বা কাটিং শোধন যেটা বলি, কচু, ওল বা পটল একটু আগে বললাম, 100 গ্রাম সিউডোমোনাস ফ্লোরোসেন্স 5 লিটার জলে গুলতে হবে। চারা শিকড় শোধন 100 গ্রাম ফ্লোরোসেন্স 500 ml জলে গুলতে হবে। যদি বলি মাটিতে প্রয়োগ করা, 1 কেজি সিউডোমোনাস ফ্লোরোসেন্স মাটিতে প্রয়োগ করার জন্য একটা বলি, যেগুলো বললাম সেগুলো কিন্তু মাটিতে প্রয়োগ করার জন্য সবসময় জৈব সারের সঙ্গে 1 কুইন্টাল জৈব সারের সঙ্গে 1 কেজি সিউডোমোনাস ফ্লোরোসেন্স অথবা 1 কেজি ট্রাইকোডার্মা ভ্রুটি অথবা যেটা বলছিলাম একটু আগে সেটাও ব্যবহার করা যেতে পারে ব্যাসিলাস থ্রিঙ্গিয়েন্সিস। ফসলে প্রয়োগ, যদি দেখি এই ধরনের কোন রোগ লেগেছে, আমরা দেখি যে গোড়া পচা রোগ, গোড়া ধসা রোগ, এইগুলো বিস্তারে বেশি দেখা যায়, সুতরাং এইগুলো আমি 4 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আমার স্প্রে করতে হবে। এই যে আমি বললাম, আর আগে বীজতলা শোধন আমি বলেছি, এই যে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে বীজতলা শোধনও করা যায়, কিন্তু সিউডোমোনাস ফ্লোরোসেন্স দিয়ে 100 গ্রাম সিউডোমোনাস ফ্লোরোসেন্স 25 লিটার জলে দিয়ে বীজতলাটা ভিজিয়ে দিতে হবে। আমার ওই বীজতলায় কোনো রোগ থাকবে না, ওই ধরনের রোগ, মাটি বাহিত রোগ থাকবে না। তাহলে এই শোধন পদ্ধতি আমাদের যদি একটু ফলো করা যায়, আমরা শোধন পদ্ধতিটাকে কিন্তু খুব বেশি দরকার হয় না। 1 বিঘা জমির জন্য হয়তো আমার 2.5 টাকা খরচ এবং আমার হয়তো 1.5 ঘন্টা সময় দিতে হয়। এই সময়টা দেওয়ার জন্য এবং 2.5 থেকে 3 টাকা খরচ বাঁচানোর জন্য বা আমাদের ল্যাক অফ নলেজের জন্য আমরা কিন্তু পরবর্তীকালে 1 বিঘা জমিতে প্রায় 30,000, 20,000, 25,000 টাকা নষ্ট করে দেই, অথচ সেই রোগটা আমাদের জমি থেকে যায় না। আমরা যদি প্রথমেই এই ব্যাপারটা করে নিই যে কোনো রোগ আমার সিডের মাধ্যমে বা বাকির মাধ্যমে আমার জমিতে আসবে না, তাহলে আমরা এটা করতে পারি। এই যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলো কিন্তু সিডের গায়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিতে হবে মানে ইন দা সেন্স, আমি যদি ধরুন কচু বা ওল আমি শোধন করি, তাহলে ওই 1 লিটার জলে যেটা বলেছিলাম যে 5 লিটার জলে 100 গ্রাম সিউডোমোনাস ফ্লোরোসেন্স যেটা দিয়ে আমি ওটা একটা দ্রবণ তৈরি করব, কচু বা ওল বা পটল ওইটাকে ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রেখে মিনিমাম 30 থেকে 45 মিনিট কিন্তু ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখার পরে যেটা করা যায়, ডুবিয়ে রাখার পরে একটা ছায়া জায়গায় আমাকে এটাকে শুকিয়ে নিতে হবে। শুধুমাত্র কন্দ জাতীয় ক্ষেত্রে না, সবজির ক্ষেত্রেও কিন্তু ছায়া জায়গায় হাওয়া বাতাস চলছে এরকম জায়গায় আমাকে এটা শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে এটাকে আমি যে জায়গাটা করেছি বীজের জায়গা সেই জায়গায় আলতো করে দিয়ে দিতে হবে, দিয়ে মাটি চাপা দিতে হবে। জোরে দিয়ে চেপে দেওয়া যাবে না, যাতে আমার মাটিতে খোঁচা লেগে ওই বীজের গা থেকে ওষুধ সরে গিয়ে রোগ প্রবেশের দরজা যেন না তৈরি হয়, এইটাকে খেয়াল রাখতে হবে। তা এইটা যেমন গেল একটা, আর একটা আছে ছত্রাক জনিত জৈব রোগ নাশক, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি আমি একটু আগে বলছিলাম। এই যে এটা কিন্তু ধসা, কন্দ পচা, সবজির গোড়া পচা, বেগুন, টমেটো, লঙ্কা ঝিমিয়ে পড়া, হ্যাঁ, এই ধরনের রোগ কিন্তু খুব সহজে নির্মূল করে। এটারও বিভিন্ন রকম প্রয়োগ পদ্ধতি আছে, বীজ শোধনের জন্য 100 গ্রামে 5 গ্রাম, চারা শিকড় শোধনের জন্য 1 লিটারে 100 ml, কন্দ 100 গ্রাম, কন্দ জাতীয় কাটিং শোধনের জন্য 250 ml 10 গ্রাম, মাটিতে প্রয়োগের জন্য আগেই বলেছি 1 কেজিতে 1 কুইন্টাল জৈব সার, ফসলে প্রয়োগের জন্য 5 গ্রামে 1 লিটারে 5 গ্রাম এবং বীজতলা শোধনের জন্য 20 লিটারে 100 গ্রাম। তো এইভাবে কিন্তু আমরা 20 তলা শোধন যদি করে থাকি, তাহলে কিন্তু আমাদের বীজের মাধ্যমে আমরা এইটুকু গ্যারেন্টি থাকবো, গাছ বড় হলে পোকা আসবে, পোকাটা আমরা যদি চাষি হই, আমার সপ্তাহে 3 দিন অন্তত আমার পায়ের ধুলো যেন মাঠে পড়ে আড়াআড়ি লম্বালম্বি, তাহলে আমি বুঝতে পারবো আমার জমিতে পোকা প্রবেশ করেছে কিনা। যদি পোকা প্রবেশ করে প্রথম দিনই ব্যবস্থা নিতে হবে। আর রোগ রোগটাকে কিন্তু আমরা 90% এখান থেকে আমরা রোগটাকে কিন্তু নির্মূল করতে পারি, অর্থাৎ রোগটা আমার জমিতে আসবে না, সেইটা কিন্তু আমরা বীজ শোধনের মাধ্যমে আমরা বলে দিতে পারি। এবং অতি অতি বর্ষার জন্য যদি সবজির বীজতলা তৈরি করা হয়, তাহলে ওপরে ওই অর্ধচন্দ্রাকৃতির যে পলিথিনের ছাউনি সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এটা গেল সিড ট্রিটমেন্ট এবং বীজতলা সিডমেন্টের জন্য।
1: অনেকগুলো তো আপনি ওষুধের কথা বললেন,
0: হ্যাঁ
1: আর বিভিন্ন রোগের কথাও বললেন যে এই রোগের জন্য এটা, যে এগুলো কি সবগুলোই প্রয়োগ করতে হবে না যে কোনো একটা প্রয়োগ করলে
0: যে রোগটা যখন লেগেছে, আমি বললাম ফসলে প্রয়োগের জন্য একটা আছে 4 ml করে, 4 গ্রাম করে প্রতি লিটার জলে,
1: আচ্ছা
0: আমার গোড়া পচা লেগেছে, আমার ধরুন টমেটো ঝিমিয়ে গেছে, তাহলে আমি ট্রাইকোডারমা ভিড়িয়ে কি দেবো 4 গ্রাম প্রতি লিটার জলে, ঠিক আছে, এরকম ভাবে ব্যবহার করতে হবে। এবং চাষি ভাইরা আমরা বলবো আমাদের অফিসে বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে, যাতে তাদেরকে আরো আমরা সেন্সিটাইজ বা আরো আমরা ভাবে বলতে পারি। একদম। এরপরে আসি অক্সিজেন কালটিভেশন। দেখুন আস্তে আস্তে আমাদের জিনিসের দাম বাড়ছে, বিভিন্ন কৃষি যন্ত্রপাতির দাম বাড়ছে, সারের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে চাষিকে যদি লাভের মুখ দেখতে হয়, তাহলে চাষিকে আগে দেখতে হবে আমার কোথায় কস্টিংটা বেশি আসছে। সেই জন্য কি একটা ডাটাবেস তৈরি করতে হবে চাষিকে, সে একদিকে বেগুন করুক বা একদিকে টমেটো করুক, যে একদিকে টমেটোতে আমার বীজ লাগানো থেকে, বীজ কেনা থেকে শুরু করে ফসল মাঠে বিক্রি পর্যন্ত কত কিসে খরচ হচ্ছে। এইবার দেখবেন এর ম্যাক্সিমামটা আছে রোগ পোকা নিয়ন্ত্রণ, মজুরি এবং বীজ। বীজের দাম যদি হাইব্রিড হয় আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু রোগ পোকা নিয়ন্ত্রণ এবং মজুরি অনেকাংশে আমরা কমাতে পারি যদি আমরা উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারি। উন্নত প্রযুক্তি বলতে ধরুন এই যে জলসেচ, এটা আমরা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে দিতে পারি। যদি বলি এখানে খাদ্যও দেওয়া হয়, এখন নতুন নতুন অনেক তরল সার বেরিয়ে গেছে, হ্যাঁ সেইগুলো দিয়ে কিন্তু আমরা অনেকাংশে কিন্তু লেবার কমাতে পারি। এরপরে এই যে অক্সিজেন কালটিভেশন যেটা বলছিলাম, অক্সিজেন কালটিভেশনের একটা মূল বিষয় হচ্ছে আমরা যে কোনো ফসল, যদি দেখবেন যে কোনো ফসল, বাঁধাকপি ফুলকপি বা পালং যে কোনো ফসল, যদি আমরা আর্লি অথবা লেট মাঠে নিয়ে যেতে পারি তার একটা দাম থাকে, কিন্তু মিডিল পজিশনে আমাদের কিন্তু সেরকম চাষিরা কোনো লাভ করতে পারে না। আমরা কি তথাকথিত সেই তদানীন্তন জীবনে যখন আমার বাপ ঠাকুরদা লাগাতো বা আমি আগে যখন লাগাতাম তখনই লাগাচ্ছি, এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাজারে অনেক রকম ভ্যারাইটি আছে, আর্লি ভ্যারাইটি আছে, সুতরাং আজকে যদি আমি আগস্টে যদি পালং শাক তুলে বাজারে বিক্রি করতে পারি, তাহলে সেই পালং এর একরকম দাম থাকবে, আর জানুয়ারি বা ডিসেম্বরে যে পালং নিয়ে যাবো সেই পালং এর কিন্তু আরেক রকম দাম থাকবে, ইভেন কি 20 টাইম 50 টাইমস হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। সুতরাং সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে অক্সিজেন কালটিভেশন অফ ভেজিটেবলস আমরা কিভাবে বাড়াতে পারি। সেখানে যদি বলেন যে অক্সিজেন ভেজিটেবল কালটিভেশনের জন্য আমরা, আগের দিনই আমি একজন চাষি ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে স্যার মাত্র 4 মাসে পালং শাক 15 কাঠা জমিতে পালং শাক চাষ করেন এবং তার একটা পলি হাউস আছে এবং সে মিনিমাম মানে 2 থেকে 2.5 লাখ টাকা ওই 4 মাসে কিন্তু সে ইনকাম করে 15 কাঠা জমি থেকে। হ্যাঁ 4 মাসে মানে আমি বলছি এই জুলাই পর্যন্ত তার ক্যাপসিকাম চললো, মে লাস্ট পর্যন্ত ক্যাপসিকাম চললো, ক্যাপসিকামে একটা হিউজ ইনকাম আছে, যেটা পলি হাউসে খুব ভালো হয়, আমাদের এধারে ওপেন ফিল্ডে এটা হবে না, ভালো হবে না, হ্যাঁ কিন্তু পলি হাউসে করলে ক্যাপসিকামের একটা হিউজ ইনকাম আছে। এবং ক্যাপসিকামের পরে পরে জুলাইতে তুলে, আর জুলাই মেতে তুলে জুনে ল্যান্ড প্রিপারেশন করে পালং লাগিয়ে দিল, পালং দেখবেন আগস্টে ফার্স্ট উইক সেকেন্ড উইক বাজারে যদি তুলতে পারে তার হিউজ প্রোডাকশন, তার হিউজ মার্কেট আছে। সুতরাং এই জন্য আমি এটা রেখেছি যে অক্সিজেন কালটিভেশন যদি করা যায় সেইটা ভাবতে হবে আমাদের, অক্সিজেন কালটিভেশন আমরা কিভাবে বাড়াতে পারবো। বা কিছু কিছু ভ্যারাইটি এখন ওপেন ফিল্ডেও চলে এসেছে, ফুলকপি বলুন বাঁধাকপি বলুন, আমরাও এখন বাজারে যাই দেখি, ব্রোকলি বলুন, যে ডিসেম্বর বা অক্টোবর, অক্টোবরের আগে সেপ্টেম্বরেই আমরা বাঁধাকপি ফুলকপি পেয়ে যাই, কিছু কিছু চাষি কিন্তু এটা শুরু করেছে। তা এবার সেডনেট হাউস পলি হাউস আমরা আমাদের দপ্তরের তরফ থেকেও কিন্তু চাষিকে 50% ভর্তুকিতে করে দেয়া হয়, 1000 স্কোয়ার মিটার মানে 15 কাঠা পলি হাউস করার জন্য 10,60,000 টাকা খরচ, সেখানে 5,30,000 টাকা কিন্তু চাষিকে দিয়ে দেওয়া হয়, চাষিকে ভর্তুকি দেওয়া হয়। এছাড়াও আছে আমার সেডনেট হাউস আছে, সেডনেট হাউসে আমার ভর্তুকি দেওয়া হয় প্রায় 3,55,000 টাকা যেখানে। সুতরাং এই যে একটা বিজনেস, একটা FPO, আমরা যদি এই যে চাষির উপরে একটা FPO তৈরি করতে পারি, আমার যে এলাকায় চাষ হচ্ছে সেই এলাকায় যদি 50 জন 500 জন নিয়ে একটা FPO তৈরি করতে পারি, ধরুন একটা চাষি সেখানে আমরা কিন্তু অনেক কিছু ডেভেলপ করতে পারি। অনেক কিছু ডেভেলপ মানে সেখানে আমরা একটা চাষি FPO একটা বীজের দোকান খুলতে পারে, যে 500 জন চাষি ওই FPO থেকেই বীজ কিনবে। সেই FPO একটা ইনসেকটিসাইড সারের লাইসেন্স দিয়ে একটা দোকান খুলতে পারে এবং FPO অ্যাপ্লাই করলে সহজেই পেয়ে যাবে, এবং ওই 500 জনই কিন্তু যে দামে মার্কেট থেকে নিচ্ছে সেই দামেই ওখান থেকে নেবে, এবং ওখানে যে লাভবাংশ হচ্ছে সেই লাভবাংশ কিন্তু FPO দের মেম্বারদের মধ্যেই ডিভাইডেড হবে। সুতরাং এইটা কিন্তু আমরা করতে পারি। এবং FPO করলে আরো একটা সুবিধা যেটা আছে সেটা হচ্ছে আমরা আমাদের দপ্তরের তরফ থেকে ধরুন মোটরাইজ ভেন্ডিং কার্ট, তাদের যে প্রোডাকশনটা হচ্ছে আজকে আমার বহরমপুরে হয়তো খুব বেশি বা লালগোলাতে খুব বেশি প্রোডাকশন হয়ে গেল পটলের, ওখানে 12 টাকা করে চলছে, আমি খোঁজ পেলাম আমার পাশের বহরমপুর মার্কেট সেখানে 15 টাকা করে চলছে। আমার মোটরাইজ ভেন্ডিং কার্ড যদি দপ্তর থেকে একটা পাওয়া যায়, 2 লাখ টাকা খরচ করে, 4 লাখ টাকা প্রজেক্ট খরচ, 2 লাখ টাকা সরকার দেবে, 2 লাখ টাকা FPO দেবে, সেই 2 লাখ টাকা খরচ করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওই ফসলটাকে ওখান থেকে এখানে নিয়ে এসে মার্কেট ইন্টেলিজেন্স যেটাকে বলা হয় আশেপাশের মার্কেটটাকে একটু খেয়াল রাখা যে কোথায় কি রেট চলছে, আমি কিন্তু 3 টাকা কেজি প্রতি আরো পেতে পারি। সুতরাং এই যে এই একটা সিস্টেম এইটাকে যদি, এবং সেই FPO যদি একটা প্যাক হাউস, আমি লাস্টের পয়েন্ট রেখেছিলাম প্যাকেজিং, একটা প্যাক হাউস,
1: এবং এছাড়াও তো চাষবাসের ক্ষেত্রে যেসব কৃষক বন্ধুরা ধরুন FPO র সদস্য থাকবে, তারা চাষবাসের জন্য যে মেশিন গুলো তারা নিজেরা কিনতে পারবে না সেগুলো তো FPO র মাধ্যমে তারা ভাড়া নিয়ে,
0: হ্যাঁ সিএসসি তে এগ্রিকালচার থেকে প্রচুর আছে, আমাদের হর্টিকালচার থেকে প্রচুর আছে, এক জায়গায় একটা চাষি অ্যাপ্লাই করলে যা মূল্য পাবে, 500 জন চাষি রয়ে একজন চাষি অ্যাপ্লাই করলে তার বেশি মূল্য থাকবে। সুতরাং এই প্যাকেজিং এর ক্ষেত্রে আমাদের প্যাক হাউস ও দেওয়া হচ্ছে 4 লাখ টাকা প্রজেক্ট খরচ, 2 লাখ টাকা সাবসিডি। যদি প্যাক হাউস কোনো FPO করতে চায় তাহলে সেই প্যাক হাউসে কি হয় না, প্যাক হাউসে হিট হিট যে আমাদের যে প্রোডাকশন হিট, অর্থাৎ একটা পটল আমি মাঠ থেকে তুলে প্যাকিং করে বাজারে নিয়ে যাচ্ছি, তার কিন্তু একটা লস হচ্ছে। সুতরাং ওই যে আমার যে মার্কেট হিট মানে ফিল্ড হিট, ফিল্ড হিটটাকে কমানোর জন্য সেই প্যাকেজিং সেন্টারে নিয়ে আসা, প্যাক হাউসে নিয়ে আসা, নিয়ে এসে 2 ঘন্টা মতো রেখে দেয়া, তার থেকে তাপটা বের করে দেয়া, বের করে দিয়ে তারপরে সেটাকে গ্রেড করা, অর্থাৎ এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, গ্রেড করে সেখানে প্যাকিং করে, ওয়াশিং করে, শর্টিং করে, প্যাকিং করে, তারপরে সেটা মার্কেটে মোটরাইজ ভেন্ডিং মাধ্যমে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের আরো বেশি আগামী দিনে লাভ হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে সমস্ত দপ্তর আছে, এগ্রিকালচার দপ্তর বা হর্টিকালচার দপ্তর, দেখবেন অনেক রকম সুবিধা চাষিদের জন্য এনেছে, যেখানে হচ্ছে মাইক্রো ইরিগেশন সিস্টেম এনেছে বা আমাদের মোটরাইজ ভেন্ডিং কার্ট এনেছে, আরো অনেক রকম মাইক্রো এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, কোনো FPO যদি কোন রকম প্রাইমারি প্রসেসিং ইউনিট খোলে সেখানেও কিন্তু 3% সাবভেনশনে আমরা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড যে লোন অ্যামাউন্ট থাকবে তার 3% ইন্টারেস্ট সাবভেনশনে তাকে লোন দেওয়া হবে। সুতরাং এই জিনিসগুলো, এই যে সরকারের দেওয়া যে সমস্ত হাইটেক জিনিস বা বিভিন্ন রকম স্কিম আমাদের চাষিদেরকে অবলম্বন না করলে, এবং পদ্ধতি যেগুলো তদানীন্তন জীবনে পদ্ধতি, সেই পদ্ধতি গুলোকে আমরা যদি পরিবর্তন না করতে পারি আগামী দিনে কিন্তু আমরা আরো লস করবো। আর একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে আমাদের মাটির যে বৈচিত্র্য, মাটির যে বৈচিত্র্য, মাটির যে গঠন, আজকের দিনে কিন্তু আমাদের মাটির গঠন নষ্ট হয়ে গেছে, মাটিতে জল ধারণ ক্ষমতা, মাটিতে খাদ্য ধারণ ক্ষমতা নেই। আমাদের বাড়িতে যে সিস্টেম আছে ফ্রিজ সিস্টেম, আমি আজকে রান্না করলাম যদি বেশি হয়ে যায় ফ্রিজে রেখে দিলাম, কালকে সকালে গরম করে আমরা খেতে পারবো, কিন্তু আজ থেকে 15 বছর আগেও কিন্তু মাটিতে সেটা ছিল, যার কনসেপ্টে আমার বাপ ঠাকুর দ্বারা করেছে যে মূল সার আর চাপান সার, যে ফসলে 2 বার সার দেবো, একবার জমি তৈরির সময় আর একবার ফসল লাগানোর পরে, কিন্তু সেটা কি সারটা ধরে রাখতো। আমি আজকে শেষ দিলে আজকে কালকে মাঠে গিয়ে দেখছি যে আমার মাটি ফেটে যাচ্ছে। সুতরাং মাটির গঠন নষ্ট করে ফেলেছি আমরা নিজেরাই অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার, অতিরিক্ত পরিমাণে রাসায়নিক কীটনাশক, রোগনাশক ব্যবহার করে। এই অবস্থায় ফিরিয়ে আনতে গেলে আমাদের একটু অর্গ্যানিকের প্রতি জোর দিতে হবে, আমি বলছি না পুরোপুরি ইনঅর্গ্যানিক বাদ দিতে হবে, অর্গ্যানিক সার একটু বাড়াতে হবে যাতে মাটির জল ধারণ ক্ষমতা আর খাবার ধারণ ক্ষমতা বাড়ে। এই অবস্থায় ফসলের ভালোভাবে প্রোডাকশন পেতে গেলে আমরা যে সারটা আমরা বলি, যে খাদ্য তালিকাটা বলি বিভিন্ন ক্রপের ক্ষেত্রে, সেই খাদ্য তালিকার বাড়াতে হবে না, সেই খাদ্য তালিকাই দিন, কিন্তু সেই খাদ্য তালিকাটার স্প্লিটটা ভাগ করে দিন। যে খাদ্যটা আপনি 200 গ্রাম বা 100 গ্রাম দিচ্ছেন, বা আমি ধরি 50 গ্রামই দিচ্ছেন একটা গাছে সারা বছর সারা তার লাইফে, সেই 50 গ্রামটা আপনি 10 বারে 5 গ্রাম করে দিন, তাহলে কি গাছ কিন্তু প্রত্যেক বারই 1.5 গ্রাম 2 গ্রাম করে পাবে। হ্যাঁ, না তো কিন্তু গাছ ওই 2 বার দেবেন, 2 বারই 1.5 গ্রাম 2 গ্রাম করে নেবে, বাদ বাকিটা নষ্ট হবে। ফসলের তার বিভিন্ন স্টেজ বুঝে, একবার ফুল আসার আগে, একবার ফল ধরার পরে, একবার ফল ধরার আগে, এরকম ভাবে স্টেজ বুঝে ফসলের স্প্লিট ডোজে যদি আপনি সারটা ব্যবহার করতে পারেন, যে টাকার সার ব্যবহার করতেন সেই টাকারই সার ব্যবহার করুন, বেশি ব্যবহার করতে হবে না, কিন্তু সবজির ক্ষেত্রে অন্তত স্প্লিট ডোজটা বাড়ান, যে

0: একবারে না দিয়ে সেটাকে পাঁচবার অথবা চারবারে ব্যবহার করুন, তাহলে খাদ্য গাছটা পাবে।
1: তাহলে বন্ধুরা, যারা আমরা চাষবাসের সঙ্গে যুক্ত আছি, বিশেষ করে আমরা যারা সবজি চাষ করি, তারা একটু খেয়াল রেখে যেসব পদ্ধতির কথা বললেন আমাদের বিশেষজ্ঞ, গুলো যদি আমরা মেনে আমরা চাষবাসের দিকে যাই, তাহলে নিশ্চয়ই আমরা আগামী দিনে বর্তমানে যে লাভটা করছেন তার থেকে নিশ্চয়ই আপনি অনেক বেশি লাভ করতে পারবেন। এই আশা রেখে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার উদ্যান পালন দপ্তরের উপ অধিকর্তা প্রভাস মন্ডলকে। প্রভাস বাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার, সবাই ভালো থাকবেন।
2: এখন লোকগীতি শুনবেন সনজিৎ মন্ডলের কণ্ঠে।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন সনজিত মণ্ডল।
1: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত

এখন চাষি ভাইদের জন্য শুনবেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী ৯ জুন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ এবং বিদ্যুৎ সহযোগী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বৃষ্টি একটু বেশি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বয়ে যাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। চাষি ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে সতর্কবার্তা নেই। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন ১০২.২ মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত ১০:১০ জলসাঘর অনুষ্ঠানের বিষয় ইসলামী গানে কাজী নজরুল ইসলাম। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 নম্বরে ডায়াল করতে পারেন। মনে রাখবেন, আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় ইসলামী গানে কাজী নজরুল ইসলাম। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন কীর্তন। পালা কীর্তন, শিল্পী মৈত্রেয়ী চৌধুরী।

কীর্তন শুনছিলেন নিশা পাল সাহার কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশ বাণী মুর্শিদাবাদ একটি ঘোষণা। কিষাণ বাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে প্রচারিত হয় বিকেল 5:30 থেকে। জুন মাসের প্রথম বৃহস্পতিবার 4 জুন 2026 কিষাণ বাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় ক্ষেত বাঁচাও অভিযান। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলার কৃষি দপ্তরের উপ কৃষি অধিকর্তা ডক্টর ভানু প্রকাশ মণ্ডল। ক্ষেত বাঁচাও অভিযান এই বিষয়ে প্রশ্ন থাকলে ফোন করবেন আমাদের নাম্বারে 9434921300। মনে রাখবেন আগামীকাল কিষাণ বাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় ক্ষেত বাঁচাও অভিযান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধে 6:40 শুনবেন স্বচ্ছ ভারত অনুষ্ঠান, এরপরে 6:55 অতুল প্রসাদের গান, 7:10 আজ সন্ধ্যায়, 7:30 স্বাস্থ্য দর্পণ অনুষ্ঠান, বিজ্ঞাপনী এই অনুষ্ঠান, 7:50 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:10 পতাকা কুইজ, বিজ্ঞাপনী অনুষ্ঠান শোনা যাবে।

আকাশ বেনি মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী মঙ্গলবার অর্থাৎ ৯ জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাষী ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন ১০২.২ মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ জীবিকার জন্য। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ স্কিম 2026 অনুসারে মুর্শিদাবাদ সহ অন্যান্য সন্নিহিত জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী গত পয়লা জুন থেকে 12ই জুন 2026 অনলাইন কমন এন্ট্রান্স টেস্টের জন্য অগ্নিপথ স্কিমের রেজিস্ট্রেশন পর্ব অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর এবং আসানসোল শহরে। শহর দুটির নাম আরও একবার জানিয়ে দিই, দুর্গাপুর এবং আসানসোল। আবেদনকারীরা তাদের অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, www.joinindianarmy.nic.in। রেজিস্ট্রেশন করা আবেদনকারীরা যারা এখনও তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা আর্মি রিক্রুটমেন্ট অফিসে যোগাযোগ করতে পারেন। জীবিকার জন্য শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে 3,000 টাকা করে পাঠানো শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুভেন্দুবাবু বলেন, রাজ্য প্রশাসনের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ থেকেই প্রকল্পটির কাজ শুরু করা গেল। নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিপুল জালিয়াতি

0: ধরা পড়ার কারণেই সরকার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক বিডিও ও পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। এদিকে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক অনিয়মের অভিযোগ প্রকাশে আসছে। নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে 173 জন পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকত বলে জানা গেছে। ইতোমধ্যেই ওই অ্যাকাউন্টগুলিকে বাতিল করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনীকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। সীমান্ত বেড়া নির্মাণ, সীমা চৌকি স্থাপন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। উন্নয়নের কাজে রাজ্য সরকার শাসক বা বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকা এলাকায় কোনো বিভাজন করবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। নবান্ন সভা করে আজ কলকাতা, হাওড়া ও দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক আধিকারিক এবং বিধানসভা কেন্দ্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। তাৎপর্যপূর্ণভাবে নবান্নের বৈঠকে বিজেপি বিধায়কদের পাশাপাশি বিরোধী তৃণমূল কংগ্রেসের 3 জেলার 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। এর মধ্যে প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খান, নয়না ব্যানার্জি, কুণাল ঘোষ উল্লেখযোগ্য। এদিকে আসন্ন বর্ষার জন্য জেলার প্রস্তুতি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের দপ্তরে গতকাল বৈঠক করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। বন্যা প্রতিরোধ ব্যবস্থা, জল নিষ্কাশন, ত্রাণ প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে, বেড়েছে তাপমাত্রাও। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি বেশি। আগামী 3-4 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে প্রচারিত হয় বিকেল 5:30 থেকে। জুন মাসের প্রথম বৃহস্পতিবার আগামীকাল 4 জুন 2026 কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় ক্ষেত বাঁচাও অভিযান। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলার কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা ডক্টর ভানুপ্রকাশ মণ্ডল। ক্ষেত বাঁচাও অভিযান এ বিষয়ে প্রশ্ন থাকলে ফোন করবেন আমাদের এই নম্বরে 9434921300। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন স্বচ্ছ ভারত অনুষ্ঠান।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের স্বচ্ছ ভারত অনুষ্ঠান। আজ স্বচ্ছ ভারত অনুষ্ঠানে আমরা এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ চক্রের অন্তর্গত 20 নম্বর মুরাগোয়ার গভর্নমেন্ট স্পন্সার্ড প্রি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়টি নতুন গ্রাম অঞ্চলের মধ্যে বহরমপুর থেকে 8 কিলোমিটার দূরে বহরমপুর লালবাগ রাজ্য সড়কের পাশেই অবস্থিত এই বিদ্যালয়টি। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক অসীম কুমার দাস এবং সীমা বোস। তো এখন আমরা এক এক করে ওনাদের সঙ্গে কথা বলবো। তো প্রথমে প্রধান শিক্ষক পরেশবাবুর সঙ্গে কথা বলি। এই যে নির্মল বিদ্যালয় অভিযান প্রকল্প, এই নির্মল বিদ্যালয় অভিযান আপনি কিভাবে আপনার বিদ্যালয়ে শুরু করলেন?
2: আমি 2007 সালে

0: বিদ্যালয়ে যোগদান করেছি, তখন থেকেই আমরা বিদ্যালয়টাকে পরিষ্কার রাখার চেষ্টা করতাম এবং পরিষ্কার করতামও। তখন কিন্তু নির্মল বিদ্যালয় উদযাপন সপ্তাহ বা এসব ধরনের কোনো প্রোগ্রাম ছিল না। পরবর্তীকালে আমাদের সুবিধা হয়ে গেল, এসব প্রোগ্রাম করার জন্যে সরকারি থেকে একটা প্রচেষ্টা এলো, একটা আপনার আলোচনা এলো। তো সেই কারণে আমরা প্রথমেই যেটা চেষ্টা করেছিলাম যে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দুরকম পরিবেশ থেকে আসে, এক গ্রামের পরিবেশ এবং তার বাড়ির পরিবেশ, দুই হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। তো বিদ্যালয়ে আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যদি তার বাড়িতে অপরিষ্কার বা অপরিচ্ছন্ন পরিবেশ হয় তাহলে কিন্তু কখনোই আমরা সাকসেসফুল হতে পারবো না। সেই কারণে আমরা প্রথমেই মাদিকে ডেকেছিলাম, একদিন মিটিং করেছিলাম। মিটিং করার পর আমরা বলেছিলাম যে আমাদের বিদ্যালয়ে যেমন ছাত্রছাত্রীর নখ দেখা হয়, জামা প্যান্ট পরিষ্কার করা হয়, বিদ্যালয় যেমন পরিষ্কার আছে বা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য প্রতি শনিবার করে একটা সভা হয়, তো এইগুলো আপনারা অ্যাটেন্ড করবেন, দেখুন, এবং আপনাদের বাড়িতেও ওটা করার চেষ্টা করবেন। কারণ আপনার শিশু আমার বিদ্যালয়ে থাকে 4 থেকে 5 ঘন্টা, আর বাকি 24 ঘন্টার মধ্যে আপনার কাছেই থাকে। তো যাই হোক, গার্জেনরা সেটা দেখেছিল, দেখার পর তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বর্তমানে এর সুফলগুলো আমরা পেয়েছি। এখন এই নির্মল বিদ্যালয় অভিযান সপ্তাহ পালনের সময় আমরা আবার গার্জেন দেখে দেখেছি গ্রামে গিয়ে পাড়ায় পাড়ায় একটা মিছিল টাইপের স্লোগান করা, ব্যানার লেখা এবং পথসভা করা, এগুলোও করেছি। ছাত্রছাত্রীরাও এখানে বক্তব্য রাখে, ছাত্রছাত্রীরাও তাদের মাদেরকে বলেছে যে, গার্জেনদের বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নখ কাটতে হবে, চুল কাটতে হবে। এমনও রিপোর্ট আছে যে অনেক ছাত্রছাত্রী তার মায়ের নখও কেটে দেয়। এই রিপোর্টও আমাদের কাছে আছে যে তোমার হাতে নখ থাকলে মাস্টারমশাই বকবে। এবং আমাদের প্রতিদিন বিদ্যালয়ে যে প্রার্থনা হয় সেখানেও আমাদের একটা নখ দেখার ব্যবস্থা থাকে। ঠিক এইভাবে গভর্নমেন্টের প্রোগ্রাম সাকসেসফুল হওয়ার আগে আমরা কিন্তু একটা ট্রাই করেছিলাম, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভালো লাগে বলুন।
1: আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কত?
0: 43 হচ্ছে ছেলে আর 51 হচ্ছে মেয়ে।
1: এই যে আপনার বিদ্যালয়ের মধ্যে এত গাছপালা রয়েছে, তো এই গাছপালাতে অনেক সময় নোংরা হয়, তবুও দেখছি আপনার বিদ্যালয় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিভাবে সম্ভব হচ্ছে বা কিভাবে রাখছেন?
0: আচ্ছা দেখুন, এই গাছপালা যেগুলো দেখছেন এগুলো কিন্তু আমার নয়, এটা গ্রামের সম্পদ, ছাত্রছাত্রীর সম্পদ, এবং আমার পূর্ববর্তী টিচার অসীম কুমার দাস মহাশয় বহরমপুর থেকে এই গাছগুলো সব এনে লাগিয়েছিলেন 2002-01 দিকে। সেই গাছগুলো আজ বড় হয়েছে, দেখতে ভালো লাগছে, আমরা মানে সাজানো বাগান পেয়েছি বলতে হয়। এই বাগানটা রক্ষা করার দায়িত্ব আমাদের 4 জন শিক্ষক আছেন, আমি আছি, অসীম কুমার দাস মহাশয় আছেন, সীমাদি আছেন, রঞ্জনবাবু আছেন, এবং সর্বোপরি ছাত্রছাত্রী আছে। তারাও এই মাঠটাকে সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা সমেত এবং গ্রামের বড় বড় ছেলে যারা আছে তারাও মাঝে মধ্যে এসে তাদেরকে বললেও তারা কিন্তু করে দেয়। মোটামুটি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা একটু সুন্দর হয়ে আছে আর কি। মাঝে মধ্যে একটা প্রচার থাকে যে মাঠ কেউ যদি অপরিষ্কার করে পরের দিন তাকে স্কুলে ডাকা হবে, অর্থাৎ স্কুলের অবর্তমানে। তো মোটামুটি এখন সুফলটা ভালোই আছে।
1: আপনার বিদ্যালয়ে শৌচাগার আছে তো?
0: শৌচাগার ছেলেদের মেয়েদের সম্পূর্ণ আলাদা, 4টে শৌচাগার আছে এবং ট্যাপের জল আছে, তাতে জলেরও কোনো অসুবিধা নেই। আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে আমরা একটা লোক রেখেছি, সে সপ্তাহ অন্তর পরিষ্কার করে, এবং মাঝে মধ্যে যদি কোনো জটিল পরিস্থিতি হয় তাহলে সে সাথে সাথে এসে করে দেয়, একটা পয়সা বেয়ার করতে হয়।
1: আপনার এখানে যেসব ছাত্রছাত্রীরা বলুন এবং আপনারা যেসব যে পানীয় জল খান, সেই পানীয় জলের ব্যবস্থা কী আছে?
0: পানীয় জলের ব্যবস্থা হচ্ছে যে ট্যাপের জল আমাদের যেটা উঠছে সেটা শুধুমাত্র ওই খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া এবং থালা বাটি ধোয়া। কিন্তু পানীয় জল বলতে আমার এখানে অধিকাংশ ছেলেই বোতলও করে বাড়ি থেকে জল আনে। দ্বিতীয়ত 2টো টিউবওয়েল আছে এবং টিউবওয়েলগুলো একটু গভীর টিউবওয়েল, জলগুলো আমরা টেস্ট করেছি, জলগুলো খুব খারাপ না, তবে একটু আয়রন। তো এই 2টো টিউবওয়েলই আমার পানীয় জলের জন্য উপযুক্ত বলে মনে করি আর কি, এবং ছাত্রছাত্রীরাও এটা খেয়ে কোনোদিন কোনো অভিযোগ করেনি।
1: আপনার বিদ্যালয়ে শিশু সংসদ গঠন করেছেন তো?
0: আমার শিশু সংসদ আমরা 2008 সালে তৈরি করেছিলাম। তারপরে প্রতি বছর জানুয়ারি মাসে একটা মিটিং হয়, সেখানে যারা স্কুল থেকে চলে যায় নতুন কিছু মন্ত্রী ওখানে নিয়োগ হয়, আবার কিছু মন্ত্রী ছাঁটাই হয়। বর্তমানে যেমন আপনার আবার জানুয়ারি মাসে হচ্ছে নতুন করে একটা মন্ত্রিসভার ফরমেশন হয়েছে, তো এখন এটা রানিং হবে, আবার 31শে ডিসেম্বর এদের কার্যকাল শেষ হয়ে যাবে, আবার নতুন করে হবে। স্বাস্থ্যমন্ত্রী আছে, ক্রীড়ামন্ত্রী আছে, খাদ্যমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, তারা নিজের নিজের দপ্তর দেখভাল করে।
1: আপনার বিদ্যালয়ে নিশ্চয়ই মিড ডে মিল আছে?
0: হ্যাঁ, মিড ডে মিল হয়, মিড ডে মিল প্রতিদিনই হয়, বিশেষ কারণেও এখনও পর্যন্ত বন্ধ দেখিনি। আমাদের এখানে কোনো মিড ডে মিলে রান্না বা স্বয়ংঘর গ্রুপ নিয়ে কোনো গণ্ডগোল অশান্তি কিছুই নেই। ছাত্রছাত্রীরাও এখানে সহযোগিতা করে, গার্জেনরাও সহযোগিতা করে। খাওয়া দাওয়ার মান সেটা আমি নিজে মুখে বললে হবে না, আপনি ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করবেন এবং যারা রান্না করে তাদেরকেও জিজ্ঞাসা করবেন যে আমরা কেমন সহযোগিতা করি। আর ওরাও রান্না যারা করেন ওনারাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ার আগে, রান্নার আগে জিনিসপত্র পরিষ্কার

0: রান্নাঘর পরিষ্কার করা, এগুলো মানে দেখে নেন না বিশ্বাস না হলে, এগুলো করে এবং এই ব্যাপারে কোনো অবজেকশন নেই।
1: এবার আমরা কথা বলবো এই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সীমা বোসের সঙ্গে। তো সীমা দি, আপনি বলুন যে এই প্রোগ্রামে আপনার ভূমিকা কি?
2: আমি তো এককভাবে এটা নিয়েই সবাই মিলেই আর কি চেষ্টা করছি। হ্যাঁ, আমরা মোটামুটি স্কুলে 10:30 মধ্যে উপস্থিত হই এবং তারপরে যেটুকুনি সময় আমরা পাই, আমরা প্রত্যেক ক্লাস টিচাররা নিজের নিজের ক্লাসের ছেলে মেয়েদের নিয়ে নিজের নিজের ক্লাসে গিয়ে সকলে মিলে হাত লাগায় লাগিয়ে প্রতিদিন ম্যাট তুলে, ম্যাট ঝেড়ে, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করি এবং সেগুলো ঠিকভাবে পেতে দিই, তারপর টেবিল চেয়ার মোছা। আর ঝুল ঝাড়া তো প্রতিদিন সম্ভব হয় না, এটা সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে, যেমন শনিবারের দিন এটা আমরা করে থাকি। সেদিন জানলা দরজা পরিষ্কার, ঝুল ঝাড়া, এগুলো মোটামুটি আমরা করি, প্রত্যেক শনিবারেই এটা করি।
1: এই কাজটা করতে গিয়ে ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কীরকম লক্ষ্য করেছেন?
2: হ্যাঁ, ওই টাইমের মধ্যে যারা উপস্থিত হয় তাদের নিয়ে করি, তারপর যারা পরে উপস্থিত হয় হয়তো তাদের বলে দিই যে কাল একটু তাড়াতাড়ি আসবে, তারা আসে পরের দিন তাড়াতাড়ি, দিয়ে তাদের নিয়ে করি। ওরা খুব আগ্রহের সঙ্গে আমাদের সাথ দেয়। আমাদের প্রত্যেকটা ক্লাসে একটা করে ডাস্টবিন আছে, আমরা শিখিয়ে দিয়েছি যে যেখানে সেখানে কাগজপত্র ফেলবে না এবং ওরা ওই নির্দিষ্ট জায়গাতেই কাগজপত্র ফেলে।
1: এই যে আপনার বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে যে ডাস্টবিনগুলো রয়েছে এবং সেখানে যে ময়লা বা কাগজ ফেলা হচ্ছে প্রতিদিন, সেগুলো আপনারা কি করেন?
2: সেটা আমরা প্রতিদিন ভর্তি হয়ে গেলে একটা বাইরের একটা নির্দিষ্ট জায়গায় ফেলি, আর ভর্তি না হলে সেটা থেকে যায় সপ্তাহের একটা দিন, ওই শনিবার দিনই বলতে গেলে সেই দিনই আমরা আর কি সেটা পুড়িয়ে দিই। তাছাড়া আমাদের কাগজপত্র ছাড়া অন্য কোনো কিছু ক্যারি প্যাকেট এগুলো আমাদের হয় না, কারণ ওরা বাড়ি থেকে টিফিন নিয়ে আসে না, স্কুলেই মিড ডে মিল খায়, এবং কেউ যদি মনে করে যে নিয়ে আসবো তারা টিফিন বক্সেই নিয়ে আসে, কোনো দিন ক্যারি প্যাকেটে করে কোনো টিফিন আনা টানা এগুলো করে না।
1: এবার আমরা কথা বলবো এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জন সরকারের সঙ্গে। তো আপনি বিদ্যালয়ে প্রথম যখন আসেন তখন এই বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতাটা কীভাবে বজায় রাখেন বা কীভাবে দেখেন?
3: প্রথম থেকেই ছাত্র ছাত্রীদের সঙ্গে আমি এই নির্মল বিষয়টা কী সেই জিনিসটা একটা আলোচনা করেছিলাম, এবং আমাদের প্রাত্যহিক জীবনে আমরা ছোট ছোট বিষয়গুলো পালন করে কীভাবে আমরা সুস্থ থাকতে পারি, ছোটোখাটো যে রোগবালাইগুলো আছে সেগুলো থেকে আমরা কীভাবে মুক্ত থাকতে পারি, এই সমস্ত বিষয়গুলো আমি ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করতাম প্রথম থেকেই। এবং সরকারি যে প্রয়াস এটা আমি অবশ্যই ভীষণভাবে আন্তরিকভাবে আমি সমর্থন জানাই সরকারকে, খুব সুন্দর একটা প্রচেষ্টা। এটার মাধ্যমে আমরা আমাদের বিদ্যালয়, শুধুমাত্র যে আমাদের বিদ্যালয়ের চারিপাশ সেটা নয়, সেই সঙ্গে আমাদের আশেপাশের যে গ্রাম সেগুলোতে বিভিন্ন রকম র্যালি এবং স্থানে স্থানে পথসভা ইত্যাদির মাধ্যমে ছাত্রছাত্রীর সহযোগেই আমরা কিন্তু শুধুমাত্র আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেই নয়, সেই সঙ্গে আমাদের গ্রাম্য জীবনগুলোতেও, যে মানে গ্রাম্য মানুষদের মধ্যেও একটা নির্মল যে বিষয়টা সেই একটা সচেতনতা বোধ আমরা জাগ্রত করতে সক্ষম হয়েছি।
1: এবার আমরা কথা বলবো এই বিদ্যালয়ে যারা মিড ডে মিল রান্না করেন সেলফ হেল্প গ্রুপে, তাদের মধ্যে একজনের সঙ্গে। তো আপনার নাম?
4: মুক্তা সরকার।
1: আপনারা গ্রুপে কজন আছেন?
4: আমরা 15 জন আছি গ্রুপে।
1: আপনারা 15 জন কি প্রত্যেক দিন আসেন?
4: না, আমরা প্রতিদিন 3 করে আসি।
1: এই মিড ডে মিল রান্নার আগে যে বাসনপত্রগুলো আপনারা কিভাবে পরিষ্কার করছেন?
4: আমরা বাড়ির থেকে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্কুলে আসি, আসার পর মাস্টারমশাই দিদিমণি সবাই যখন আমাদের রান্নার ওখানে সব জিনিসপত্র দিয়ে দেন, তারপরে আমরা তখন ওই রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে বাসনপত্রগুলো কলে নিয়ে গিয়ে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে আবার ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে সেগুলো আমরা রান্নার কাছে নিয়ে যাই।
1: রান্না করতে গিয়ে তো অনেক সময় বাসনপত্র কালি ঝুলি ধরে, নোংরাও হয়, তো সেগুলো রান্নার পর আবার কিভাবে পরিষ্কার করেন?
4: রান্নার পরে সেগুলো আবার আমরা ভালো করে বালি সার অনেক মানে অনেক কিছু দিয়ে সেগুলো ভালো করে মেজে পরিষ্কার করে নিই।
1: মিড ডে মিল রান্নার দায়িত্বে আছেন আরেকজন সদস্যা, আপনার নাম?
5: অর্চনা মণ্ডল।
1: মিড ডে মিল রান্নার পর যে পরিবেশন করেন ছেলেদেরকে সেটা কিভাবে করেন?
5: তো পরিবেশনটা করি আমরা, আগে বাড়ি থেকে আসি, এসে আমরা রান্নাঘরে ঢুকি, রান্নাঘরটা আগে ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে তারপরে আমরা লকড়ি খড়িগুলো আগে উঠোনে মেলে দিই, মেলার পর একটু শুকাই, তারপরে আমরা আবার রান্নাঘরে তুলে তখন রান্না করি। রান্না করার পর আমরা চাল দেই, চালটা ঝেড়ে নিই কুলো কুলো ঝেড়ে নিয়ে ভালো করে 2-3 করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তখন আমরা ইয়েতে দিই কড়াই, কড়াই দেওয়ার পর রান্নাটা হয়ে গেল। রান্নাটা হয়ে যাওয়ার পর তাহলে 1 পর আমরা ই করলাম, ঢেকে রাখলাম, ঢেকে রেখে সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম, নিয়ে তখন বাচ্চাদেরকে সব বসিয়ে দিলাম, বাচ্চাদেরকে বসিয়ে দেওয়ার পর তখন খেতে শুরু করলাম। শুরু করার পর ছেলেপেলে যখন বলে যে আমাদেরকে এবার খেতে দিতে হবে, খেতে দিই, দিয়ে যখন

0: পেলে বলে যে আমরা এখন ভাত নিব, তরকারি নিব, ওরা যতক্ষণ না বলে ততক্ষণ আমরা মনক্ষণ দিয়েই যাই।
1: এখন আমরা কথা বলবো এই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে। তো প্রথমে যার সঙ্গে কথা বলবো, আচ্ছা তোমার নাম?
2: শরণ মণ্ডল।
1: তুমি কোন ক্লাসে পড়ো?
2: থ্রি।
1: তুমি বিদ্যালয়ে প্রতিদিন আসো?
2: হ্যাঁ।
1: আসতে ভালো লাগে?
2: স্কুলে পড়াশোনা হয় তার জন্য ভালো লাগে স্কুলে আসতে।
1: তুমি কি বিদ্যালয়ের শিশু সংসদে কোনো দায়িত্বে আছো?
2: হ্যাঁ।
1: কোন দায়িত্বে আছো?
2: স্বাস্থ্যমন্ত্রী।
1: স্বাস্থ্যমন্ত্রী, তো স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তুমি কি কাজ করো বিদ্যালয়ে?
2: বিদ্যালয়ে কারো চুল বড় আছে, তার নখ বড় আছে, তাই দেখা, তার জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী।
1: পেয়েছি আরেকজন ছাত্রীকে, তোমার কি নাম?
3: পাপড়ি মণ্ডল।
1: তুমি কোন ক্লাসে পড়ো?
3: ক্লাস থ্রি।
1: তুমি বিদ্যালয়ে প্রতিদিন আসো?
3: হ্যাঁ।
1: আসতে কেমন লাগে?
3: খুব ভালো লাগে। স্কুলে আমরা এসে পড়াশোনা করি, মাস্টার মশাইরা আমাদেরকে ভালোবাসেন, তাই আমার স্কুলে আসতে খুব ভালো লাগে।
1: আচ্ছা তোমাদের বিদ্যালয়ে মিড ডে মিল চালু আছে?
3: হ্যাঁ।
1: মিড ডে মিল খেতে কেমন লাগে?
3: খুব ভালো লাগে।
1: তুমি বিদ্যালয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখো?
3: প্রথমে এসে আমরা মাস্টার মশাইদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজটা করে বিদ্যালয়ে।
1: আচ্ছা তোমাদের স্বাস্থ্যবিধানের একটা গান আছে না, তো ওই গানটা একটু আমাদের শোনাতে পারবে?

খুব খুব ভালো গিয়েছো। আমরা এতক্ষণ ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের স্বাস্থ্যবিধানের গানটা শুনলাম, তোমরা এই গান অনুযায়ী তোমরা সবকিছু ঠিকঠাক পালন করবে, তবেই তোমাদের স্বাস্থ্য ঠিক থাকবে, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারবে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আমরা এতক্ষণ কথা বলছিলাম মুর্শিদাবাদ চক্রের 20 নম্বর মুরাগোয়ার JSFP স্কুলের স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। তো এই বিদ্যালয়ের স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমাদের খুবই ভালো লাগলো এবং সবাই খুব তৎপর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, বিদ্যালয়ের মাস্টারমশাইরা এবং ছাত্রছাত্রীরা যারা মিড ডে মিল রান্না করেন সবাই। তো আশা করব যে এই বিদ্যালয় আরও পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে এগিয়ে যাবে, আরও ভালো করবে, ছাত্রছাত্রীরা সব স্বাস্থ্যসম্মত হবে, তারা নিজ নিজ দায়িত্ব সব ঠিকঠাক পালন করবে, এই আশা নিয়ে আজকের স্বচ্ছ ভারত অনুষ্ঠান শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: স্বচ্ছ ভারত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে অতুল প্রসাদের গান। প্রথম গানের শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

শুনছেন অতুল প্রসাদের গান, কৃষ্ণা চট্টোপাধ্যায়ের পরেই শিল্পী সুশীল চট্টোপাধ্যায়।

শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে অতুল প্রসাদের গান। শিল্পীরা ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়, সুশীল চট্টোপাধ্যায়, সুপ্রীতি ঘোষ এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায়। অতুল প্রসাদের গানের অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

0: আজ সন্ধ্যের আসরের সমস্ত শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা এবং এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা সবেমাত্র জুন মাসের 3 তারিখে এসে পৌঁছেছি। বিস্তর চিঠি আসছে পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকে। নিউজ অন এআইআর অ্যাপের দৌলতে এখন আকাশবাণী সর্বত্র, তাই বিভিন্ন প্রান্ত আকাশবাণীতে চলে আসছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, শুধু পশ্চিমবঙ্গ বলি কেন, যে কোনো জায়গা থেকেই তো শোনা যায় আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান। আর আমরা তার উদাহরণ পাই বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা থেকে আমাদের বন্ধুরা আমাদেরকে চিঠি পাঠান। যেমন প্রথম চিঠি যেটি আমার হাতে রয়েছে বীরভূম থেকে এসেছে, দ্বিতীয় চিঠি এসেছে হুগলি থেকে, আরও একটি চিঠি রয়েছে আমার সেটিও হুগলি থেকে লেখা। তো প্রথম চিঠিতে চলে যাব, আপনারা জানেন অনুভবে বর্ষা এই বিষয়ে চিঠি লেখা হয়েছে অসীম মণ্ডল, গ্রাম এবং ডাকঘর ঠিবা ভায়া লাভপুর বীরভূম থেকে লিখছেন উনি। বাঙালি জীবনে 6টি ঋতুর প্রতিটিরই নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল, আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকেরই। তবে বর্ষা ঋতু প্রাকৃতিক এক অপরূপ দান। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বর্ষার শীতল জলের স্পর্শে ধরিত্রী শান্ত এবং সজীব হয়ে ওঠে। বর্ষা আমাদের ধুলি মলিন প্রকৃতিকে ধুয়ে মুছে একদম নতুন রূপ দেয়। এটি কেবল প্রকৃতির রূপ বদলায় না, মানুষের মনেও এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি জাগায়। চাষিরাও এক নতুন আশার আলো দেখতে পায়, কারণ প্রয়োজনীয় ফসল এই ঋতুতেই উৎপাদিত হয়। বর্ষার স্নিগ্ধ ছোঁয়া, বৃষ্টির একটানা শব্দ আর মেঘের গম্ভীর গর্জন আমার মনকে ভীষণভাবে প্রভাবিত করে। ভিজিয়ে দেওয়া মাটির গন্ধ, প্রিয়জনের স্মৃতি, এক অদ্ভুত রোম্যান্টিক বা উদাসীন ভালো লাগার অনুভূতি জাগিয়ে তোলে, যা আমার মনকে সহজেই ছুঁয়ে যায়। এই বর্ষার শুরুতেই প্রকৃতিতে প্রথম কদম ফুল ফোটে। কদম ফুলকে তাই আবহমান কাল ধরে বর্ষার দূত হিসেবে গণ্য করা হয়। তাই তো কবি গিয়েছেন, বাদল দিনেরও প্রথম কদম ফুল করেছ দান। বর্ষার যেমন ভালো দিক আছে, তেমনি কিছু সমস্যাও আছে। বর্ষার বৃষ্টিতে যেমন চাষিদের মুখে হাসি ফোটে, তেমনি অতিবৃষ্টিতে ফসল বিনষ্ট হয়। সমস্যা থাকা সত্ত্বেও বর্ষা আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ। তাই সব মিলিয়ে বর্ষা আমার জীবনের শ্রেষ্ঠ এবং প্রিয় ঋতু। অসীম মণ্ডল, গ্রাম এবং ডাকঘর ঠিবা ভায়া লাভপুর বীরভূম থেকে লিখেছেন আজ সন্ধ্যার আসরের আজকের প্রথম চিঠি। চিঠির পরে আবারও যাব চিঠিতে, হ্যাঁ, কিন্তু তার আগে বিজ্ঞাপন বিরতি।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
3: অন্য ফাঁদে
4: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: অনুভবে বর্ষা এই নিয়ে ছোট্ট একটি কবিতা না বলে ছড়া বলা যেতে পারে, কিন্তু অবশ্যই এর গুরুত্ব অনেকখানি। ছড়ার আকারে লিখেছেন আমাদের বন্ধু এই অনুভবে বর্ষা নিয়ে অভিজিৎ মণ্ডল, শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখেছেন। উনি লিখছেন, বর্ষা তুমি দুষ্টু ভীষণ, থাকছো না মোর কাছে, একটু ছোঁয়া লাগিয়ে দিয়েই পালাচ্ছ পাহাড়ের বাঁকে, কেন তুমি করছো এমন লুকোচুরি খেলা? একটু কাছে বসো আমার, আমি যে বড় একেলা। দেহ মনে আগুন জ্বলে, ঘুম নেই দুই চোখে, তোমায় ছাড়া আর পারি না যে, বোঝো না আছি কত দুঃখে। সত্যি গরমের জ্বালা সহ্য করতে না পেরে বর্ষার আবাহন, বর্ষাকে ডাকা, সে তো আদি অনন্তকাল ধরে আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে আমরা বলেছি। এবং সেই সঙ্গে প্রকৃতিতে যখন বর্ষা আসে আমরা সেটা অনুভব করতে চাই। বর্ষা না হলেও মাঝে মাঝে কয়েক পশলা বৃষ্টি হয়তো হচ্ছে আমাদের জেলায় বা আশেপাশে কোথাও কোথাও, কিন্তু অনুভবে বর্ষা যখন আজ সন্ধ্যার বিষয়, তখন আমরা বর্ষাকে তো অনুভব করবই। আর বর্ষাকে অনুভব করলে যেমন মনের শান্তি, তেমনি কখনো কখনো তো অশান্তিও হয়, সবটাই যে শান্তি তা তো নয়। আসুন মান্না দের গানে কি বলছেন দেখি।

আজ সন্ধ্যার আসরে এবারের চিঠি লিখে পাঠিয়েছেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন মাহেশ হুগলি থেকে। উনি লিখছেন, চৈত্র থেকে জ্যৈষ্ঠ ধরা যখন তৃষিত, বাংলার ঘরে ঘরে প্রার্থনা, আল্লাহ ম্যাঘ দে পানি দে, আশার আশীর্বাদ নিয়ে আসে আষাঢ়, আসে তার সজল রসধারা নিয়ে। স্বভাবতই বর্ষার আবির্ভাব তখন যে কোনো মানুষের কাছে প্রিয় পাত্র হয়ে উঠবে এ বলার অপেক্ষা রাখে না। এবার আমার শৈশবের স্মৃতির এক বর্ষার সকালের স্মৃতি কথা শোনাব তোমাকে। আমি তখন বছর দশকের স্কুল পড়ুয়া, একান্নবর্তী পরিবারের সদস্য। আমাদের বাড়ির পাশেই ছিল কয়েক ঘর মৎস্যজীবী পরিবারের বাস। আমার বাবা এবং কাকা একটা কারখানায় কাজ করতেন। বাড়ির থেকে একটু দূরে ছিল এক দাদার মুদিখানা দোকান। আষাঢ়ের এক সকালে এক মৎস্যজীবী এসে একজোড়া ইলিশ মাছ দিয়ে গেলেন বাড়িতে, বললেন পরে দাম নিয়ে যাবেন। আবার রাতের ডিউটি শেষ করে কাকা যখন বাড়ি ফিরছিলেন, তাঁর হাতেও একজোড়া ইলিশ। আবার মুদির দোকানের দাদা যখন বাড়িতে জল খাবার খেতে এলো, আসার সময় একজোড়া বড় ইলিশ নিয়ে হাজির। সব মিলিয়ে কেজি দশেক মাছ হয়েছিল সেদিন। 14 জনের সংসারে খেয়ে শেষ করতে আমাদের এক সপ্তাহ লেগেছিল। এই ঘটনা আজ থেকে 60-65 বছর আগের, তবু স্মৃতি এখনো উজ্জ্বল। ভাবি আর এটাকে স্বপ্ন বলেই মনে হয়। সর্বেশ্বর পাল, উমাঙ্গন মাহেশ হুগলি থেকে লিখেছেন মনের এই কথা, অনুভবে বর্ষা এই শিরোনামে। সত্যি তো বর্ষার বৃষ্টি, একঘেয়েমি, পেঁচপেঁচে কাদা, এগুলো যেমন রয়েছে, সেই সঙ্গে ভোজন রসিকদের মনে ইলিশ মাছের যে আনন্দ, এটা তো একটা আলাদা করে পাওয়া। আর বর্ষা মানেই ইলিশ, বর্ষা মানেই খিচুড়ি, বর্ষা মানে আরও অনেক কিছু। সেই সঙ্গে বর্ষা মানে কিছু পাওয়া, এক্সট্রা পাওয়া, আবার কিছু না পাওয়া। এই না পাওয়ার তালিকায় কী কী আছে, কী কী থাকতে পারে ভাবুন, ভেবে লিখুন, আর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। ঠিকানা আজ সন্ধ্যা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, ডাকসূচক 742101, পোস্ট বহরমপুর, জেলা মুর্শিদাবাদ। লিখুন, লিখতে থাকুন। যারা এখন কলম ধরেননি, এখনও ধরেননি, তাঁদের জন্য লেখার বার্তা পাঠিয়ে দিলাম।

না, মুর্শিদাবাদ জেলা বা আশেপাশের জেলাতে বর্ষা এখনও এতটা রিমঝিম করে ঝরছে না যেখানে বলা যেতে পারে যে বর্ষা তুমি ঝরো না গো অঝোর ধারে। কিন্তু অনুভবে তো বর্ষা রয়েছে। আমরা যারা বর্ষাকে ভালোবাসি, আমরা যারা বর্ষা প্রিয় মানুষ, তাদের অনুভবে তো বর্ষা রয়েছে সব সময়। আর সেই অনুভবে বর্ষার একটা রূপ হয়ে উঠতে পারে, এরকম একটা দৃশ্য হয়ে উঠতে পারে এরকম, যেখানে প্রেয়সী হয়তো আসতে পারছে না বর্ষার জন্য। একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন প্রিয় ঋতু ছিল বর্ষা, কাজী নজরুল ইসলামের বহু গানের মধ্যে আমরা বর্ষাকে পাই, বাংলার বহু কবিদের মধ্যে, সাহিত্যিকদের মধ্যে বর্ষা নিয়ে লেখা উঠে এসেছে বারে বারে, এটা আমরা যেমন পাই, তেমনি অন্য রূপও রয়েছে বর্ষার। আমরা জানি যে বর্ষার প্লাবনে দুকুল ভেসে যায় নদীর, গৃহহারা হন মানুষে, কোথাও কোথাও বন্যাও দেখা যায়। একদিকে বর্ষার স্নিগ্ধ রূপ, নস্টালজিক রূপ, অন্যদিকে তার অন্য রূপ, যে রূপ বিড়ম্বনার, যে রূপ বিরক্তিকর, যে রূপ উৎপাতের। তাই আপনারা আমাদের দপ্তরে বর্ষার রূপ নিয়ে চিঠি লিখুন, আপনার রূপ কোনটা ভালো লাগে, অর্থাৎ আপনার অনুভবে বর্ষা কেমন, এই নিয়ে আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম। ভালো থাকুন সবাই, যিনি যেখানে আছেন। শেষ করছি আজকের রাত সন্ধ্যায়।

0: তুলে ধরে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
1: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থা।

0: কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
1: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন, এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বণ্টনকে সমর্থন করুন।
0: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
2: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
4: শুনছিলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 8 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে,

0: তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের বিমান উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফেসলে লিয়ে গয়ে হ্যায়, জিসমে আজ কি জো ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টারবাইন ফিউল উসকা জো প্রাইস বড়া হ্যায় অর উসকা জো ইম্প্যাক্ট আ রাহা হ্যায় এভিয়েশন সেক্টর পে উসকো মিটিগেট করনে কে লিয়ে 10,000 crore রুপিস কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
0: মন্ত্রী আরো জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক ও বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: दिल्ली के पॉल्यूशन को रोकने के लिए एक लगातार कई स्टेप्स लिए जा रहे हैं। उन स्टेप्स में एक बहुत बड़ा निर्णय लिया गया कि जो 40% कंट्रीब्यूशन है पार्टिकुलेट मटेरियल का, वो ट्रांसपोर्टेशन सेक्टर के कारण आता है और उस ट्रांसपोर्टेशन में जो सबसे बड़ा कंट्रीब्यूटर है हैवी ट्रक्स और बसेस, पुराने ट्रकों और बसों को रिप्लेस करने का इसमें फैसला लिया गया है।
0: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পালাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভা 31 নম্বর জাতীয় সড়কে খাগাড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে 4 লেনে পরিণত করার জন্য 3,936 কোটি টাকা অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করেন। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডঃ জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও 12 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় DK শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী তার কার্যকালের জন্য শুভকামনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের কল্যাণে কেন্দ্র কর্ণাটক সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভায় নৌশের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন।
2: আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধী ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে অ্যাম্পিথিয়েটার, সেই অ্যাম্পিথিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকা প্রশংসা করতে পিছু পা হব না।
0: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসমীয়া পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। দিল্লির মালভিয়া নগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত।

0: হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে, আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। আহতদের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানের প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদনপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামী 3 মাস ধরে এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণ চলবে। পাশাপাশি প্রতি 7 দিন অন্তর নতুন করে কতজনের আবেদন যাচাই হয়েছে সেই তথ্য প্রকাশ করবে সরকার। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান, প্রকল্পে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে প্রাপকদের তালিকা ব্লক, পঞ্চায়েত এমনকি প্রয়োজন হলে বুথ ভিত্তিক স্তরেও প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছানের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় নেপাল একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদারী রাষ্ট্র। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিশেষ ও বহুমুখী সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারত নেপালের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। জাতীয় মানবাধিকার কমিশন উত্তরপ্রদেশের ঝাঁসিতে ওড়িশার এক আদিবাসী মেয়েকে পাচার, বিক্রি এবং যৌন নিপীড়ন করার খবরের প্রেক্ষিতে ওড়িশা ও উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশক এবং ঢেঙ্কানালের জেলা শাসককে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে মানবাধিকার কমিশনের 2 সপ্তাহের মধ্যেই এই বিস্তারিত রিপোর্ট তলব করেছে। কেন্দ্র তথ্য সম্প্রচার মন্ত্রক পরিচালিত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়া NFDC, NFAI কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সমস্ত পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র সফলভাবে 4K রেজলিউশনে পুনরুদ্ধার করেছে। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। একই প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয়বার কার্লসেন প্রজ্ঞানন্দের কাছে পরাজিত হলেন। উল্লেখ্য, কার্লসেন ক্লাসিক্যাল দাবায় মোট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই আজ রাত 8টায় নানা রঙের গান, 8:30 আইনি কথা, ভারতীয় উত্তরাধিকার সংক্রান্ত মামলাসমূহ, এ বিষয়ে আইনজীবী নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর, শিল্পী সুদীপ কুমার ঘোষ। 9:30 শুনবেন অনুরোধের আসর, ছায়াছবির গান রাত 10টায়। 10:30 গিটার, শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 10:45 আধুনিক গান সুচিত্রা ঘোষের কণ্ঠে। রাত 11টায় লোকগীতি, শিল্পী অরুণ দাস বাউল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 11:10 থেকে। খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র। সঞ্চয়িত প্রচার তরঙ্গে আজ রাত 8টায় ছায়াছবির গান, হিন্দি ছায়াছবিজ্ঞান, 8:15 ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হরাইজন, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন, রাত 11:10 থেকে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে।

0: আমি ডক্টর অশোকানন্দ কোনার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এমন দুটি রোগ যাতে ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, সুতরাং আমাদের জানা দরকার যে আমাদের শরীরে এই দুটি মারণ রোগ আছে কিনা। তার জন্য প্রথমেই দরকার একটি ব্লাড টেস্ট করা। ব্লাড টেস্টের মাধ্যমে আমরা যদি জানি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সরকারি ব্যবস্থায় বা বেসরকারি ব্যবস্থাতেও যারা এই রোগের চিকিৎসা করেন তাদের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার। কিন্তু দুটি জিনিস খুব যেটা আমাদের জানা দরকার বা বলা দরকার, সেটা হচ্ছে এটা যেহেতু ভাইরাসটি ব্লাডের মাধ্যমে বা রক্তের মাধ্যমে বা ইনফেক্টেড সিরিঞ্জের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সুতরাং আমরা যদি কোনো ইঞ্জেকশন নেবার আগে ভালো করে ভেবে দেখি যে কি সিরিঞ্জ দিয়ে আমাদের ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে, এবং ব্লাড ট্রান্সফিউশনের আগে ঠিক মতো পরীক্ষা করে ব্লাডটা দেওয়া হচ্ছে কিনা, তাহলেই কিন্তু এটাকে অনেকটা ঠেকিয়ে রাখতে পারা যাবে।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
4: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
5: আকাশবাণী কলকাতা, একটু পরে স্থানীয় সংবাদ।
6: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
7: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে তৃণমূল কংগ্রেসের বিভাজন স্পষ্ট হল। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে প্রায় 2 কোটি মহিলা উপকৃত হবেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো শক্তিশালী করতে আরও 32 একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হবে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে 18 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সমন জারি করেছে ইডি। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ আজ পরিচালন সমিতির প্রাক্তন সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করেছে। আসছি বিস্তারিত খবরে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রবীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভা নৌসের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। এই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরাজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী মনে করেন।
9: অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়। এটা গোটাটা একটা টিম, ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে। কারোর নাম বিরোধী দল নেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদল নেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত।
8: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। এদিকে দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক কমিটি এবং দলের সমস্ত শাখা সংগঠনকে ভেঙে দেওয়া হচ্ছে। আরও জানানো হয়েছে, দল প্রতিটি স্তরে আত্মসমালোচনা, কাজের মূল্যায়ন এবং সাংগঠনিক পর্যালোচনা শুরু করবে। এই পর্যালোচনার ভিত্তিতে মূল দল এবং সমস্ত শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুভেন্দুবাবু বলেন, রাজ্য প্রশাসনের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ থেকেই প্রকল্পটির কাজ শুরু করা গেল।
10: আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো।
8: নারী ও শিশু বিকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল জালিয়াতি ধরা পড়ার কারণেই সরকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।
11: আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব।
8: উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। জেলায় জেলায় আজ শিবিরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। পুরুলিয়ায় উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উদ্বোধনে জেলার 20টি ব্লক সরাসরি যুক্ত ছিল। পূর্ব বর্ধমান জেলার টাউন হলে অন্নপূর্ণা যোজনার সূচনা করেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল। অনুষ্ঠানে 100 উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। নবান্নে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে নদিয়ার কৃষ্ণনগরে রবীন্দ্রভবনে আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই জেলায় আপাতত 2,60,000 নাম নথিভুক্ত হয়েছে। উপস্থিত ছিলেন জেলাশাসক শ্রীকান্ত পল্লী। এক উপভোক্তা জানান,
12: আমার নাম মৌসুমী ভৌমিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের জন্য, মেয়ে মহিলাদের জন্য যে অন্নপূর্ণা যোজনার ফর্ম যে আইন করলো, আর তাতে আমরা খুব খুশি এবং এটা মহিলাদের আত্মনির্ভরতার জন্য খুব বড় একটা পদক্ষেপ। এটা আমরা আমাদের নিজের ব্যক্তিগত প্রয়োজনে হোক, সংসারের প্রয়োজনে হোক এবং মেয়েরা তাদের পড়াশোনার খরচ হোক, যেভাবে হোক মহিলারা নিজের ইচ্ছা মতো নিজের মন মতো একটা খরচা করার সুযোগ পেল।
8: দার্জিলিং জেলাতে উপভোক্তারা আজ অন্নপূর্ণা যোজনার সুবিধা হাতে পেয়েছেন। এ উপলক্ষে শিলিগুড়ি ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিকাশ রুহেলা। হুগলি জেলার পান্ডুয়া ব্লক অফিসে অন্নপূর্ণা যোজনার ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরি। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্পর্কে আকাশবাণীর একটি প্রতিবেদন।
13: অন্নপূর্ণা যোজনার উদ্বোধনের দিনই একাধিক প্রশাসনিক ও জনকল্যাণমূলক সিদ্ধান্তে সিলমোহর দিল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা। এদিনের বৈঠকে খাদ্য, আইন, সমাজকল্যাণ এবং প্রশাসনিক ক্ষেত্রের একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে মা ক্যান্টিনের নাম পরিবর্তন করে মা আহার করা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে 390টি কেন্দ্রের পাশাপাশি আরও 110টি নতুন কেন্দ্র চালু হবে, ফলে রাজ্য জুড়ে মোট 500টি কেন্দ্র থেকে 5 টাকায় খাবার দেওয়া হবে। সপ্তাহে 2 দিন ডিম, 2 দিন মাছ এবং বাকি দিনগুলিতে নিরামিষ খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে সব্যসাচী নাথ মিত্রের নিয়োগেও অনুমোদন দিয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাসিক একত্রিত বেতন 18,000 থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 1 জুন থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে। সমাজকল্যাণ ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেলে নিকাশি নালায় কাজ করতে গিয়ে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি এবং দুর্ঘটনায় স্থায়ী অক্ষমতার ক্ষেত্রেও ক্ষতিপূরণ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ তপশিলী জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও অর্থ কর্পোরেশনের পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর 354টি পদ অনুমোদন করেছে মন্ত্রিসভা। সরকারি মহলের মতে, নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকার এবং জনমুখী কর্মসূচির রূপরেখা স্পষ্ট করতে এই ধারাবাহিক সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
8: ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনীকে আরও প্রায় 32 একর জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিএসএফ এর হাতে সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার প্রস্তাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাব নেওয়া হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বতন সরকার পয়লা বৈশাখী ধার্য করেছিল। রাজ্যের ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে মন্ত্রিসভা দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 20 জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বছরভর কর্মসূচির মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘরে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনার বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, উন্নয়নের কাজে রাজ্য সরকার বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকায় এলাকায় কোনো বৈষম্য করবে না। নবান্নের এই বৈঠকে বিজেপি বিধায়কদের পাশাপাশি বিরোধী তৃণমূল কংগ্রেসের 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। এরা হলেন ফিরহাদ হাকিম, জাভেদ খান প্রমুখ। রাজ্য সরকার চলতি সপ্তাহে মন্ত্রিসভার নতুন সদস্যের দপ্তর বন্টন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগামী শুক্রবার মন্ত্রিসভার নতুন 35 জন সদস্যের মধ্যে দপ্তর বন্টন করা হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে 18 জন বাংলাদেশী নাগরিককে পুলিশ আটক করেছে। এদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা কুলতলির গোদাবড় এলাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিল। এরাজ্যে আটকে থাকা বিভিন্ন রেল প্রকল্পগুলি ত্বরান্বিত করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। ওইদিন তিনি নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার কালীঘাট রোডের বাড়িতে গিয়ে আজ সমন ধরিয়েছেন ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসা আপাদের জন্য তাকে আগামী 15 জুন ইডির দপ্তরে তলব করা হয়েছে। মধ্য কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে অস্ত্র উদ্ধারের ঘটনায় কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কলেজে নিয়ন্ত্রণ কায়েম করেছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। তৃণমূল কংগ্রেসের 2/3 বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে তৃণমূল কংগ্রেসের বিভাজন স্পষ্ট হল। রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণ যোজনায় আজ আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।
14: विपणन कंपनियों को 10,000 करोड़ रुपए की एक मुश्त बजटीय सहायता देने का निर्णय लिया है। नई दिल्ली में मंत्रिमंडल की बैठक के बाद सूचना और प्रसारण मंत्री अश्विनी वैष्णव ने कहा कि भारतीय विमानन कंपनियों की सहायता के लिए ये आत्मनिर्भर कोष 36 महीने के लिए लागू रहेगा।
15: ATF प्राइस स्टेबिलाईजेशन फंड में एक सेल्फ सस्टेनिंग रिवॉल्विंग फंड बनाया गया। ATF प्राइस फॉर द एयरलाइन कैरियर्स who want to participate in this, उनको एक स्टेबल ATF प्राइस अभी करंट क्राइसिस के दौरान मिलेगा। इससे हमारे एंटायर एविएशन सेक्टर में करीब 70 लाख से अधिक जो जॉब्स हैं, जिनके ऊपर इम्पैक्ट पड़ना आरंभ होने लगा था बिकॉज ऑफ द स्ट्रेस इन द सेक्टर, वो इससे सिग्निफिकेंटली मिटिगेट होगा।
14: मंत्रिमंडल ने दिल्ली राष्ट्रीय राजधानी क्षेत्र में पुराने ट्रकों और बसों को नए वाहनों से बदलने के लिए राष्ट्रीय राजधानी क्षेत्र योजना बोर्ड को सहायता प्रदान करने की योजना को भी मंजूरी दे दी है। श्री वैष्णव ने बताया कि योजना के अंतर्गत लगभग 2 लाख ट्रक और 16,000 बसें BS6 या इलेक्ट्रिक वाहनों से बदली जाएंगी।
16: दिल्ली के पॉल्यूशन को रोकने के लिए एक लगातार कई स्टेप्स लिए जा रहे हैं। उन स्टेप्स में एक बहुत बड़ा निर्णय लिया गया कि जो 40% कंट्रीब्यूशन है पार्टिकुलेट मटेरियल का, वो ट्रांसपोर्टेशन सेक्टर के कारण आता है और उस ट्रांसपोर्टेशन में जो सबसे बड़ा कंट्रीब्यूटर हैवी ट्रक्स और बसेस, पुरानी ट्रकों और बसों को रिप्लेस करने का इसमें फैसला लिया गया है।
14: मंत्रिमंडल की आर्थिक कार्य समिति ने उड़ीसा में रामेश्वर से पारादीप तक 163 किलोमीटर से अधिक लंबे तटीय राजमार्ग के निर्माण को भी मंजूरी दे दी है। मंत्रिमंडल ने बिहार में राष्ट्रीय राजमार्ग 31 और 231 के खगड़िया पूर्णिया खंड को 4 लेन करने को भी मंजूरी दी है। इसकी लागत 3,936 करोड़ रुपये से अधिक होगी। कर्नाटक में वरिष्ठ कांग्रेस नेता डी के शिव कुमार ने आज राज्य के 25वें मुख्यमंत्री के रूप में शपथ ली। राज्यपाल थावरचंद गहलोत ने उन्हें पद और गोपनीयता की शपथ दिलाई। सिद्धारमैया मंत्रिमंडल में गृह विभाग संभाल रहे डॉक्टर जी परमेश्वर ने उप मुख्यमंत्री पद की और 12 विधायकों ने कैबिनेट मंत्री के रूप में शपथ ग्रहण की। प्रधानमंत्री नरेंद्र मोदी ने श्री डी के शिव कुमार को बधाई दी है। श्री मोदी ने कहा कि केंद्र सरकार जनता के कल्याण के लिए कर्नाटक सरकार के साथ मिलकर काम करेगी। पश्चिम बंगाल विधानसभा में ऋतव्रत बैनर्जी को विपक्ष का नेता नियुक्त किया गया है। विधानसभा अध्यक्ष द्वारा तृणमूल कांग्रेस के बागी विधायकों के एक समूह को अलग विधायक दल के रूप में मान्यता देने के बाद ये नियुक्ति हुई है। उधर कोलकाता में पूर्व मुख्यमंत्री ममता बैनर्जी ने भाजपा पर विभाजन की साजिश रचने का आरोप लगाया है। राष्ट्रीय राजधानी दिल्ली के मालवीय नगर में एक होटल में आग लगने से 21 लोगों की मौत हो गई। आग पर काबू पा लिया गया है। राष्ट्रपति द्रौपदी मुर्मू, उपराष्ट्रपति सीपी राधाकृष्णन, प्रधानमंत्री नरेंद्र मोदी और गृह मंत्री अमित शाह ने हादसे पर दुख व्यक्त किया है। श्री मोदी ने प्रत्येक मृतक के परिजन को प्रधानमंत्री राष्ट्रीय राहत कोष से 2-2 लाख रुपये तथा घायलों को 50,000 रुपये की अनुग्रह राशि दिए जाने की घोषणा की है। वेनेजुएला की कार्यवाहक राष्ट्रपति डेल्सी एलोइना रोड्रिग्स गोमेज 5 दिन की भारत यात्रा पर आज नई दिल्ली पहुंची। उनके साथ एक उच्च स्तरीय शिष्टमंडल भी आया है। इससे पहले भी वे अलग अलग पदों पर रहते हुए भारत का दौरा कर चुकी हैं। सुश्री डेल्सी रोड्रिग्स प्रधानमंत्री नरेंद्र मोदी के साथ द्विपक्षीय वार्ता करेंगी। बैठक में ऊर्जा सुरक्षा, व्यापार और निवेश, दवा, स्वास्थ्य सेवा, परिवहन और नवीकरणीय ऊर्जा जैसे क्षेत्रों में सहयोग बढ़ाने पर विशेष ध्यान दिया जाएगा। भारत में अमेरिका के राजदूत सर्जियो गौर ने कहा है कि प्रस्तावित भारत अमेरिका अंतरिम व्यापार समझौते का 99% काम पूरा हो चुका है। मुंबई में उन्होंने कहा कि दोनों देश बाकी बचे मुद्दों को सुलझाने में लगे हैं और अगले कुछ सप्ताह में समझौते को अंतिम रूप दिया जा सकता है। श्री गौर ने दोनों देशों के रिश्तों को आधुनिक समय की सबसे महत्वपूर्ण साझेदारियों में से एक बताया। इंडोनेशिया ओपन बैडमिंटन टूर्नामेंट के पुरुष सिंगल्स में आयुष शेट्टी प्री क्वार्टर फाइनल में पहुंच गए हैं। मिक्स डबल्स में रोहन कपूर और ऋत्विका शिवानी गद्दे की भारतीय जोड़ी ने भी प्री क्वार्टर फाइनल में जगह बना ली है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
17: गुड इवनिंग, दिस इज आकाशवाणी, द न्यूज रेड बाय साइरा मुज्तबा। The Union Cabinet has approved one-time budgetary support of 10,000 crore rupees for oil marketing companies to provide ATF price stabilization support to Indian Airlines for their domestic and international operations. The support will be provided to companies to facilitate stable ATF pricing for airlines during the ongoing period of exceptional fuel price volatility arising from the West Asia crisis. Briefing media in New Delhi, Information and Broadcasting Minister Ashwini Vaishnaw said, "This is a self-sustaining revolving fund which will help to stabilize ATF prices for scheduled Indian carriers." The Union Cabinet has also approved a scheme for support to the National Capital Region Planning Board for replacement of old trucks and buses in the Delhi NCR area with a financial outlay of 9,585 crore rupees. The Cabinet Committee on Economic Affairs has also approved the construction of a new coastal highway from Rameshwar to Paradeep in Odisha, spanning a total length of over 163 kilometers. In a major political development in West Bengal, Ritubrat Banerjee has been appointed as the leader of the opposition in the West Bengal Legislative Assembly. The appointment follows the Assembly Speaker's reported recognition of a rebel group of Trinamool Congress legislators as a separate legislature party. Ritubrat, a former CPIM Rajya Sabha MP who later joined the Trinamool Congress, secured the backing of nearly 60 MLAs, enough to cross the two-thirds mark required under the anti-defection law. The move has triggered a major split within the Trinamool Congress. Mamata Banerjee's faction had earlier nominated Shobhan Dev Chattopadhyay as leader of the opposition. Speaking to reporters after meeting the speaker, Ritubrat claimed that the dissident legislators now constitute the real and main opposition in the House. In Karnataka, senior Congress leader D.K. Shivakumar was sworn in as the 25th Chief Minister of the state. Governor Thabar Chand Gehlot administered the oath of office. Dr. G. Parameshwar, who held the home portfolio in the Siddaramaiah cabinet, was sworn in as Deputy Chief Minister. 12 legislators also took oath as cabinet ministers. Prime Minister Narendra Modi has congratulated D.K. Shivakumar on taking oath as the Chief Minister. In a social media post, Mr. Modi conveyed best wishes to him for his tenure. In a massive fire at a hotel in Malviya Nagar of Delhi, 21 people lost their lives while 40 were rescued this morning. DCP of South Delhi, Anant Mittal, said the fire has been successfully extinguished with the assistance of 8 fire tenders. The cause of the fire is yet to be ascertained. President, Vice President and Prime Minister have expressed grief over the loss of lives in the fire incident. Union Minister for Environment, Forest and Climate Change Bhupinder Yadav said India has emerged as the world's second largest solar market. In a social media post, the minister highlighted that the country overtook the US in annual solar capacity additions in 2025. Mr. Yadav emphasized that the achievement reflects the nation's rapid clean energy growth, helping ensure efficient, reliable, and sustainable solar infrastructure. Acting President of Venezuela, Delcy Eliana Rodriguez Gomez, has arrived in New Delhi on a 5-day visit to India. She is accompanied by a delegation comprising the ministers of Foreign Affairs, Economy and Finance, and others. During the visit, Ms. Rodriguez will hold bilateral discussions with Prime Minister Narendra Modi. Deputy Prime Minister and Foreign Minister of Laos, Thongsavan Phomvihan, called on President Draupadi Murmu at Rashtrapati Bhavan in New Delhi today. During the meeting, the President said that both the countries share close civilizational ties reflected in the common heritage of Buddhism and the Ramayana. She also said that the celebration of the 70th anniversary of establishment of diplomatic relations is a significant milestone in India-Laos bilateral ties. IMD has issued an orange alert for heavy to very heavy rainfall over Kerala and Mahid tomorrow. Heavy rainfall is also expected over Uttarakhand, parts of northeastern India, West Bengal, Karnataka, Konkan, Goa, Tamil Nadu, Puducherry, Karaikal, Andaman and Nicobar Islands and Lakshadweep during the next 2 days. And in badminton, India's Ayush Shetty entered the second round of the Indonesia Open Super 1000 after defeating China's Wang Hong Yang in a comeback victory. And that is the end of this news bulletin.
18: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয়ে ইসলামী গানে কাজী নজরুল। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 নম্বরে ডায়াল করতে পারেন। মনে রাখবেন আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় ইসলামী গানে কাজী নজরুল। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
19: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
20: নমস্কার, পতাকা কুইজ টাইম জুন মাসে স্বাগত সবাই। আপনারা জানেন প্রত্যেক মাসে প্রতি বুধবার রাত 8:30 বসে জমজমাটি প্রশ্নোত্তর পর্বের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা ডেকে নিই মূলত মুর্শিদাবাদের এবং সন্নিহিত জেলাগুলোর ছাত্রছাত্রীদের। সেই রকমই জুন মাসের পতাকা কুইজ টাইমে আমরা পেয়েছি অংশগ্রহণকারী তিনটি দলকে, শ্রীপদ সিং কলেজ, বেলডাঙ্গা 04 এবং তেঁতুলিয়া কুইজ সার্কেল। আপনাদের সঙ্গে আমরা মুক্তি হক, প্রবাল ধারা এবং নসিবুন নেশা নন্দিনী যাব চূড়ান্ত প্রতিযোগিতায়। তবে তার আগে আমরা নেব দলগত পরিচয়। জুন মাসের পতাকা কুইজ টাইমে প্রথম দল শ্রীপদ সিং কলেজ।
21: নমস্কার, আমার নাম মোহাম্মদ কাদির, আমি শ্রীপদ সিং কলেজে পদার্থবিদ্যা বিভাগে পড়ি।
22: নমস্কার, আমি চৈতন্য শর্মা, আমি শ্রীপদ সিং কলেজের প্রাক্তনী, বর্তমানে আমি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট একটি প্যাথোলজি সেন্টারের সাথে যুক্ত।
20: দ্বিতীয় দলের নাম বেলডাঙ্গা 04।
23: আমি আবু রায়হান, পতাকা কুইজ টাইমে আজ বেলডাঙ্গা 04 গ্রুপ থেকে আমি অংশগ্রহণ করেছি, বর্তমানে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছি।
20: গুড।
0: নমস্কার, আমার নাম মুর্শিদ রাসেল, আমি বেলডাঙ্গা থেকে আসছি এবং আমি বেলডাঙ্গা এসআরএফ কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হয়েছি এবং বর্তমানে আমি WBCS এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি।
20: তৃতীয় দল তেঁতুলিয়া কুইজ সার্কেল।
1: নমস্কার, আমি অর্কজ্যোতি মণ্ডল, তেঁতুলিয়া কুইজ সার্কেল থেকে আসছি, আপাতত আমি HS পাস আউট।
2: নমস্কার, আমি রকি পাল, আমি তেঁতুলিয়া কুইজ সার্কেল থেকে এসেছি, এবার আমি উচ্চ মাধ্যমিক দিলাম।
20: দলগত পরিচয় পর্বের পালা শেষ, আমরা যাচ্ছি চূড়ান্ত প্রতিযোগিতায়। পতাকা কুইজ টাইম জুন মাসে আসছেন প্রবাল স্যার, প্রথম রাউন্ড।
3: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
24: সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পতাকা কুইজ টাইমের জুন মাসের প্রতিযোগিতা। অন্যান্য মাসের মতোই এ মাসেও আমাদের প্রথম রাউন্ডের বিষয় হচ্ছে এই জেলা অর্থাৎ মুর্শিদাবাদ জেলা। এ বিষয়ক প্রথম প্রশ্ন যাচ্ছে প্রথম দল অর্থাৎ শ্রীপদ সিং কলেজের চৈতন্য শর্মা এবং মোহাম্মদ কাদিরের কাছে। তোমাদের বলতে হবে বাংলায় বসবাসকারী যিনি প্রথম ক্রাউন অফ ইন্ডিয়া উপাধি লাভ করেছিলেন তিনি একজন মুর্শিদাবাদ জেলাবাসী, তার নাম কি?
25: পাস।
24: পাস, পাস টু, টিম নাম্বার টু।
23: রামেন্দ্র সুন্দর ত্রিবেদী।
24: রামেন্দ্র সুন্দর ত্রিবেদী উত্তর ঠিক নাই। তৃতীয় দলের কাছে
1: রাখাল দাস বন্দ্যোপাধ্যায়।
24: না, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নন, সঠিক উত্তর হবে মহারানী স্বর্ণময়ী দেবী। যাক, আমাদের জানা হলো কিন্তু উত্তর সঠিক পাওয়া না যাওয়ার জন্য কোনো নম্বর দেওয়া গেল না। এবারে আমরা যাব দ্বিতীয় দলের কাছে। দ্বিতীয় দল অর্থাৎ বেলডাঙ্গা 04, তোমাদের জন্য প্রশ্ন। বেলডাঙ্গা 04 এ অংশগ্রহণ করেছে আবু রায়হান এবং মুর্শিদ রাসেল। তোমাদের জন্য প্রশ্ন, তোমরা বলবে এই জেলার একজন বিখ্যাত ব্যক্তি একবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছিলেন, তিনি হয়তো নির্বাচিত হননি কিন্তু অংশগ্রহণ করেছিলেন, তার নাম কি?
23: ত্রিদীপ চৌধুরী।
24: বলো।
23: ত্রিদীপ চৌধুরী।
24: ত্রিদীপ চৌধুরী একদম সঠিক উত্তর, যার কারণে তোমরা 10 নম্বর পেলে। আমাদেরকে এবার যেতে হবে 3 নম্বর দলের কাছে। 3 নম্বর দল অর্থাৎ তেঁতুলিয়া কুইজ সার্কেলের রকি পাল এবং অর্কজ্যোতি মণ্ডল। পলাশির যুদ্ধে পরাজিত হয়ে নবাব সিরাজউদ্দৌলা যখন মুর্শিদাবাদ ছেড়ে চলে যাচ্ছিলেন তখন তিনি যাঁর বিশ্বাসঘাতকতায় ধরা পড়েন এবং বন্দী হন তার নাম কি?
1: মীরজাফর।
24: মীরজাফর নয়, টিম ওয়ানের জন্য যাবে বোনাস হিসাবে এই প্রশ্নটা।
23: মীর কাসেম।
24: মীর কাসেম, মীর কাসেম তো প্রশ্নের সুরে উত্তর এলো না, মীর কাসেম নয়। সঠিক উত্তরের জন্য আমরা যাব টিম নাম্বার টু এর কাছে।
23: দানশা ফকির।
24: দানশা ফকির সঠিক উত্তর। তোমরা পেলে 5 এবং শেষ হলো এই রাউন্ডটা অর্থাৎ আমাদের জেলা বা মুর্শিদাবাদ জেলা রাউন্ডটা শেষ হলো। পরবর্তী রাউন্ড আসবেন মুক্তি স্যার।
3: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
20: দ্বিতীয় রাউন্ড সাহিত্য সংস্কৃতি। প্রথম প্রশ্ন শ্রীপদ সিং কলেজের চৈতন্য শর্মা মোহাম্মদ কাদিরের কাছে। বিচারক, গণদেবতা, আরোগ্য নিকেতন, 3টি উপন্যাস, বাংলা সাহিত্যের বিখ্যাত 3 উপন্যাস, একজনেরই লেখা, কে তিনি?
23: তারাশঙ্কর
20: বন্দ্যোপাধ্যায়। কারেক্ট অ্যান্সার। টিম নাম্বার টু, বেলডাঙ্গা 04 এর আবু রায়হান মুর্শিদ রাসেল। কে লিখেছেন গুপি গাইন বাঘাবাইন বলে কাহিনী?
23: উপেন্দ্রকেশর রায়চৌধুরী।
20: 10 নম্বর তোমাদের জন্য। আর তৃতীয় প্রশ্ন যাচ্ছে তৃতীয় দল তেঁতুলিয়া কুইজ সার্কেলের কাছে। কাকে বলা হয় বাংলা গদ্যের জনক, কে তিনি?
1: সুনীল গঙ্গোপাধ্যায়।
20: টিম নাম্বার 1,
23: অক্ষয় কুমার দত্ত।
20: টিম নাম্বার 2,
23: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
20: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইট ইজ এগেইন কারেক্ট অ্যান্সার, 5 ফর ইউ। টিম নাম্বার 3 কাছে পরের প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল?
1: পাস।
20: 1,
23: আনন্দমঠ।
20: কখনো না, আনন্দমঠ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা নয়। সঠিক উত্তরের জন্য আমরা টিম নাম্বার 2 এর কাছে যাব।
23: পথের দাবি।
20: পথের দাবি নিষিদ্ধ হয়েছিল সেই সময়। 5 ফর টিম নাম্বার 2। টিম নাম্বার 2 এর কাছে ডাইরেক্ট, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী তার প্রথম সিনেমা। এই ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন?
23: পণ্ডিত রবিশঙ্কর।
20: বাহ, 10 ফর ইউ। লাস্ট কোশ্চেন টিম নাম্বার 1 এর জন্য, শ্রীপদ সিং কলেজের চৈতন্য কাদির কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? পণ্ডিত শিব কুমার শর্মা।
25: সেতার।
20: টিম নাম্বার 3,
1: বীণা।
20: টিম নাম্বার 2,
23: সন্তুর।
20: সন্তুর কারেক্ট অ্যান্সার, 5 ফর টিম নাম্বার 2। আমরা শেষ করছি দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডের শেষে প্রবাল স্যার হিসেব করে বলবেন এখনো পর্যন্ত দৌড়ে কে কোথায় দাঁড়িয়ে।
3: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণি কলকাতা 13, ফোন নম্বর 0333987-3987।
24: দ্বিতীয় রাউন্ডের শেষে দলগত অবস্থান যা দেখতে পাচ্ছি তাতে শ্রীপদ সিং কলেজের চৈতন্য শর্মা এবং মোহাম্মদ কাদির তোমাদের মোট সংগ্রহ এই মুহূর্তে 10, বেলডাঙ্গা 04 আবু রায়হান এবং মুর্শিদ রাসেল তোমাদের সংগ্রহ এই মুহূর্তে 50, এবং তেঁতুলিয়া কুইজ সার্কেল তোমাদের এখনও কোনো স্কোর হয়নি, অর্থাৎ এই মুহূর্তে তোমরা জিরোতে অবস্থান করছো। এই অবস্থায় আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে, যার বিষয় হচ্ছে সমকালীন অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক প্রশ্ন। এই বিষয়ক প্রথম প্রশ্ন যাচ্ছে টিম নাম্বার 1 এর কাছে। তোমাদের বলতে হবে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে কয়েকটা দেশ সফরে আছেন, অন্তত একটা দেশের নাম বলো যে দেশে উনি গিয়েছিলেন।
21: ইউএই।
24: একদম সঠিক উত্তর, ইউএই। নেক্সট কোয়েশ্চেন টিম নাম্বার 2 এর জন্য। শিল্প সংস্কৃতির শহর 2026, প্রত্যেকটা বছরই শিল্প সংস্কৃতির শহর হিসাবে স্থান পেয়ে থাকে টাইম আউট ম্যাগাজিনে। প্রথম প্রকাশিত 20টা শহরের মধ্যে গর্বের বিষয় এবছর ভারতের একটা শহর আছে, শহরটার নাম জানতে চাইবো।
22: বারাণসী।
24: বারাণসী নয়। যাবো 3 নম্বর দলের কাছে।
22: কলকাতা।
24: কলকাতা নয়। 1 নম্বর দলের জন্য বোনাস হিসাবে যাচ্ছে
22: জয়পুর।
24: সঠিক উত্তর, জয়পুর। যাবো 3 নম্বর দলের কাছে প্রশ্ন নিয়ে। এখন বিদ্যালয়গুলোতে গ্রীষ্মকালীন অবকাশ চলছে, শেষ হলেই একটা নতুন নিয়ম লাগু করা হবে, চালু করা হবে, প্রার্থনা সঙ্গীত হিসাবে একটি সঙ্গীতকে আবশ্যিক করা হয়েছে, কি সেই সঙ্গীত?
22: বন্দে মাতরম।
24: বন্দে মাতরম, সঠিক উত্তর। তোমরা পেয়েছো 10 নম্বর। এবার তোমাদের জন্যই এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন। তোমাদেরকে বলতে হবে যে সম্প্রতি মুর্শিদাবাদ জেলায় একটি নতুন ইএমইউ রেল পরিষেবা শুরু হতে যাচ্ছে, বা হয়তো শুরু হয়ে গেছে। ইএমইউ বোঝো তো? তো ইএমইউ ওই ট্রেনটি কোথা থেকে কোথা অবধি যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে?
22: বহরমপুর থেকে লালগোলা।
24: একদম সঠিক উত্তর, বহরমপুর থেকে লালগোলা, নতুন একটা ইএমইউ সার্ভিস চালু হতে যাচ্ছে। যাবো 2 নম্বর দলের কাছে। বলতে হবে দেশের প্রথম শৈবাল বৃক্ষ, ইন্ডিয়াস ফার্স্ট অ্যালগি ট্রি, এটা তৈরি করেছেন দূষণ নিয়ন্ত্রণের জন্য, যেটা 25টা বৃক্ষের সমান অক্সিজেন সরবরাহ করতে পারে, এটা একটা কৃত্রিম ব্যবস্থা। তো সেটা ভারতের কোন জায়গাকার বিজ্ঞানীরা এটা করে সফল হয়েছেন, কোথাকার বিজ্ঞানীরা? জায়গাটার নাম বললে খুব ভালো হয়, রাজ্য বলতে পারলেও হবে, ঠিক আছে বলো।
22: তামিলনাড়ুর।
24: না, তামিলনাড়ু নয়। যাবো টিম নাম্বার 1 এর কাছে।
21: বেঙ্গালুরু।
24: না, বেঙ্গালুরু নয়।
22: মেঘালয়।
24: না, মেঘালয় নয়, এটা হচ্ছে ভোপাল, অর্থাৎ এটা হবে মধ্যপ্রদেশ। এবার যাব টিম নাম্বার 1 এর জন্য এই রাউন্ডের শেষ প্রশ্ন নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গে ড্রোন উৎপাদন কেন্দ্র বা ড্রোন হাব তৈরি হতে চলেছে কোন জেলায়, কোথায়?
22: পূর্ব মেদিনীপুর।
24: পূর্ব মেদিনীপুর নয়। যাব 3 নম্বর দলের কাছে।
22: পূর্ব বর্ধমান।
24: না, পূর্ব বর্ধমান নয়।
22: মুর্শিদাবাদ।
24: 2 নম্বর দল বলল মুর্শিদাবাদ, তাও নয়, সঠিক উত্তর হবে জলপাইগুড়ি। শেষ হলো সমকালীন বিষয়ক রাউন্ডটি, পরবর্তী রাউন্ড আসবেন মুক্তি স্যার।
3: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণি কলকাতা 13, ফোন নম্বর 0333987-3987।
20: অডিও ফোর্থ রাউন্ড, প্রথম প্রশ্নের সুযোগ টিম নাম্বার 1 এর কাছে। শিল্পীর নাম বলতে পারলে 10 নম্বর দেবো।

0: মনোময় ভট্টাচার্য,
1: টিম নাম্বার টু
2: রাঘব চ্যাটার্জি,
1: টিম নাম্বার থ্রি
3: পাস
1: ইনি শ্রীকান্ত আচার্য। টিম নাম্বার টুর কাছে আমরা যাচ্ছি, প্রশ্ন একই, মালিকা এ গজল তার উপাধি কে ইনি?

0: অ্যান্সার
1: গুলনার বেগম,
0: টিম নাম্বার থ্রি
1: পাস
0: ওয়ান
1: ফিরোজা বেগম,
0: না ইনি হচ্ছেন বেগম আক্তার বা আক্তারি বাই, টিম নাম্বার থ্রি। আগে মন দিয়ে শোনো, তারপরে প্রশ্ন।

0: কোন বাদ্যযন্ত্র বাজছে? টিম নাম্বার ওয়ান,
1: ভায়োলিন।
0: টিম নাম্বার ওয়ান
1: মাউথ অর্গান।
0: মাউথ অর্গান, কারেক্ট অ্যান্সার। ফাইভ ফর টিম নাম্বার ওয়ান। এবং আমরা শেষ করছি এই সপ্তাহের চতুর্থ রাউন্ড,
2: পতাকা কুইজ টাইম। জমজমাটি এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নিতে গেলে প্রতিযোগী দুজনের নাম, প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের ফোন নাম্বার টাইপ করে অনুগ্রহ করে মেসেজ করুন দুটি নম্বরের যে কোনো একটিতে, 9434860633 অথবা 9475877786। নম্বর দুটি আমি আবার বলছি, 9434860633 অথবা 9475877786। আমরা ডেকে নেব আপনাদের যথাসময়ে।
3: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
4: শুনছিলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মাসে প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবারে প্রচারিত হয় বিকেল 5:30 থেকে। আগামীকাল চৌঠা জুন, জুন মাসের প্রথম বৃহস্পতিবার কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের আগামীকালকের বিষয়, ক্ষেত বাঁচাও অভিযান। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ জেলার কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা ডক্টর ভানু প্রকাশ মণ্ডল। আপনারা সরাসরি প্রশ্ন থাকলে, ক্ষেত বাঁচাও অভিযান সম্পর্কে প্রশ্ন থাকলে ডায়াল করবেন 9434921300 নাম্বার, মনে রাখবেন নাম্বারটি 9434921300। মনে রাখবেন আগামীকাল কিষাণবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় ক্ষেত বাঁচাও অভিযান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

0: বাংলা আধুনিক গানের আসরে কবির সুমনের পরে শিল্পী অঞ্জন দত্ত।
1: একদিন বৃষ্টিতে বিকেলে

গানটি শুনলেন নচিকেতার কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন বাংলা আধুনিক গান। এবারের গানের শিল্পী কুমার শানু।

0: आप सुन रहे हैं
1: आकाशवाणी खबर पढ़ी अनिंदिता भट्टाचार्य। प्रथमे विशेष विशेष खबर। केंद्रीय मंत्रिसभा विमान जालानी मूल्य बृद्धि जनित चाप सामाल दीते तेल विपणन संस्थागुली के एककालीन 10,000 कोटी टाका बजेट बरादे प्रस्ताव अनुमोदन दिए। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দল নেতা নির্বাচিত হয়েছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দেরকে এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেটি চীনের ওয়েং হং ইয়াংকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
2: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফেসলে লিয়ে গয়ে, জিসমে আজ কি জো ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টারবাইন ফিউল উসকা জো প্রাইস বড়া হ্যায় অর উসকা জো ইম্প্যাক্ট আ রহা হ্যায় এভিয়েশন সেক্টর পে, উসকো মিটিগেট করনে কে লিয়ে 10,000 করোড় রুপিস কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
1: মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি

0: প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: দিল্লিকে পলিউশন কো রোকনে কে লিয়ে লগাতার কই স্টেপস লিয়ে যা রে উন স্টেপস মে এক বহুত বড়া নির্ণয় লিয়া গয়া কি জো 40% কন্ট্রিবিউশন হ্যায় পার্টিকুলেট মটেরিয়াল কা ও ট্রান্সপোর্টেশন সেক্টর কে কারণ আতা হ্যায় ওর উস ট্রান্সপোর্টেশন মে জো সবসে বড়া কন্ট্রিবিউটর হ্যায় হেভি ট্রাকস অর বাসেস পুরানি ট্রাকো অর বাসো কো রিপ্লেস করনে কা ইসমে ফয়সলা লিয়া গয়া।
0: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভা 31 নম্বর জাতীয় সড়কে খাগড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে চাল লেনে পরিণত করার জন্য 3,936 কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভার নওসের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন। আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে এবং অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা ডিকে শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওহারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তা শপথ বাক্য পাঠ করান। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডক্টর জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও 12 জন মন্ত্রী বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ডিকে শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। দিল্লির মালবিয়া নগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে এবং আহতদের প্রত্যেকে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানে প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
2: আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো।
0: নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকে এই প্রকল্পের সুবিধা পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও দক্ষিণ আফ্রিকা আজ ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ডক্টর নোমালু ঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকা সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন, সহায়ক পরিবেশ, স্টার্ট আপ এবং অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হতে হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে পশ্চিম এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র আকার নিয়েছে। কুয়েত জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী আজ ভোরের দিকে দেশের আকাশসীমায় প্রবেশ করা 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন প্রতিহত করেছে। এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জনবসতি এলাকায় খসে পড়ে। মন্ত্রক আরও বলেছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু অংশ সহ অসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। শ্রীলঙ্কার পরিকাঠামো শক্তি ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলির বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলিকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। শ্রীলঙ্কা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান লঙ্কা আইওসি পিএলসি 2026-27 সালের জন্য সাপুগাসকান্দা বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট এতে 3,16,000 লিটার লুব্রিকেটিং তেল সরবরাহ করতে প্রায় 40 কোটি শ্রীলঙ্কান মুদ্রার চুক্তি পেয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বর্তমান সংকটের সময় চীন ইরানকে সামরিক দিক থেকে সাহায্য করেছে এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। হাউস অ্যাপ্রিসিয়েশন সাব কমিটির এক শুনানিতে তিনি একথা জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, দলনেত্রী মমতা ব্যানার্জি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ওই পদে সম্মানজনক ইস্তফা দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। সরকার জাতীয় ক্রীড়া প্রশাসন আইন 2025-এর আওতায় জাতীয় ক্রীড়া ট্রাইব্যুনালের 2 জন সদস্য নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, যাদের ক্রীড়া জনপ্রশাসন এবং আইন বিষয়ে ব্যাপক জ্ঞান অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন করতে পারবেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেটি চীনের ওয়েং হংইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মিক্সড ডাবলসে রোহান কাপুর রুতভিকা গাদ্দে চীনা তাইপেই ইয়াং পো হুয়ান ও হু লিংফাংকে 21-14, 21-14 হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক বাস বাতিল করে BA6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: এখন শুনবেন আকাশবাণী নীতির আগামীকাল অর্থাৎ 4/6/2026 বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময়ে সকাল 5:56 থেকে। সকাল 6:05 সুচিন্তন শুনবেন।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। জলসাঘর একটু পরেই।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।

নমস্কার নমস্কার নমস্কার। জলসাঘরের আসরে স্বাগত জানাচ্ছি সকলকে। ছেলেবেলায় ইতিহাস পড়তে গিয়ে আমরা হয়তো সবাই একটি নাম মুখস্থ করেছি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। হ্যাঁ, এই বখতিয়ার খিলজি বাংলা জয়ের মধ্য দিয়ে এই অঞ্চলে মুসলিম শাসনের সূচনা হয় বলে মনে করেন যারা পণ্ডিত ব্যক্তি তাঁরা, অর্থাৎ ইতিহাস গবেষকগণ এ কথা মনে করেন। সালটা 1204, মতান্তরে 1206। সেই সময়ে এই অঞ্চলের বাসিন্দারা পরিচিত হন এক নতুন ধর্ম এবং নতুন সংস্কৃতির সঙ্গে, যে ধর্মের নাম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম এবং ইসলাম সংস্কৃতি আমাদের জনপদের জীবনযাত্রা এবং লোকাচারে এতটাই প্রভাব বিস্তার করে ফেলেছে পরবর্তীকালে, যে আমাদের ভাষা, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতিতে একটা স্বতন্ত্র ধারা জন্ম দিয়েছে। এই ধারায় এক উল্লেখযোগ্য উপজীব্য বিষয় হল বাংলা ভাষায় ইসলামী গান। অর্থাৎ বাংলা গানের যে ধারা, যুগ যুগ ধরে চলে আসছে যে ধারা, সেই ধারায় ইসলামী গান। সপ্তম শতকে দূর আরব দেশ থেকে যে ধর্মের নবযাত্রা সূচিত হয়েছিল, সেই ধর্মের উপাদান আচারকে বিশ্বাসকে ধারণ করেও বাংলা ভাষায় ইসলামী গান এক অনন্য সম্পদ। আর সেই সম্পদে কাজী নজরুল ইসলামের কলম যখন সংযোজিত হয়, তখন তার দূতি সব কিছুকে ম্লান করে দেয়। আর সেই দূতির ছটায় আলোকিত হবে আজকের অনুষ্ঠান, আজকের জলসাঘর। সেই ছটা উপভোগ করব সবাই, আমি আপনি সকলে। শিরোনাম ইসলামী গানে কাজী নজরুল ইসলাম।

কাজী নজরুল ইসলামের ইসলামী গান রচনার শুরুটা একেবারে যে নির্ঝঞ্ঝাট ছিল তা তো নয়। আমরা জানি প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন এর অনুরোধে কাজী নজরুল ইসলাম ইসলামী গান রচনা শুরু করেন। এ খবর আমার আপনার মতো অনেকেই জানেন যে একদিন আব্বাস উদ্দিন কাজী নজরুল ইসলামের কাছে এসে বললেন যে, কাজীদা, এই যে পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়াল, এরা উর্দু কাওয়ালি গায়, শ্রোতারা রেকর্ড কেনে, গান শোনে, বেশ জনপ্রিয় হয়, কিন্তু বাংলায় কেন ইসলামী গান হয় না? বাংলায় ইসলামী গান তৈরি করা যায় না? আপনি যদি ইসলামী গান রেখেন তাহলে মুসলমানের ঘরে ঘরে আবার উঠবে আপনার জয়গান। এ কথা যখন বললেন আব্বাস উদ্দিন আহমেদ কাজী নজরুল ইসলামকে, কবি কাজী নজরুলের প্রস্তাবটি বেশ ভালো লেগেছিল। তবে তিনি মুখে বলেছিলেন যে, আব্বাস, তুমি ভগবতীবাবুকে বলে তাঁকে রাজি করাও, তিনি রাজি হলে আমি রাজি। অগত্যা আব্বাস উদ্দিন গেলেন ভগবতীবাবুর সকাশে। ভগবতী ভট্টাচার্য সে সময় ছিলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ইনচার্জ। তিনি কথাটা শুনেই না করে দিলেন, কারণ তিনি লোকসান করতে চান না। কিন্তু আব্বাস উদ্দিন ভগবতীবাবুর পেছনে লেগেই রইলেন। আব্বাস উদ্দিন একদিন বললেন, একটা এক্সপেরিমেন্ট করুন না, যদি বিক্রি হয় তো ভালো হবে, আর যদি না হয় তাহলে আর রেকর্ড করবেন না, ক্ষতি কি? ভগবতীবাবু এবারে বললেন, নেহাতি নাছোর বান্দা আপনি, আচ্ছা করা যাবে। সেই প্রথম কাজী নজরুল ইসলামের হাত দিয়ে তৈরি হয়েছিল ইসলামী গান। ইসলামী যে গানটি তৈরি হয়েছিল সেটি সুপার ডুপার হিট আমরা জানি। এখনো প্রতি রমজান মাসের শেষে খুশির ঈদ আসে ওই গানের হাত ধরে। আজকের জলসাঘরে গান শোনাবো, তবে না, সেই গানটি নয়। কাজী নজরুল ইসলাম এবং আব্বাস উদ্দিনের বেশ কিছু গান রয়েছে যেগুলো কাজী নজরুল ইসলাম সুর করেছেন এবং লিখেছেন, এবং আব্বাস উদ্দিন আহমেদ সেগুলি গিয়েছেন। তো সেই গানের মধ্যে থেকে এখন একটি গান রয়েছে আপনাদের সকলের জন্য। এই যে গানটি রয়েছে সেই গানটিরও কথা, সেই গানটিও মানে আপনাদের জন্য রয়েছে, সেটিরও একটা গল্প আছে, সেই গল্পেতে আমরা যাব। কিন্তু আগে গানটা শুনব, পরে গল্পে যাব। গানটা শুনব 1936 সালে রেকর্ড করা গান, আব্বাস উদ্দিন আহমেদ গেয়েছেন কাজী নজরুল ইসলামের ইসলামী সঙ্গীত।

0: আমরা জলসাঘরের আসরে রয়েছি, আর এই আসরে সরাসরি আমাদের সঙ্গে যোগদান করতে আপনারা ডায়াল করতে পারেন 9434921300 নাম্বার অথবা 0348225968। দুটি রেকর্ড, দুটি খোলা রয়েছে, দুটি নাম্বার খোলা রয়েছে আপনাদের জন্য, 9434921300 এবং 0348225968। যে গানটি শোনালাম এতক্ষণ ধরে, যে গানটি বাজলো আপনারা জানেন, হে নামাজি আমার ঘরে, আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে এই গান। এই গানের একটি গল্পের কথা বলছিলাম, বন্ধু এসেছেন হয়তো আমাদের সঙ্গে কথা বলার জন্য। না, বন্ধু নেই আমাদের সঙ্গে। হ্যাঁ, যে কথাটি বলছিলাম যে একজন একটি গল্প, একদিন আব্বাসউদ্দিন কোত্থেকে যেন হন্ততন্ত হয়ে কবি কাজী নজরুলকে এসে বললেন যে, কাজীদা একটা আসন দিন আমাকে, যে আমার নামাজ পড়ার সময় হয়েছে, আমি নামাজ পড়ব, আর আপনি ততক্ষণে আমার জন্য একটি গান লিখুন বলেই হাতে ধরে থাকা পানটি দিয়ে দিলেন কবির হাতে। আব্বাসউদ্দিন আহমেদ বাজার থেকে পান কিনে নিয়ে এসেছিলেন কবির জন্য। আমরা সবাই জানি যে কাজী নজরুল ইসলাম পান খেতে খুব ভালোবাসতেন। বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য 9034825968। কোন বন্ধু, হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ, আব্দুল বাকি বিশ্বাস, বাড়িয়ানগর রানীতলা মুর্শিদাবাদ থেকে দাদা।
0: হ্যাঁ বলুন, আজকের বিষয় ইসলামী গানে কাজী নজরুল ইসলাম।
1: হ্যাঁ, তো আজকে এমন একজন মানে কবিকে নিয়ে যে আপনি গান রচনা মানে দিকে এগিয়ে আসছেন, তার জন্য ধন্যবাদ। তো যাই হোক, মসজিদেরও পার্শ্বে আমাই কবর দিও ভাই, নজরুল ইসলামের একটা ভালো গান। আর উনি যখন জেলখানায় ছিলেন তখন একটা গান ওনার ছেলেকে নিয়ে একটা গান যে করেছিলেন, যে আমার প্রাণের বুলবুল,
0: ভালো থাকবেন আপনিও এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন, যারা শুনছেন, সবাই ভালো থাকবো বলেই আমাদের এই আয়োজন। আসলে আমাদের মনের মধ্যেও তো কখনো কখনো নানা রকম মানে বিষয় জমে, সেইগুলোকে উজাড় করে দেওয়ার জন্য, সেগুলোকে পরিষ্কার করবার জন্য গানের প্রয়োজন হয়। আমরা জানি যে গানের মাধ্যমে থেরাপি হয়, আর যদি সেই গান কাজী নজরুল ইসলামের তৈরি করা হয় এবং ইসলামী গান হয়, তবে তো নিশ্চয়ই মনের আবর্জনা সেই থেকে দূর করা যায়, তাই না? ওই যে বললাম যে প্রথমে যে গানটি হয়েছিল রমজানের ওই রোজার শেষে, সেই গানটি কাজী নজরুল ইসলামের যে প্রথম ইসলামী গান তার ঠিক কিন্তু নয়। এর আগেও তিনি ছোটবেলায় গান লিখেছিলেন। তো যে গানটির কথা একটু আগে আমরা বলছিলাম যে হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, তো এই গানটি কাজী নজরুল ইসলাম ওই সময়, অর্থাৎ ওই আব্বাসউদ্দিন হন্তদন্ত হয়ে এলেন, এসে নজরুলের সামনে নামাজ পড়ছেন, সেই সময় আব্বাসউদ্দিন আহমদকে দেখে কাজী নজরুল ইসলাম এই গানটি লিখেছেন যে হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। তো সেই গানগুলো, যে গানগুলোর কথা বলছি, এগুলো একটি ইসলামী গান, কাজী নজরুল ইসলামের লেখা। আর সেই গানের মধ্যে প্রথম জীবনে, অর্থাৎ যখন লেটো দলে কাজী নজরুল ইসলাম যোগ দিয়েছিলেন এবং সেই সময় তিনি গান লেখার পাশাপাশি ইসলামী ভাবাদর্শের বেশ কিছু গান রচনা করেছেন, লেটো সময়ে তিনি পল্লী গীতি মানে পল্লী গ্রামের সুর দিয়ে বেশ কিছু ওই পল্লীগীতি রচনা করেছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে ইসলামী গানও রচনা করেছিলেন। মাত্র আট বছর বয়সে পিতাকে হারিয়ে মসজিদের মুয়াজিন এবং মক্তবের উস্তাদ হিসেবে তিনি কাজ করেছিলেন, এবং সেই সময় থেকে যে ইসলাম ধর্মের প্রতি তাঁর শিক্ষা অত্যন্ত প্রগাঢ়ভাবে মানসপটে দেখা দেয় এবং যার ছাপ আমরা পাই তাঁর ইসলামী সমস্ত সঙ্গীতে। যাব তাঁর লেখা পরবর্তী আরেকটি গানে। এই গানটি প্রথমে শুনব, প্রথম অংশটি শুনব অতি প্রাচীন একজন শিল্পীর, তারপরে এই গানটি আবার পরে আর একজন বর্তমান শিল্পী গিয়েছেন সেটিও শুনব। দুটি গানে মানে দুটি শিল্পীরই গানের কিছু কিছু অংশ রয়েছে এই গানের মধ্যে।
2: জন্ম পাপে মা

0: বন্ধু রয়েছেন জলসাগরের আসরে, হ্যালো কে রয়েছেন সঙ্গে?
1: মন্দা নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, তালপুকুর থেকে খোরশেদ ভাই বলুন।
1: বলছিলাম নজরুল ইসলামের ইসলামিক গান নিয়ে আপনি যে অনুষ্ঠান করছেন, তার জন্য আপনাকে জানাই আমাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। উনি প্রচুর ইসলামিক গান করেছেন এবং উনি একাধারে শ্যামা সঙ্গীত প্রচুর করেছেন, তাই তো শ্যামা সঙ্গীত অনুষ্ঠান হয়েছে না, আজকে হচ্ছে ইসলামিক গান নিয়ে। আপনি আমরা অনেক গানে আমি জানি, তো আপনি আপনার মনের মতো একটা গান প্রচার করবেন, খুব ভালো লিখছে অনুষ্ঠান, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
0: আর কিছু বলবেন?
1: আর কি বলবো, কত অনেক কিছু আর বলবো একটু।
0: হ্যাঁ বলুন।
1: নজরুল ইসলাম গান যেসবগুলো লিখেছেন বা গিয়েছেন নিজেও, তার মধ্যে রোজ হাসরে আল্লাহ তুমি করুণা বিচার, এই যে একটা গান, আল্লাহ আল্লাহ তুমি জাল্লাল জাহু, এই একটা গান। তারপরে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, এরকম প্রচুর গান আছে। যে আমি আর বেশি সময় নিব না, আপনি অনুষ্ঠান চালালে খুব ভালো লাগবে, এটুকুই বললাম।
0: ভালো থাকুন, কথা হবে আবারও। আমরা রয়েছি জলসাঘরের আসরে, আজকের জলসাঘরের আসরে ইসলামী গানে কাজী নজরুল এই শিরোনামে আলোচনা চলছে। কাজী নজরুল ইসলামের ইসলামী গানের ভাষার ক্ষেত্রে বহুভাষিক বৈচিত্র্য বাংলা সঙ্গীত জগতে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। আমরা বাংলা সঙ্গীত জগতে বেশ কিছু শব্দ পাই যেগুলো সংস্কৃত শব্দ থেকে এসেছে, লোকশব্দ তো রয়েইছে লোকসঙ্গীতের ক্ষেত্রে এবং বাংলা আধুনিক গান বা ছায়াছবির গানের ক্ষেত্রেও রয়েছে, কিন্তু এই যে শব্দ ইসলামী গানের ক্ষেত্রে, এই শব্দগুলি প্রকৃত ইসলামী আবহ সৃষ্টি করেছে। আমরা জানি যে ইসলাম ধর্ম আরব দেশ থেকে উদ্ভূত হওয়ায় ইসলামের অনেক পরিভাষা আরবি, এছাড়া তুর্কি এবং পারসিকদের মাধ্যমে আমাদের এই উপমহাদেশে ইসলামের মানে বিস্তার হয়েছে বলে আমরা এই বাংলা ইসলামী গানে আরবি, ফার্সি, উর্দু, হিন্দি কিংবা কখনো কখনো তুর্কি শব্দ বা সুর এগুলো পাই। তো এই যে শব্দ এবং সুর পাই, এগুলো কিন্তু খুব মানানসই ঠেকে বাংলা শব্দ ভাণ্ডার, সঙ্গীত জগতের শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয় সেইভাবে একইভাবে বাংলা সঙ্গীতের সুরও ভাণ্ডার সেটিও সমৃদ্ধ হয়। আমরা যাব পরের কাজী নজরুল ইসলামের ইসলামী গানে।
2: আয় মোদি পাগে হাপা, নিয়ে যাবে মোদি নারী, আয় মোদি

0: জলসাগরের আসনে বন্ধু এসেছেন ফোনে কথা বলার জন্য। হ্যালো, কে রয়েছেন ফোনের প্রান্তে?
1: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আব্দুল হাদি, বেলাইপাড়া, খৈরাটি, মুর্শিদাবাদ থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, আজকের বিষয় ইসলামী গানে কাজী নজরুল ইসলাম।
1: সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, কিংবা মসজিদেরই পাশে আমার কবর গৃহ হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা গান শুনিয়ে দেবেন যদি সম্ভব হয়। খুব ভালো অনুষ্ঠান, খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। নমস্কার,
0: ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। বাংলায় রচিত ইসলামী গান যে কেবল শুধুমাত্র বাংলা গানের সম্পদ তা তো নয়, সারা বিশ্বেই বিভিন্ন ভাষায় ইসলামের প্রশস্তি গেয়ে ইসলামী সঙ্গীত রচিত হয়েছে। ফলে বাংলা ইসলামী গান বিশ্ব সঙ্গীতেও বিশ্বের সম্পদ হিসেবে পরিগণিত। আমরা জানি যে মহানবী হযরত মুহাম্মদ যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সেদিন মদিনার শিশুরা তাকে অভিনন্দন জানাতে একটি গান গিয়েছিলেন, এবং সেই থেকেই সম্ভবত ইসলামী গানের সূচনা। তারপরে আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি সহ বিশ্বের নানা ভাষায় ইসলামী গান রচিত হয়েছে। আর ইসলামী সঙ্গীতের প্রধান দুটি প্রকার আমরা জানি, একটি হচ্ছে হামদ আর একটি হচ্ছে নাদ। এই এই হামদ এবং নাত এর যে বিষয় সেটা মূলত আল্লাহ তাআলার প্রশস্তি সূচক গান। নাত এ রাসূল বলতে মহানবী মুহাম্মদের প্রশস্তি সূচক গানকে বোঝানো হয়। তো এই রকম গান কাজী নজরুল ইসলাম রচনা করেছেন আমরা জানি। আমাদের বন্ধুরা ফোনের প্রান্ত থেকে বারে বারে বলে যাচ্ছেন যে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, এই গানটি বাজানোর জন্য। হ্যাঁ, অবশ্যই প্লে লিস্টে রয়েছে, তো আপনাদের সকলের জন্য, আপনাদের সকলের প্রিয় গান।

ইসলামী গানের অনেকগুলো শাখার মধ্যে সম্ভবত নাতে রাসুল রচনাতেই কাজী নজরুল ইসলাম তাঁর অসাধারণ শিল্প নৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন। তবে একথা অনস্বীকার্য যে তিনি অন্যান্য যে সমস্ত শাখা রয়েছে নাতে রাসুল ছাড়া অন্যান্য যে সমস্ত শাখা রয়েছে যেগুলোতে ইসলামী গান তিনি রচনা করেছেন, সেগুলোতে যে তাঁর দখল কিছুটা কম সে তো নয়। তিনি যেখানেই হাত দিয়েছেন সেটাই যেন সোনার মতো উজ্জ্বল হয়ে উঠেছে। মুসলমানদের জাগরণের জন্য তিনি অনবদ্য নানা ধরনের গান লিখেছেন, সেগুলো তো অবশ্যই প্রশংসার করা মানে বাহুল্য মাত্র, তাঁর প্রশংসা করা তো আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার। আসলে সেই প্রশংসার হয়তো আমরা যোগ্যই নই, তো তবুও তাঁর গান শুনলে আমরা যেন একটা অন্য জগতে চলে যাই, অন্য একটা বিচরণ হয় আমাদের মনের মধ্যে। সেই জায়গায় তিনি আমাদেরকে নিয়ে যেতে পারেন ইসলামী গানের সঙ্গে। কাজী নজরুল ইসলামের যদি তুলনা করি, যে আমাদের প্রথাগত হামদ বা নাতের যে আলোচনা সেটা তুলে ধরতে গেলে দেখা যায় যে কাজী নজরুল ইসলামের যে সমস্ত শব্দ চয়ন এবং সুর, সেগুলো ভাব এবং ভাষার একটা গভীরতর দিক। সব দিক থেকেই এই গান অতি উচ্চ মানের, সে কথা গবেষকরা বারে বারে বলেন। নজরুলের একটি রাসুল রচনার বিশেষ দিক হচ্ছে তাঁর বেশিরভাগ গানেই মহানবী শাহকে দেখিয়েছেন একজন মানবীয় চরিত্র হিসেবে, যিনি শিশুকালে মায়ের কোলে কখনো কেঁদে উঠেছেন, তিনি কখনো মেষ চড়ান রাখাল বালকের মতো, এই রকম বিভিন্নভাবে তিনি তুলে ধরেছেন। নবীজির প্রশস্তি গাইবার জন্য তাঁর আধ্যাত্মিক সত্তার তুলনায় তাঁর মানবিক চরিত্রের পরিস্ফুটন তিনি বারে বারে করেছেন, অর্থাৎ কাজী নজরুল ইসলাম বারে বারে করেছেন, এ কথা আমরা জানি। যাব পরবর্তী গানে।

0: কাজী নজরুল ইসলাম রচিত যতগুলো ইসলামী গান পাওয়া গেছে তার মোট সংখ্যা 280টি প্রায়। প্রকৃত সংখ্যা হয়তো একটু বেশি হবে, তবে যে কয়টি গান পাওয়া গেছে তার ভিত্তিতে বলা যায় যে ইসলামী গান রচনায় তিনি সর্বাধিক রচয়িতা হিসেবে আজও অপ্রতিদ্বন্দ্বী। যদি তার গানের সুর এবং মান নিয়ে কথা হয়, তবে তিনি নিঃসন্দেহে একমাত্র ব্যক্তি এবং তিনি বাংলা গানের ক্ষেত্রে এই ইসলামী গান রচনার একদম অপ্রতিদ্বন্দ্বী, এ তো বলাই যায়। তবে তাঁর যে গান, সেই গানের মধ্যে 80% গানের সুর সংযোজন তিনি নিজে করেছেন এবং এক্ষেত্রে বলা যায় যে 46টি গান, 280টির মধ্যে 46টি গান অন্যদের দ্বারা সুরারোপিত। এর মধ্যে যারা সুর দিয়েছেন তার মধ্যে কমল দাশগুপ্ত রয়েছেন, কে মল্লিক রয়েছেন, গিরিন চক্রবর্তী রয়েছেন, পিয়ারু কাওয়াল রয়েছেন, সুবল দাশগুপ্ত রয়েছেন, আব্দুল করিম খাঁ রয়েছেন, আব্বাসউদ্দিন আহমেদও রয়েছেন। তো এইরকমভাবে তার গানগুলোকে আমরা পাই। আজকের জলসাঘরের আসর তো আরও বেশ কিছুক্ষণ চললে আরও ভালো লাগতো, আরও বেশ কিছু গান আপনাদের শোনানো যেত, আরও বেশ কিছু কথা বলার ছিল, কিন্তু ঘড়ির কাঁটা তো জানান দিচ্ছে আসর থেকে বিদায় নিতে হবে। তাই বিদায় নেবার আগে আপনাদের জন্য তাঁর রচিত এই গানটি।
1: আল্লাতে যার পূর্ণ ইমান কোথা

0: কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।
1: সুমন চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় সাধনচন্দ্র সর্দারের কারিগরি সহায়তায় আজকের জলসাগরের আসর এই পর্যন্তই।

আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেব আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল বৃহস্পতিবার চৌঠা জুন, প্রতিদিনের মতোই আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। 5:52 শুনবেন বন্দে মাতারম, সকাল 6টায় অমৃতবাণী, এরপরে ভক্তিগীতি, 6:30 রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি, সকাল 8টায় শুভ সকাল অনুষ্ঠান, বিকেল 3:10 দিনান্তিকা, বিকেল 5:30 কিষাণবাণী অনুষ্ঠান, সন্ধে 6:05 লোকগান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সন্ধে 6:40 ভক্তিগীতি, 7:10 আজ সন্ধ্যায়, রাত 8:10 এবং 8:25 শুনবেন বিজ্ঞাপনী অনুষ্ঠান।

8:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা আধুনিক গান। রাত 10:10 কথাও গানে অনুষ্ঠান এবং রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আগামীকালকের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ 9 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষী ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:00। জয় হিন্দ।